গীতা দত্তর কণ্ঠে। এই গানটি শুনে ফিরে এলাম। আর ওই যে বলেছিলাম, কিছু কথায় কিছু গানে, সুরে সুরে এবং কথাতেও থাকবো আমরা। আর আজ যে বিষয় নিয়ে শ্রোতাবন্ধুদের সঙ্গে কথা বলবো, যদি গোটা একটা ছুটির দিন হাতে পাওয়া যায় তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, এই বিষয় নিয়েই কথা বলুন। 9434076705 এই নম্বরে। আবার বলি, 9434076705 এই নম্বরে। আর বলে ফেলুন, যদি গোটা একটা ছুটির দিন হাতে পাওয়া যায় তাহলে কোন কোন কাজ যেগুলো আপনি করে ফেলতে পারেন না সেগুলো করে ফেলবেন? অবশ্যই শুনব। তবে এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: কিছু কথায় কিছু গানে লাইফোনিন এই অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি নবনীতা আপনাদের সাথে। আর আজ কথা বলছি, গান তো থাকছি, তার সঙ্গে আজ কথা বলছি, যদি গোটা একটা ছুটির দিন হাতে পাওয়া যায় কি করবেন আপনি? হ্যাঁ, সব কিছু কাজে কর্মে সব কিছু মিলিয়ে মিশিয়ে গোটা একটা ছুটির দিন কিন্তু কিছুতেই হাতের নাগালে আসে না, কিন্তু যদি আসে তাহলে কোন কোন ইচ্ছে পূরণ করবেন আপনি, এই বিষয় নিয়ে কথা বলুন 9434076705 এই নম্বরে। আর এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন একটু শুনে নেওয়া যাক। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: আমি ধূপগুড়ি থেকে বলছি।
0: ধূপগুড়ি থেকে। হ্যাঁ, আপনার নামটা আরেকবার বলবেন।
1: জনার্দন রামানি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন আজকের বিষয় শুনেছেন?
1: হ্যাঁ শুনেছি।
0: হ্যাঁ বলুন।
1: ছুটির দিন তো অনেক কিছু জমে থাকে, এটা করব সেটা করব ছুটির দিন। আমিও হয়তো কোথাও যাবো কোন আত্মীয় বাড়িতে, ঠিক দিন হয়ে আসছে না, সেটা গাড়িতে পড়া আছে।

0: পছন্দের, যাদের পছন্দ করেন আপনার প্রিয়জন, তাদেরকে ডাকতেন বা আপনি কোথাও ঘুরতে যেতেন, এছাড়া এইটুকুই? আপনি গাছের জন্য, গাছের পরিচর্যার পিছনে আপনার অনেকখানি মন পড়ে থাকে, কাজেই ছুটির দিনে আপনি তাদের পেছনে বেশ খানিকটা সময় কাটাবেন, তাই তো? হ্যাঁ, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। আচ্ছা, মানে সবই কি ফুল গাছ? সবই কি ফুল গাছ রয়েছে?
1: ফুল গাছ আছে, আবার ওই যে লেবুর গাছ আছে, টমেটো গাছ আছে, এগুলাও আছে, লঙ্কা গাছ আছে। হ্যাঁ,
0: মানে সবই আপনি একা হাতে পরিচর্যা করেন?
1: হ্যাঁ, একাই করি, আমার ওটা হবি ওটা। আর যে আমার তো এখন সবই ছুটির দিন।
0: আচ্ছা,
1: আমি তো এখন অবসর প্রাপ্ত।
0: আচ্ছা আচ্ছা,
1: আমি ওই ছুটির দিন এগুলো করি। আর আমার একটা অভ্যাস, আমি ওই লেখালেখি করি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: লেখা কবিতা ইত্যাদি ছাপানো হয়।
0: আচ্ছা,
1: আর আমার ছুটির দিন বলতে এখন তো যেহেতু অবসরপ্রাপ্ত, রবি থেকে শনিবার পর্যন্তই ছুটি আমার।
0: না, ছুটির দিনগুলোকে আপনি কিন্তু আপনার কাজ দিয়ে মাধুর্য ভরিয়ে তুলছেন। এই যে ভালো আছেন, সেটা হচ্ছে আপনি আপনার ভালো লাগার, ভালো লাগার জিনিসগুলোর সঙ্গে জুড়ে রয়েছেন, সেই জন্য ভালো থাকবেন, ভালো লাগবে।
1: আমার একটা গানের মতো ছিল।
0: হুম হুম,
1: আচ্ছা, ছায়া তুমি হচ্ছে ছুটি। হ্যাঁ, গান হচ্ছে আমার হাত ধরে তুমি নিয়ে চলো হে সখা।
0: হুম হুম,
1: যদি সংরক্ষণে থাকে একটু শুনে দেখো, আনন্দ পাবো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা থাকবে, ভালো থাকবেন, ধন্যবাদ। কিছু কথায় কিছু গানে, লাইফ ফোন ইন এই অনুষ্ঠানে আমি জানি আমাদের শ্রোতা বন্ধুরা রেডিও সেটের উপরে অপেক্ষা করছেন যে আজকের বিষয়টা কি সেটা জানবার জন্য, আর আপনাদের পছন্দের গান তো আপনাদের জন্য থাকেই। আর আজকে আপনাদের জন্য যে বিষয় রয়েছে সেটা হচ্ছে, যদি গোটা একটা ছুটির দিন পাওয়া যায় তাহলে সেই ছুটির দিনটিকে আপনি কিভাবে সম্পূর্ণভাবে ব্যবহার করবেন অবশ্যই জানান 9434076705 এই নম্বরে। আর এই মুহূর্তে পরের গানটি আপনাদেরই জন্য।

শ্রোতা বন্ধুদের ভালো লাগার বেশ কিছু গান নিয়ে আজ কিছু কথায় কিছু গান গানে এই অনুষ্ঠান সাজিয়েছি আমরা। এই মুহূর্তে যে গানটি শুনলেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে, সুর অশোক রায়। এর আগের যে গানটি শুনলেন সচিনদেব বর্মনের কণ্ঠে। আর এই ভালো লাগাটুকুকে সঙ্গী করেই কিন্তু আমাদের কিছু কথায় কিছু গানের এই যাত্রা। আর সে কারণে আজ শ্রোতা বন্ধুদের জন্য রয়েছে যে বিষয় ভাবনা, সেটি হলো যদি গোটা একটা ছুটির দিন হাতে পাওয়া যায় তাহলে সেই ছুটির দিনকে আপনি কিভাবে ব্যবহার করবেন, অবশ্যই জানান 9434076705 এই নম্বরে। আর ততক্ষণ আপনাদের জন্য থাকছে পরবর্তী গানটি।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে। লক্ষ্মীকান্ত রায়ের সুরে এই গানটি আপনারা শুনলেন অমরিক সিং অরোরার কণ্ঠে। কিছু কথা এবং কিছু গান, এই নিয়েই কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে রয়েছে আমি নবনীতা আপনাদের সাথে। আর আজ কথা বলছি, যদি গোটা একটা ছুটির দিন পাওয়া যায় তাহলে কেমন হয়। ছুটির দিনের জন্য আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু ছুটো ছুটি থাকে, যে একটা ছুটির দিন পেলে কত কিছু করব সে সম্বন্ধে আমাদের কিন্তু অনেক রকম প্ল্যানিং থাকে। তবে এই প্ল্যানিংগুলোকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে কিন্তু গোটা একটা ছুটির দিন পেতে হবে। ধরুন সেই ছুটির দিনটি পাওয়া গেল, এবং সেই ছুটির দিন পাওয়া যাবার পর আপনি কীভাবে সেই ছুটির দিনকে ঠিকঠাক মতো করে কাটাবেন অবশ্যই জানান 9434076705। আর এই মুহূর্তে কিন্তু আমি স্টুডিওতে একা নেই, আমার সঙ্গে এসে গেছে মধুমিতা জল শহর থেকে।
1: দিদি সুপ্রভাত, এবং সুপ্রভাত সকলকে, সকল শ্রোতা বন্ধুকে।
0: হ্যাঁ, কেমন আছো বলো?
2: একদম ভীষণ ভালো আছি, আর সকালবেলার শুরুটা তো তোমার সাথে আমার ভীষণ ভালো হয়।
0: ভালো লাগার একটা
2: জায়গা।
0: হ্যাঁ, ভীষণ ভালো লাগার জায়গা। আর এই যে এলে জল শহর থেকে,
2: হ্যাঁ দিদি,
0: অসুবিধা হয়নি কিছু?
2: না, সেরকম কিছু অসুবিধা হয়নি, ওই সারাদিনের প্ল্যানিং ভাবতে ভাবতেই চলে এলাম আর কি।
0: আচ্ছা আচ্ছা, আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, ধরো যদি গোটা একটা ছুটির দিন পাওয়া যায় তাহলে সেই ছুটির দিনকে তুমি কিভাবে কাটাবে?
2: আমার কথা বললে দিদি, আমি তো সারাদিন খাবো আর ঘুমাবো।
0: একদম ভালো বলেছো,
2: আমি প্রচুর ঘুমাতে চাই।
0: হ্যাঁ, ঘুমানো এবং খাওয়া মানে প্রথম এবং প্রধান প্রায়োরিটি।
2: একদম একদম।
0: তা সবথেকে বড় কথা হচ্ছে, সত্যি কিন্তু আমরা কিন্তু মাঝে মধ্যেই ভাবি যদি একটা মানে গোটা ছুটির দিন পাওয়া যেত তাহলে কিন্তু পুরো ঘুমাতাম।
2: একদম, খুব ঘুমাবো ভাবি, কিন্তু সেই ঘুমটা কিন্তু আর হয় না। বিভিন্ন কাজের চাপে আর ছুটির দিনেই বিশেষ করে প্রচুর কাজ বেড়ে যায়।
0: হ্যাঁ,
2: ঘর গোছানো বলো, রান্না করা, সব রকম ভাবে।
0: মানে ছুটির দিনে আমাদের যেটা মেইন প্ল্যানিং থাকে সেটা হচ্ছে যে একটু অন্যভাবে
2: আর কি কাটাবো।
0: হ্যাঁ, এবার সেই করতে গিয়ে
2: সেটা
0: নির্ধারিত কাজের বেশি কাজই হয়ে যায়।
2: একদম তাই।
0: হ্যাঁ, কাজেই মানে ছুটির দিনটাকে মানে তাহলে তোমার ওই মনে হয় ঘুমোবো এবং খাবো আর কিছু করবো না, ওটাই সেটা হয়ে ওঠে না।
2: আর ছুটির দিনটাকে ছুটির দিন বলেই মনে হয় না।
0: এটা তো ঠিক বলেছ, ছুটির দিনকে ছুটির দিন মনে হয় না। কিন্তু মাঝে মাঝে না, যখন অনেক চাপ থাকে, ধরো কাজের চাপ থাকে, মানে সব কিছু মিলেমিশে যখন একেবারে দমবন্ধ অবস্থা, তখন কিন্তু একটুখানি ছুটির ভাবনাকে ভাবতে হবে। কেন বলতো? কারণ এই ছুটির ভাবনাটুকুই কিন্তু আমাদের সজীব রাখে যে আমি একটা ছুটির দিন পাবো।
2: হ্যাঁ,
0: এবং আমি এটা করব, করতে পারি কি না পারি সেটা তো পরের কথা, কিন্তু ছুটির দিনের এই ভাবনাটা কিন্তু আমাদের সজীব রাখতে সাহায্য করে। তো ঠিক আছে, আমরা তো কথায় যাবই এই মুহূর্তে, চলো পরের গানটা শুনি।
2: হ্যাঁ,

আমরা আমাদের ছুটির দিন কিন্তু অনেক রকমভাবেই উপভোগ করতে পারি, বিভিন্ন রকমভাবে, যার যেমন পছন্দ সেই রকমভাবেই। আর ছুটির দিন কিন্তু দেখতে দেখতেই পালিয়ে যায়, একদম ঘড়ির কাঁটার মতো দৌড়তে থাকে সময়। সময়কে কিন্তু ধরে রাখাই যায় না, এটা করব ওটা করব, কত কিছু আমাদের প্ল্যানিং থাকে, কিন্তু সময়ের অভাবে হয়তো সঠিকভাবে কিছুই করে উঠতে পারি না। আপনাদের কথা জানাতে ফোন করুন 9434076705 এই নম্বরে।

0: আমাদের চলে এসেছে এক শ্রোতা বন্ধুর টেলিফোন, শুনে নেব। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আমি বীরভূম জেলার।
0: হ্যাঁ,
1: বলছিলাম
0: নামটা আরেকবার বলুন।
1: বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ উজ বলছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, ভালো আছেন তো?
0: একদম ভালো আছি, ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, এই চলে যাচ্ছে, দাবদাহের মধ্যে দিয়ে জীবন যাপন করছি। প্রাকৃতিক বৈশিষ্ট্য তো আমাদেরকে মেনে নিতেই হবে।
0: একদম একদম,
1: আমাদের প্রকৃতির সঙ্গে বেইমানি করছি, সেই রকম প্রকৃতিও আমাদেরকে বেইমানির রাস্তাটাই দেখাচ্ছে। কারণ এই কারণে আজকে যদি গাছ নিধন করছি, ফ্ল্যাট বানাচ্ছি, হ্যাঁ যেমন আমরা গাছতলা হাওয়াটা বাদ দিয়ে আমরা যে বাড়িতে এসি লাগিয়ে মানে নিজেরা ঠিক ঠান্ডায় থাকছি, কিন্তু জায়গায় দেখতে গেলে প্রকৃতি তো আমাদের সঙ্গে যখন চালায়, কিন্তু আমরা আমাদের দোষটা একবারও দেখি না। কারণ আমাদের কর্তব্য যেমন স্বচ্ছতা, যেমন স্বচ্ছতা যদি পালন করে থাকি বা মুক্ত, যেমন ধরুন করোনার সময় যখন চলছিল, করোনার সময় মানুষ তো মানুষ একটা নিয়মের মধ্যে থাকছিল এবং এরকম তৈরি হতো না, এবং আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিলাম, গাড়ির ধোঁয়া থেকে আরম্ভ করে যে সমস্ত জিনিসগুলো পলিউশন সৃষ্টি করে সেইগুলো কলকারখানা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বন্ধ ছিল, তখন সেদিন সেরকম প্রকৃতিও কিন্তু আমাদের সঙ্গে সেইভাবে সাথ দিয়েছে। সেই টাইমটাতে বৃষ্টি হয়েছে বেমালুম, তারপর ধরুন সময় শীত, গ্রীষ্মের সময় গ্রীষ্ম, এই জিনিসটা বেশ ভালোভাবে প্রবাহিত হয়েছে। কিন্তু এখন আমরা যেমন প্রকৃতির সঙ্গে আমরা যেমন প্রকৃতিরও নির্যাতন করছি, প্রকৃতিও আমাদের এরকম খ্যাপামো করছে। তা দিদি ভাই, আপনি আজকে কি রেখেছেন বলুন।
0: আজকের বিষয় হলো ছুটির দিন আমরা কিভাবে কাটাবো, নিজের মতো করে কিভাবে আমরা ছুটির দিন কাটাবো।
1: হ্যাঁ নিশ্চয়ই, দুজন দিদি ভাই আছেন আজকে নাকি?
0: না, একজন দিদি ভাই বেরিয়ে গেছেন।
1: আচ্ছা আচ্ছা, থাকে দুজন আর কি, আমি বাইরে আছি তো ওই জন্যই
0: কথা বলুন।
1: দেখুন, ছুটির দিন, ছুটির দিন যারা চাকরি বাকরি করে সে তাদের ক্ষেত্রে আলাদা, আর আমাদের বলে কোনো জিনিস নেই। যেমন আমাদের ধরুন ছুটিটা নিজের হাতে থাকে, আমরা তো আমাদের দোকান করি, এবার সেই দোকানের মধ্যে থেকে আমরা দিন যাপন করি প্রত্যেক। যেমন ধরুন আজকে বাড়িতে বলে আজকে দোকান যায়নি, আজকে বাড়ি, সেরকম ছুটি বলতে আমাদের কিছু স্পেশাল ছুটি থাকে না। শারীরিক অসুস্থতা একটা ছুটির দিন, তারপর সমস্ত প্রোগ্রাম গুলো যেদিন মনে মনে করি যে ভালোভাবে শুনবো বা ভালোভাবে বলবো, সেদিনকে ছুটি দিয়ে এইরকম ভাবে চলে যায় আর কি। আর ছুটির দিন ওই আমার মেয়ের আজকে ছুটি, ও তো আজকে ছুটি নেই, আজকে ছুটি রবিবার যেহেতু।
0: আর
1: এইবার ভালো থাকবেন,
0: একদম আপনিও খুব ভালো থাকবেন। হ্যাঁ, এখন প্রচন্ড গরম পড়েছে, নিজেদের খেয়াল রাখবেন, প্রচুর পরিমাণে জল খাবেন, এভাবেই ভালো থাকবেন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণী শুরু করি। তো বিশ্বজিৎ বাবুর সঙ্গে কথা হলো, ওনারাও ছুটির দিন উপভোগ করেন, কিন্তু সবার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনেই বিভিন্ন রকম কাজের চাপ, তাই বিভিন্ন রকমভাবেই সবাই এই ছুটির দিনটাকে আমরা পালন করি, কখনো কাজের মধ্যে, কখনো ঘুরে বেড়ানোর মধ্যে, যে যেমনভাবে পারি সেমনভাবেই। তাই সব কথা জানাতে ফোন করুন 9434077705 এই নম্বরে।

কিছুক্ষণ আগেই আমাদের এক শ্রোতাবন্ধু ফোন করেছিলেন এবং শুনতে চেয়েছিলেন মোহাম্মদ রফি এবং মান্নাদের গাওয়া গান। ওনার অনুরোধ রাখার চেষ্টা করলাম।

আমরা কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কিন্তু গান শুনছি, তাই না? ছুটির দিনে আরও একটি জিনিস কিন্তু আমরা অনেকেই করে থাকি, সেটা হলো বনভোজনের মতো, পিকনিকের মতো কিছু একটা জিনিস, যেমন বাড়ি থেকে রান্না বাড়ি করে নিয়ে অন্য কোথাও গিয়ে খাওয়া দাওয়া করা। এটা কিন্তু এই পরিকল্পনা বা এই ফ্যাশন বলুন, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন বেশ চলছে। সবাই মিলে হই হই করে, বাড়ির সবাই মিলে, আত্মীয় স্বজন সবাই মিলে হই হই করে রান্না বাড়ি করে নিয়ে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করা। আর এখন যেরকম গরম পড়েছে, বেশ গরম, এই সময়টা কিন্তু পাহাড়ের আশেপাশে গেলে বেশ মন্দ হয় না। সারা দিন ঘোরাঘুরি করে তারপর বাড়ি ফেরা, যেমন পাখিরা সারাদিন ঘোরাঘুরি করার পর নিজেরা নিজেদের ঘরে ফেরে, ঠিক সেরকম।

এখন ভীষণই গরম, তাই প্রকৃতির এই রূপটিকে কিন্তু আমাদের মেনে নিতেই হবে। গরমের দিনে বাইরে বেরোনোর আগে রোদ চশমা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন এবং ছাতাটাও সঙ্গে রাখবেন, সঙ্গে জলও রাখবেন, কিছু শুকনো খাবার রাখবেন। ছুটির দিন তো, তাই এদিক ওদিক একটু ঘুরে বেড়াতে মন চায়, সঙ্গে একটু শুকনো খাবার, জল, রোদ চশমা, ছাতা এই সমস্ত থাকলে না আর বিশেষ কিছু ভাববার দরকার হয় না। সঙ্গে তো রয়েছি আমি এবং আমাদের আকাশবাণী শিলিগুড়ি আপনাদের মনের মতো গান শোনানোর জন্য।

কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানটি এখানে শেষ হলো। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে রবি কিরণে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে তিনি যাই লিখে থাকুন না কেন, তার একটিমাত্র পরিচয় তিনি কবি। তিনি আরও বলেছেন যে তার ধর্ম মূলত কবির ধর্ম। মাই রিলিজিয়ন ইজ এসেন্সিয়ালি এ পোয়েটস রিলিজিয়ন, এভাবেই তিনি নিজের পরিচয়টি তুলে ধরেছেন। তার ফলে অদ্যাবধি আমরা তাকে কবিরূপেই দেখে থাকি। ইউরোপেও তিনি কবি হিসেবেই পরিচিত, অথচ একথাও সঙ্গে সঙ্গে উল্লেখ না করে থাকা যায় না যে কবিতার পাশাপাশি অন্তত আরও দুটো ধারা সমানভাবেই এগিয়ে গেছে তার সৃজনশীল প্রতিভার দৃষ্টান্ত হিসেবে। এই ধারা দুটি হল গান, নাটক। লক্ষ্য করলে দেখা যায় যে রবীন্দ্রনাথের জীবনের প্রাথমিক পর্বে একই সঙ্গে তিনি কবিতা, গান, নাটক রচনায় মগ্ন হয়েছেন। পরবর্তীকালে কবিতা, গান, নাটক পৃথকভাবে ত্রিবেণী ধারা সৃষ্টি করে ক্রমবিকাশ লাভ করেছে। তারপর অবশেষে এই ত্রয়ী ধারা কবি জীবনের শেষ প্রান্তে পৌঁছে একসঙ্গে মিলিত হয়ে আত্মপ্রকাশ করেছে নৃত্যনাট্যের রূপ নিয়ে। এখানে তার কবিতা, গান, নাটক একত্রে মিলে গিয়ে নাটকের আধারে ও আকারে এক নাট্যশৈলী গড়ে তুলেছে যা নৃত্যনাট্য নামে পরিচিত। শুনে নেব কিছু রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

লক্ষ্য করলে দেখা যায়, এই নৃত্যনাট্য নাটক হলেও তা রবীন্দ্রনাথের পূর্ববর্তী নাট্যধারার সমগোত্রীয় নয়। কিন্তু নৃত্যনাট্যের বাহ্যিক আকার নাটকেরই বটে, কিন্তু প্রথাগত নাটকের চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে নেই। তার কারণ আগেই বলেছি যে নৃত্যনাট্যের আপন আকার নৃত্যকে কেন্দ্র করে রচিত। সেই নৃত্য প্রকৃতভাবে নৃত্যনাট্যের বাহ্যিক আকারে নেই, কিন্তু নৃত্যই নৃত্যনাট্যের চরিত্র নির্ণায়ক উপাদান। নৃত্য গ্রন্থনা ছাড়া নৃত্যনাট্যের বাহ্যিক রূপটি বা তার আবেদন অর্থহীন হয়ে পড়ে, কেননা নৃত্য ব্যতিরেকে তার উপাদান রূপদান করা যায় না। এই নৃত্যের সংযোজনই নৃত্যনাট্যকে রবীন্দ্রনাথের নাট্যধারা থেকে পৃথক করে রেখেছে অথবা স্বাতন্ত্র এনে দিয়েছে। এই জন্যই নৃত্যনাট্যগুলি প্রথাগত নাটকের শ্রেণীতে পড়ে না, এবং সেই কারণেই প্রথাগত নাটকের আদর্শে তা বিচার্য নয়। রবীন্দ্রনাথের বিপুল সৃষ্টি সম্ভারে তার দিকে লক্ষ্য রাখলে দেখা যায়, যেন কোনো এক অদৃশ্য লক্ষ্যে তার সৃষ্টিধারা ধাপে ধাপে এক একটি পর্ব অতিক্রম করে নির্দিষ্ট এবং অভীষ্ট পথে এগিয়ে গেছে। রবীন্দ্রনাথ নিজেই নিজের সৃষ্টির রহস্য ব্যাখ্যা করেছেন। আলোচনা আরও চলবে, তার আগে শুনে নেব আরও একটি রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রনাথ একথা বলেছেন যে তিনি বিচিত্রের দূত এবং বিচিত্র রূপকগুলিকে অন্বেষণ করে সাজিয়ে তোলেন। অন্তরের এই ঐকান্তিক প্রেরণাতেই তিনি সারা জীবন সৃষ্টির কাজে মগ্ন ছিলেন। তার থেকেই উঠে এসেছে তার কাব্য, নাটক, গান এবং অন্যান্য রচনা এবং সাহিত্য। এই সাহিত্য এবং সঙ্গীত বা শিল্পের বিচিত্র রূপকগুলি রূপায়িত করেছেন তিনি। কিন্তু মনে রাখতে হবে তার সৃষ্টির প্রধান ধারা তিনটি, কাব্য, গান এবং নাটক। তার প্রতিভার প্রকৃত অভিব্যক্তি ঘটেছে এই তিনটি ধারায় এবং এই তিনটি ধারায় নিজস্ব পথে বিকাশ লাভ করেছে এবং বিবর্তিত হয়েছে। একসময় দেখা গেছে রবীন্দ্রনাথ এই তিনটি পৃথক ধারাকে একত্রিত করে এক নতুন বন্ধন রচনা করলেন, নৃত্যনাট্য, যা নাট্যকলার ইতিহাসে অভূতপূর্ব এবং অভিনব। এই বন্ধনই হচ্ছে নৃত্য, যা ত্রয়ী উপাদানকে বেঁধে রেখেছে। নৃত্যনাট্যের শরীরে তার অস্তিত্ব রইল না, অথচ তার সব কিছুই নৃত্যের বন্ধনে বাধা পড়েছে এবং নৃত্যের সাহায্য ছাড়া তার প্রকাশ বা রূপায়ণ একেবারেই সম্ভব নয়। নৃত্যই নৃত্যনাট্যের শরীরকে করেছে ছন্দময়, রূপময় এবং প্রাণময়।

এখন প্রশ্ন হচ্ছে, কেন এসেছে এই নৃত্য? কেন তিনি তার সৃষ্টির তিনটি ধারাকে বাঁধলেন নৃত্যের বন্ধনে? রবীন্দ্রনাথ তো নিজে নৃত্যশিল্পী ছিলেন না, তাহলে কেন তিনি নৃত্যের আশ্রয় নিয়ে নৃত্যাশ্রিত ওই নাট্যকলার সৃষ্টির কথা ভাবলেন? নৃত্যের মধ্যে কবি এমন কে খুঁজে পেয়েছিলেন যা এমন একটি অতুলনীয় অনির্বচনীয় সৃষ্টির পেছনে প্রেরণা জুগিয়েছে? কিটস বলেছেন যে সত্য হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্যই সত্য। রবীন্দ্রনাথ ঠিক এইভাবে কিছু বলেননি, না বলে থাকলেও আপন সৃষ্টির ভেতর দিয়ে ক্ষণে ক্ষণে অনুভব এবং উপলব্ধি করেছিলেন যে সৌন্দর্যই হচ্ছে শিল্পকলার এবং সেই সূত্রে শিল্পচর্চার চরম এবং পরম লক্ষ্য। আসলে শিল্প হচ্ছে রূপ এবং রূপের মর্মার্থ সৌন্দর্য, এবং নৃত্য হচ্ছে এই সৌন্দর্যের সর্বোত্তম অভিব্যক্তি।

এই জগতে শিল্পের যত আকৃতি এবং মাত্রা আছে, অবশ্যই নৃত্য তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আকৃতি। প্রাচীন ভারতবর্ষ এই কারণেই নৃত্যকে পরমতম মর্যাদা দিয়েছিল, করেছিল সাধনার ঐকান্তিক উপাচার। কোণারকের সূর্য মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে সংলগ্ন ছিল নাট্যমঞ্চ, যেখানে দেবতার কাছে নিবেদিত নৃত্যশিল্পীরা নৃত্যের অর্ঘে দেবতার বন্দনায় রত থাকতেন। তাই শিল্পকলার আকৃতি হিসেবে নৃত্য অতুলনীয় এবং অনির্বচনীয় সৌন্দর্যের প্রতীক হিসেবে গণ্য। রবীন্দ্রনাথ আর্টিস্টের বাংলা প্রতিশব্দ করেছিলেন রূপদক্ষ, শব্দটি সর্বতোভাবে উপযুক্ত। রূপদক্ষ রবীন্দ্রনাথ সুনিশ্চিতভাবেই মর্মে মর্মে অনুভব করেছিলেন যে নৃত্যই হচ্ছে সৌন্দর্য সৃষ্টির সর্বোত্তম রূপ, সৃষ্টির উপাচার বা মাধ্যম, যার সাহায্যে এক অনির্বচনীয় রূপরেখা গড়ে তোলা সম্ভব। এই অনুভব থেকেই তিনি কাব্য, গান এবং নাটককে নৃত্যের বন্ধনে গ্রথিত করতে চেয়েছেন। এই হচ্ছে তার নৃত্যনাট্য সৃষ্টির প্রকৃত উৎস।

রবীন্দ্র নৃত্যনাট্যের প্রকৃতি কিন্তু সম্পূর্ণই আলাদা, এমনকি তার অভিনয়ও। এক্ষেত্রে কবি নিজেই একাধারে কথা বা নাট্যাংশের রচয়িতা, সুরকার, এমনকি নৃত্য রচয়িতাও, কারণ নৃত্যের গ্রন্থনায় তিনি প্রত্যক্ষভাবে সবসময় নির্দেশ দিতেন এবং সেই নির্দেশ অনুসারে তার সামনে নৃত্যনাট্যের নৃত্য রচিত হতো। প্রকারান্তরে একজন নৃত্য পরিচালক যা করেন, রবীন্দ্রনাথ সেই দায়িত্ব পালন করতেন। এভাবেই তার পরিচালনায় নৃত্যনাট্যগুলি প্রযোজিত এবং অভিনীত হতো। এর থেকে বুঝতে পারা যায় যে রবীন্দ্র নৃত্যনাট্যের কথা, সুর এবং নৃত্য একক প্রয়াস এবং একই প্রেরণা থেকে সৃষ্টি হয়েছে। তার ফলে এই ত্রিবিধ উপাদানের ছন্দ একত্রে মিলিত হয়ে অবিভাজ্য ছন্দময় এক অপূর্ব রূপ সৃষ্টি করেছে। বস্তুত এখানেই রবীন্দ্র নৃত্যনাট্যের মৌলিকতা এবং অনন্যতা। অন্যদিকে রবীন্দ্র প্রতিভা এবং সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রকাশ এবং নিদর্শন এই নৃত্যনাট্যগুলি, যা শিল্পকলার মানদণ্ডে অভূতপূর্ব, অতুলনীয় এবং অনির্বচনীয়।

0: রবি কিরণে অনুষ্ঠানটি এখানে শেষ হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। একটু পরে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ ও সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো ও সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে।
1: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিওর সময় ঘড়িতে বেলা 12টা। শুরু হচ্ছে আমাদের সাহিত্য বাসর প্রান্তিক। শুনুন কবিতা পাঠে শিল্পী নিহার রঞ্জন দাস, গল্পে শিল্পী শুভময় সরকার, অনুষ্ঠানটির উপস্থাপনায় অনামিকা সরকার।

0: শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু লেখা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য। আকাশবাণী শিলিগুড়ির সাহিত্য পত্রিকা প্রান্তিকে সকলকে স্বাগত। আজকে প্রান্তিকে আমাদের আসরে রয়েছেন নিহার রঞ্জন দাস, আমাদের শিলিগুড়ির কবি ও সম্পাদক, এবং আমাদের সঙ্গে রয়েছেন ইংরেজির শিক্ষক শুভময় সরকার। আপনাদের স্বাগত, নমস্কার।
1: নমস্কার।
0: যদিও শুভময় দাস সাথে কথা হচ্ছিল, ইংরেজির শিক্ষকটা খুব একটা পছন্দের নয়, তাই তো নাকি?
1: হ্যাঁ, কিছুটা তো বটেই।
0: তার বদলে আমরা কি বলবো?
1: আসলে আমার এই সাহিত্যের যে পথ চলাটা, এই জার্নি যেটাকে বলি, সেটা তো বহুদিনের। আটের দশকের মাঝামাঝি আমাদের কলেজ জীবন, সেই সময় থেকে আমাদের সাহিত্য আন্দোলনের সঙ্গে আমার এবং আমার বন্ধুদের যোগাযোগ।
0: আচ্ছা।
1: তারপর তো অনেকটা পথ পেরিয়ে শুরু করেছিলাম কবিতা দিয়ে, কিন্তু এখন মূলত পরিচয় সম্পাদনা, মানে সম্পাদক হিসেবে একটি পত্রিকা সম্পাদনা করি, খুব সুপরিচিত নাম, পুরস্কৃত, ইন্টারন্যাশনাল অ্যাক্লেইম যাকে বলি, মল্লার। আর আমার গল্প এবং উপন্যাস, মূলত এখন আমি কথাকার, মানে কথা সাহিত্যিক হিসেবেই যতটুকু যা পরিচয়।
0: মানে আজকের আসরে আমরা শুনতে পাবো আপনার কাছ থেকে গল্প, তাই তো?
1: অবশ্যই।
0: আর গল্প শুনব, তবে শুরু করি একটা আজকের আসর কবিতা দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন নিহার রঞ্জন দাস, নিহারদা। আচ্ছা, হঠাৎ করে যখন সেই চির পরিচিত সেই বাড়ি, সেই উঠোন, সেই জায়গা ছেড়ে এলেন, মনের ভেতর কতখানি উথাল পাতাল হয়েছিল? কারণ আমি একটু বলে রাখি সকলকে, জন্ম নিহারদার শিলং, তাই তো?
2: একদম।
0: তারপর পড়াশুনো এবং কর্মসূত্র শিলচর।
2: হ্যাঁ, 72-তে স্টেট সেপারেট হয়ে যাওয়ার পরে বাবা চলে এলেন শিলচরে। শিলচরে আসার পর আমার মানে হাই স্কুল শুরু হলো, তারপর গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি নিলাম, তারপর কর্মজীবন শিলচরেই অনেক বছর, সঙ্গে সাহিত্য।
0: আর আমরাও তাহলে আপনার কবিতা দিয়ে শুরু করি আমরা, তারপর গল্পটাও আরো জমে যাবে, আমাদের আসরও জমে যাবে। কবিতা শুনি।
2: ঠিক আছে। শূন্যে তাকাই, মহাশূন্যে বানিয়েছি ঘর, তোমার সময় হলে এসো, আলোর ঝলকানি নাই থাকুক, ফাগুন ছুঁয়েই তো তোমার উৎসব, চোখ জোড়ানো ছবিটাই থাক, বুকের মাঝে সেতার বাজুক, তোমার আবছায়ায় আমি কেবল শূন্যে তাকাই, শূন্যে তাকাই।
0: শূন্য, মহাশূন্য, তবে এই শূন্যের মাঝে কত কিছু যে রয়েছে, যে তাকায় সেই জানে।
2: একদমই।
0: কারণ বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকম, এই মহাশূন্যে তাকিয়েও অনেক কিছু মনে পড়ে।
2: এই শূন্যটার মধ্যেই মহা জাগতিক সুখ।
0: একদম। তবে আমাদের কিন্তু এই কবিতা শুনে মন ভরল না, আরও একটা শুনি।
2: অবশ্যই। স্পর্শে উদ্ভাসিত কবিতার স্বপ্ন, তখনই তোমার শ্রীমুখ আমার বালিশের পাশে, প্রতিটা বলি রেখায় আজন্ম দুঃখ কথা তুমি তুলে ধরো, এত যে বৃষ্টি, এত যে বেহুলা ভাসান, দোহার দিয়ে যাও স্বপন কুঞ্জে, রাতের বিলাপ চিরুনি চালায় বুকে, তবু শুশ্রূষা খুঁজি তোমার দুঃখের বলি রেখাতে।
0: আচ্ছা নিহারদা, আপনার এই লেখা কবিতা, আমার মনে হয় ধরুন আপনি একটা বিষয় নিয়ে চিন্তাভাবনা নিয়ে লিখলেন, হ্যাঁ, আমি যখন পড়ছি, মানে আমি ধরুন পাঠ করছি, তখন যদি আমি আপনার বিষয় না ধরে অন্যরকম একটা বিষয় উপস্থাপন করি, তাহলে রাগ হয়, দুঃখ হয় নাকি?
2: না না, কিছু হয় না, কারণ কবিতাটা লেখার পরে যখন শ্রোতার কাছে বা কোনো বাচিক শিল্পীদের কাছে চলে যায়, তখন আর কবিতাটা আমার নিজস্ব কোনো ইয়ে থাকে না, সেটা সার্বিকতা পেয়ে যায়। তখন এক একজন সে দুঃখ হিসাবেও নিতে পারে, প্রেম হিসাবেও নিতে পারে, তার জীবনের সঙ্গে মিশে গেলে জীবন দর্শন হিসাবেও নিতে পারে। কবিতা একটা জায়গায় একটা অর্থের মধ্যে কোন সময় আমরা দাঁড় করাতে পারি না।
0: আচ্ছা, এবারে আমরা যে গল্পের মধ্যে ছিলাম, সাহিত্য শুরু হলো আমাদের শিলচরে, পড়াশুনো এবং সাহিত্য চর্চা সঙ্গে কর্ম, তারপর হঠাৎ করে শিলিগুড়ি কবে এবং কিভাবে?
2: 2017-তে আমার শিলিগুড়ি আসা কর্মসূত্রে।
0: আচ্ছা।
2: এবং পাশাপাশি আমার শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা, পত্রিকা যেটা আমার বের হয় সেই পত্রিকার পাঠক এবং লেখক লেখিকার বিস্তার সবকিছু শিলিগুড়িতে।
0: আর এখন কর্মসূত্রে কি করছেন?
2: না, আমার তো ওই সাহিত্যটাই আমার সবকিছু।
0: কোথাও কি মানিক বন্দ্যোপাধ্যায়কে ছুঁয়ে দেখার ইচ্ছে হয়? মানে মানিক বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই বিভিন্ন রকম কাজে যুক্ত হয়েও সাহিত্যকে ভালোবেসে সমস্ত কাজগুলোকে কিন্তু উনি চরম অভাব অনটন সত্ত্বেও সংসারে ছেড়ে শুধু সাহিত্যকে নিয়েই বেঁচে ছিলেন। আপনার এই কথা শুনে আমার সে কথাই মনে পড়ে গেল।
2: মানিক বন্দ্যোপাধ্যায়, নজরুল, জীবনানন্দ দাস, বিশেষ করে জীবনানন্দ দাস আমাকে ভীষণভাবে টানে।
0: আচ্ছা, আমি জীবনানন্দ দাসের প্রেম প্রীতি বা ভালোবাসার দিকে আসব, কারণ জীবনানন্দ দাস যেভাবে লেখেন তা তো আমাদের সকলের প্রিয়। তবে আমাদের সামনে আরও একজন বসে আছেন এই মুহূর্তে আমাদের আকাশবাণী স্টুডিওতে, শুভময় সরকার, শুভময় দা। তার কাছে আসি, কারণ আমি আপনি বলছিলেন একটু আগেই যে বিখ্যাত পত্রিকা আপনি সম্পাদনা করেন, এই যে লেখালেখি শুরু করলেন কবি শুভময় দিয়ে আর আজ গল্পকার শুভময়, এই যে বিষয়টা, এই যে যাত্রাপথ, শুরু কবে, কিভাবে একটু শুনি না।
1: আমারও স্কুল জীবন কিন্তু উত্তর পূর্বাঞ্চলে, গুয়াহাটিতে।
0: আচ্ছা,
1: তার পরবর্তী সময়ে চলে আসি, বাবার অধ্যাপনার সূত্রে ওখানেই ছিলেন। আমি জলপাইগুড়িতে যখন পড়াশোনা করি গ্রাজুয়েশন, তখন কিন্তু আমাদের এই সাহিত্য আন্দোলনের সঙ্গে সরাসরি যোগ, তখন কবিতা দিয়ে শুরু। নয়ের দশকের শেষ দিক থেকে আমি কোথায় যেন মনে হলো যে কবিতায় আমি বোধহয় আর ততটা স্বচ্ছন্দ্য বোধ করছি না, তো সে সময় কথা সাহিত্যে মানে গল্পে, পরবর্তী সময়ে উপন্যাসের কিছু কিছু ক্ষেত্রে আমার, এখন আজকের তারিখে দাঁড়িয়ে যদি বলা যায় যে আমার পরিচয়, আমার সৃজনশীল পরিচয়, সম্পাদনার পরিচয়ের বাদ দিয়ে বলছি, সম্পাদক পরিচয়ের বাদ বাইরে, তাহলে অবশ্যই আমি একজন কথাকার, কথাশিল্পী, কথা সাহিত্যিক যেভাবেই বলা যায় না কেন।
0: আর এই যে লেখালেখির শুরুটা, হ্যাঁ, কাউকে কি মানে অনুপ্রেরণা কি?
1: আমি না নিজে যখন বড় হয়েছি, আমার ছোটবেলাটা, আমার বড় হয়ে ওঠাটা ভীষণ একটা সাহিত্যের পরিবেশে।
0: আচ্ছা,
1: আমাদের বাড়িতে বড়দের আড্ডা বসত, বহু বিখ্যাত কবি সাহিত্যিকরা আমাদের বাড়িতে আসতেন, আমার বাবার বন্ধু বা বাবার পরিচয়ের সূত্রে।
0: আচ্ছা, দুই একজনের নাম শুনি না।
1: সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, তারা শিলং যাওয়ার পথে যখনই গুয়াহাটিতে আসতেন আমাদের বাড়িতে আসতেন তারা, মানে আমাদের ওখানে একটা আড্ডা হতো, বাবা, বাবার বন্ধুরা, গুয়াহাটি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা শিক্ষক ছিলেন, কলেজের শিক্ষকরা, তখন নানান পত্রপত্রিকাগুলো গুয়াহাটি থেকে হতো। আজকের যে উত্তর পূর্বাঞ্চলের যে চালচিত্র, তখনকার চালচিত্রটা কিন্তু একরকম ছিল না, একেবারেই অন্যরকম। সেই সময় শিলচরের কথা একটু আগে বলছি, মানে শুনছিলাম, শিলচরের সাহিত্য হচ্ছে প্রচুর, পুরো বরাক ভ্যালি জুড়ে, ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকা দুটো জায়গা জুড়েই বঙ্গ সংস্কৃতির তৃতীয় ভুবন বলা হতো, মানে প্রথম ভুবন যদি কলকাতা কেন্দ্রিকতা হয়, দ্বিতীয় ভুবন যদি বাংলাদেশ, তাহলে কিন্তু তৃতীয় ভুবন উত্তর পূর্বাঞ্চল, ত্রিপুরা এবং এই যে সেভেন সিস্টার্স যাকে বলা হয়, সেখানে যে বাঙালি অধ্যুষিত অঞ্চল সেখানে।
0: আচ্ছা, এই যে সাহিত্যের একটা আড্ডা, একটা আসর বসতো বাড়িতে, এই যে গুণী মানুষরা আসতেন, তখন আপনার বয়স কত মনে পড়ে?
1: একেবারে একেবারেই স্কুল লেভেল, স্কুলে পড়ি,
0: তাদের কথা কিছু মনে পড়ে?
1: হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে কবি বীরেন রক্ষিত তখন গুয়াহাটিতে ছিলেন।
0: আচ্ছা,
1: বীরেন্দ্রনাথ রক্ষিত।
0: আচ্ছা,
1: তো আমাদের বাসায় বসে আড্ডা হচ্ছে, সেই সময় রেস্ট হাউসে ছিলেন সুনীল গাঙ্গুলী, শক্তি চট্টোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত, অনেকে এসেছিলেন, তারা শিলং যাচ্ছিলেন সেই সময়।
0: আচ্ছা,
1: তো আমাদের বাসায় একটা আগের থেকেই প্রোগ্রামটা ছিল, তো এলেন, কবি বীরেন রক্ষিত মারা গেছেন, প্রয়াত হয়েছেন, কবি বীরেন রক্ষিত এবং সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এরা কিন্তু সবাই পূর্ব পরিচিত।
0: আচ্ছা,
1: আমাদের ঘরে সেদিন রোববারের সকাল ছিল, শক্তি চট্টোপাধ্যায় ঢুকলেন প্রথমে হই হই করতে করতে, উনি তো হই হই করতে করতে ঢুকতেন, ঢুকেই আমি বীরেন কাকু বলতাম, বীরেন রক্ষিতের দিকে তাকিয়ে বললেন, আরে বাইরন, মানে এই যে একজন ইংরেজ কবির নামে একজন বাঙালি কবিকে ডাকা, হ্যালো বাইরন। এই যে ছোট ছোট ছোট ছোট ঘটনাগুলো, আমি শক্তি চট্টোপাধ্যায়কে লিখেছি, বলেছিলাম সেই সময় আমাকে, মানে খুব আধো আধোভাবে যে ভয় ভয়ে আমাকে একটা অটোগ্রাফ দিন খাতায়, তো উনি লিখে দিয়েছিলেন, আমি স্বেচ্ছাচারী, আমার কাছে সেটা এখনও আছে।
0: আচ্ছা,
1: এরকম অনেক ঘটনা ছোটোখাটো জীবনের অভিজ্ঞতাগুলো আছে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন সদা সত্য কথা কহিও না, সেই বয়সে। আবার সেই সুনীল গঙ্গোপাধ্যায়কে পরে আমি ইন্টারভিউ করেছি, ওনার বাড়িতে গেছি, আড্ডাম দিয়েছি প্রচুর ওনার একডালিয়ার বাড়িতে। তখন কিন্তু আবার অন্যরকমভাবে ওনার সঙ্গে আমার কথোপকথন হয়, গল্প নিয়ে, কবিতা নিয়ে, বিভিন্ন সময় কৃত্তিবাস পত্রিকাকে নিয়ে, এই আর কি।
0: আচ্ছা, এবারে একটু অন্যরকম বিষয়ে আসি, মিলন না বিরহ? লেখালেখির ক্ষেত্রে প্রেমের কোন সমীকরণ আপনাকে বেশি টানে?
1: আসলে প্রেমের ক্ষেত্রে প্রেম আমার কাছে একটা দীর্ঘস্থায়ী যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। প্রেমের খুব একটা হ্যাপি এন্ডিং, একটা সুখী সুখী, একটা মেলানো মেলানো ব্যাপার, আমার মনে হয় প্রেমের উপলব্ধির ক্ষেত্রে কোথাও একটা বাধা সৃষ্টি করে, এটা আমার কাছে মনে হয়েছে। প্রেম তো কোথাও একটা দূরত্ব, যন্ত্রণা, যন্ত্রণা না থাকলে প্রেম হয় না।
0: তার মানে আমরা ধরে নিতে পারি বিরহ?
1: হ্যাঁ, বিরহ বললে বিরহ, দূরত্ব বললে দূরত্ব,
0: মিষ্টি সুখ, মিষ্টি যন্ত্রণা বলতে,
1: হ্যাঁ, মানে কিছু কিছু আপনি যেটা বলতে চাইছেন, যন্ত্রণার মধ্যেও কোথাও কোথাও এক ধরনের সুখ থাকে, সেই সুখটা আছে।
0: আচ্ছা, এবারে একটু গল্প শুনতে কিন্তু আমার শ্রোতারা আমার মতোই একদম অধীর আগ্রহে বসে আছে, আজ কি শুনব?
1: আজকে আমি যে গল্পটা শোনাবো, গল্পের নাম ফিরে এসো সরকারিটা। দমদম রোড ধরে যেতে যেতে চিড়িয়া মোড় হয়ে বাসটা বাঁ দিকে ঘুরতেই একটু দিশেহারা লাগে পলাশের। মনে হয় নিজের পরিচিত এলাকা ছেড়ে অন্য এলাকায় এসে পড়ল। পাড়ার পরিচিত অলিগলি, পরিচিত চৌহদ্দির বাইরে বেরোলেই এরকমটা মনে হয়। মনে হওয়াটা নতুন নয়, সেই ছোটোবেলা থেকে পলাশেরই মনে হওয়া, পরিচিত দোকানপাট, পরিচিত মুখ, এমনকি চেনা সারমেও ওর এই স্থানগত স্বস্তি বা অস্বস্তির সঙ্গে জুড়ে রয়েছে। তবে এই 45 পেরিয়েও আজ অবধি পলাশ বুঝেই উঠতে পারেনি ঠিক কোনটা ওর নিজের পাড়া বা অঞ্চল। পরিস্থিতির সঙ্গে সঙ্গে একের পর এক জায়গা পাল্টেছে, নতুন নতুন জায়গা নিজের মনে হয়েছে, আবার ফেলে আসা জায়গাটাও হারায়নি, অন্তত মানসিকভাবে। সেটাও ওর জীবনে নিজের জায়গা হয়েই রয়ে গেছে চিরকাল। জ্ঞান হবার পর থেকে যে অঞ্চলকে নিজের পাড়া হিসাবে ভেবেছে, সেটাই ছিল পলাশের জীবনের প্রথম ইমোশন। নিজের পরিবার ছাড়িয়ে এই যে আমাদের ব্যাপারটা যে থাকে, সেই আমাদের ব্যাপারটা ছোট বয়সে ফেলে আসা সেই পাড়া, কখনো কখনো বাড়ি থেকেও খানিকটা যেন বেশি মাত্রাতেই মনের ভেতর জায়গা করে নিয়েছিল পাড়া। কোনো এক পঞ্চমীর ভোরে হালকা শিশির ভেজা ঘাসে মায়ের হাত ধরে দুর্গাপুজোর মণ্ডপে দাঁড়িয়ে মূর্তির দিকে তাকিয়ে পলাশ প্রথম অনুভব করে আমাদের পুজো। অত ভোরে মণ্ডপ প্রায় ফাঁকা, বহু রাতে কুমোরটুলি থেকে প্রতিমা এনে বড়রা সব বাড়িতে ঘুম, আর ভোরে ঠাকুর দেখার উত্তেজনায় সারা রাত প্রায় জেগে মায়ের সঙ্গে মণ্ডপে গিয়েছিল পলাশ। সেই থেকে আমাদের পাড়া, আমাদের পুজো, আমাদের ক্লাব, আমাদের মোড়েই জীবনের অনেকটা সময় পেরিয়ে পলাশ আজও সব জায়গায় চেনা মুখের একটা কমফোর্ট জোন খোঁজে। মায়ের ওরকমভাবে চলে যাওয়ার পর আরও বেশি রকমভাবে খোঁজে। মায়ের মৃত্যুটা পলাশের কাছে সারা জীবন একটা ট্রমা হয়ে রয়ে গেছে। স্কুলে গিয়েছিল সেদিন, তারপর পিসি আর পিসেমশাই হেডমাস্টারকে বলে বাড়ি নিয়ে এসেছিল। কিছুই বুঝতে না পেরে পথে হাঁ করে তাকিয়েছিল পলাশ, জড়িয়ে ধরেছিল পিসি ওকে, চোখে জল, পিসেমশাই গম্ভীর। বাড়িতে ফিরে শুনেছিল হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে মায়ের অর্ধদগ্ধ শরীর, সেদিন রাতেই মায়ের চলে যাওয়া। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল বাবাকে, কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি, সেই অর্থে বাবার ওপর কোনো অভিযোগ আনা যায়নি। মায়ের আত্মহত্যা পলাশকে ওলট পালট করে দিলেও বাবাকে কোনোদিনই দোষী মনে হয়নি ওর। মায়ের মৃত্যুর পর বাবাও কেমন শান্ত হয়ে গেল, শামুকের মতো নিজের মধ্যে ঢুকে গেল, বাড়ি থেকে তেমন বেরোতও না, সুনন্দাবাসীর বাড়িতেও বন্ধ হয়ে গেল যাওয়া, সব কিছুই খেয়াল করত পলাশ। তো সেই পরিচিত কমফোর্ট জোনের মধ্যে থাকতে যাওয়া নতুন কিছু নয়। তবে কমফোর্ট জোন না পেলেও যে পলাশের কাজকর্মে অসুবিধা হয় তেমনটা কিন্তু নয়। আপাদমস্তক, যাকে বলে স্মার্ট লুক, এবং বডি ল্যাঙ্গুয়েজে পলাশ যথেষ্ট সড়গড় সর্বত্রই, অন্তত বাইরে থেকে ওর এই বসবাসজনিত মানসিক আঞ্চলিকতা আর অস্তিত্বহীনতা বোঝার কোনো সিন নেই। ছোটোবেলার সেই প্রথম আমাদের পাড়া ছেড়ে আসার সময় চোখ ঝাপসা হয়েছিল, একা বাড়ি ছেড়ে বেরোনো বলতে সেই প্রথম, বাড়ি ছেড়ে হোস্টেলে যাওয়া অনেকটা দূরের শহরে, তারপর প্রায় প্রতি বন্ধে বাড়িতে গেলেও আমাদের পাড়াটা আর চিরস্থায়ী বাস হয়নি মনে। আগের মতো পাড়া ব্যাপারটা আর সেভাবে কাজ করতো না বুকে। তবে পরিচিত সব কিছু নিয়েই একটা আপাত কমফোর্ট জোনকে পাশে রেখেই চলে পলাশ। রিটায়ারমেন্টের পর বাবাকে নিয়ে গিয়েছিল নিজের কর্মক্ষেত্রে, মন টেকেনি বাবার। বাবার স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে বদলি নিয়ে ফিরে এসেছে নিজের শহরেই। শ্যামবাজারমুখী বাসটায় এই অফিস টাইমে যতটা ভিড় হবার কথা ছিল ততটা হয়নি। জানালার পাশে সিটটা চিড়িয়া মোড়েই পেয়ে গেল একজন নেমে যাওয়াতে। পাড়া দুর্বলতার মতন ট্রেন আর বাসের জানলার দুর্বলতাও মজ্জাগত এখন। জানালার পাশের সিটের প্রতি অমোঘ এক টান সেই ছোট থেকে। তবে বেশ বড় হবার পর প্রথম যখন প্লেনে চড়ল, জানালার পাশের সিটটা পেয়ে যাওয়াতে মনে হলো যেন হাতে স্বর্গ এসে ধরা দিল। ভুল ভেঙেছিল টেক অফ করার খানিকক্ষণ পরেই। টেক অফের সময় মাথাটা ঘুরে গিয়েছিল আর সারা শরীর জুড়ে গা গোলানো ভাব, ঠিক যেমনটা ছেলেবেলায় উঁচু নাগরদোলা চললে হতো। প্লেনে প্রথমবার উঠেই অনুভব করেছিল এটা ওর কমফোর্ট জোন নয়। শুধুমাত্র যে উইন্ডো সাইড তা নয়, আসলে প্লেন ব্যাপারটাই ওর আনকমফোর্টেবল লেগেছিল। তারপর নানা কাজে বহুবার চড়তে হয়েছে প্লেনে, আজও হয়। নানান রকম ভয় উদ্ভট চিন্তা ছড়িয়ে পড়ে মনে। প্রতিবারই প্লেনে উঠে মনে হয় হঠাৎ যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে প্লেন দুর্ঘটনার বিস্তর ইউটিউব দৃশ্য। দম বন্ধ হয়ে আসে, কথা বলতে পারে না। খুব প্রয়োজন না পড়লে পারতপক্ষে প্লেনে চড়ে না পলাশ। সব রকম যানবাহনের মধ্যেই ট্রেনই সবথেকে নিরাপদ লাগে ওর, যাকে বলে সেই প্রিয় কমফোর্ট জোন। বাসটা শ্যামবাজার মোড় থেকে বিধান সরণি ধরে। এ রাস্তায় এলেই পলাশের নানান কথা মনে পড়ে। সেসব কত পুরনো গল্প, স্মৃতি। হাতিবাগানে নামলেই হতো আজ, কিন্তু পেরিয়ে রূপবাণীতে নামে পলাশ। এই সময়টা ইচ্ছে করেই বেঁচেছে। আসলে অন্য কোনো কাজে এটা হয়তো অসময়, তবে যে কাজের জন্য পরন্ত দুপুরেই এসেছেও সেটার জন্য এটাই উপযুক্ত সময়। সন্ধ্যের পর আসতে পারত, কিন্তু উত্তর কলকাতার এসব অলিগলি পথ গুলিয়ে যায় পলাশের। বটতলা পুলিশের ফাঁড়ি পেরিয়ে বাঁ দিকের গলিতে সম্ভবত, নিশ্চিন্ত হতে পারে না পলাশ। তবু অনুমানে এগিয়ে যায় ওই গলিতেই। আচ্ছা মনে আছে, সাবেকি বাড়িটার ঢোকার মুখে গেটের বাঁ দিকে সিমেন্টের পিলারে লেখা ছিল মল্লিক ভিলা। এ বাড়ির মালিক, তার নাম ছিল অনাদি মল্লিক। অনাদি মল্লিক চলে গেছেন বহুদিন আগে, পলাশের দাদুর বন্ধু ছিলেন। দাদুর সঙ্গে এখানে আসাটা ঝাপসা মনে থাকলেও বাবার সঙ্গে আসার কথাটা স্পষ্ট মনে পড়ে। নিঝুম পরন্ত দুপুরে উত্তরেরই পাড়াগুলো আশ্চর্য রকমের শান্ত। এখন সেই আদ্যিকালের পাড়াই রয়ে গেছে, সময়ের কিছু ক্ষতচিহ্ন ছাড়া প্রায় সব একরকম। অনতি দূরে উত্তরের সব পুরনো গন্ধকে উপেক্ষা করে উদ্ধত মাথা তুলে দাঁড়িয়েছে এক গগনচুম্বী। ওখানেই ছিল সারকারিনা। আহা, সারকারিনা মানেই সেই ব্লো হার্ট এক নাটক সম্রাট সুন্দরী। বাইরে পোস্টারে মিস শেফালির লাস্যময় ছবি, পাশে লেখা কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। সব মিলিয়ে সে এক শরীরের উত্থানের পতনের দিন। এই পুরনো পাড়াগুলোর সঙ্গে অতীত এমনভাবে জড়িয়ে রয়েছে, চেষ্টা করলেও ভাবনাগুলো আটকানো যায় না, জোর করেই ঢুকে পড়ে মনে। ভুল হয়নি পলাশের, ঠিক গলিতেই ঢুকেছে। বাড়িটার সামান্য কিছু পরিবর্তন হলেও প্রায় একই রকম, কিছু অনিবার্য সংস্কার হয়েছে যদিও, নইলে আরও হয়তো জরাজীর্ণ অবস্থা হতো। পুরনো গেটটা নতুন হয়েছে, পাশের পিলারেও কিছু সংস্কারের ছাপ, তবে সেই মল্লিক ভিলা রয়ে গেছে একইভাবে, সময়ের চিহ্ন বহন করে। মাধবীলতা বেড়ে উঠেছে গেটের শেড দিয়ে, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। উত্তরে এই পাড়াগুলো এই পরন্ত দুপুরে আশ্চর্য রকমের শান্ত। ভেতরে ঢুকে পলাশ, মাঝে বড় বাঁধানো উঠোন, চারপাশে বারো ঘর না হলেও কয়েক ঘর তো বটেই। দেখেই বোঝা যায় ভেঙে যাওয়া ক্ষয়িষ্ণু যৌথ পরিবারের ছবি। এই দুপুরে কাউকে দেখতে পায় না পলাশ, হয়তো কাজে কর্মে কিংবা ঘুমে। ঢুকেই বাড়ির বাঁ দিকের অংশে এগোয়, এখনও আছে, ওখানেই আসত তো বাবার হাত ধরে, আজ একা। তবে হাতের ব্যাগে যে জন্য আসা সেটা নিতে ভোলেনি, একবার ব্যাগে হাত দিয়ে দেখে নেয়। বিষণ্ণ হয়ে ওঠে মন, বাবা বেঁচে থাকার অবস্থায় আসা হয়নি। মাঝে মাঝেই বাবার কথাগুলো মনে পড়ে আজকাল, কবে দিতে যাবি? পলাশ বলতে, এই তো বাবা, পরের সপ্তাহেই। নানান রকম ব্যস্ততায় সেই পরের সপ্তাহ আর আসেনি। তারপর তো চলেই গেল বাবা, দিব্যি সুস্থ মানুষটা হঠাৎ করেই চলে গেল। শেষ এক মাস বড় কষ্ট পেয়েছিল, অক্সিজেন কমে যাচ্ছিল শরীরে, শ্বাসকষ্ট বাড়ছিল, ইনহেলার আর নেবুলাইজারেও কাজ হচ্ছিল না। পলাশ, ঝুমা আর আয়া পালা করে ২৪ ঘন্টাই পাশে থাকত। বুঝতে পারছিল ফুরিয়ে আসছে সময়। ঝুমা প্রায়ই বলতো, বাবা কিন্তু বেশি দিন নেই, তুমি কিন্তু একবার যাও সময় করে। আসা হয়নি। আসলে পলাশ বুঝেও বুঝতে চাইছিল না যে বাবা চলে যাবে এত দ্রুত। সব বুদ্ধি সমস্ত যুক্তি বলছিল বাবার সময় ফুরিয়েছে, কিন্তু মানতে পারছিল না পলাশ। আস্তে আস্তে সেন্সগুলো চলে যাচ্ছিল, চিনতেও অসুবিধা হচ্ছিল। তবু তার মধ্যে একদিন জড়ানো অস্পষ্ট স্বরে বাবা বলেছিল, কবে যাবি ওই বাড়িতে? প্রশ্ন শুনে বিব্রত পলাশ উত্তর দিয়েছিল, এই সপ্তাহে বাবা, এবার ঠিক যাব। আস্তে আস্তে চোখ বুঝে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল, মাথায় হাত বুলিয়ে দিয়েছিল পলাশ। পরদিনই শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় নার্সিংহোমে ভর্তি করতে হলো বাবাকে। তারপর দুদিন দাহ করে ফেরার সময় ঝুমা ঠান্ডা গলায় শুধু বলেছিল, বাবা থাকা অবস্থায় গেলেই না? চুপ করেছিল পলাশ, উত্তর খুঁজে পায়নি। এই না যাওয়াটা যে কি ইচ্ছাকৃত নয়, কিভাবে বোঝাবে? ঝুমা যে বোঝেনি তা নয়, কিন্তু কিছুতেই মেনে নিতে পারছিল না। বাবা চলে যাবার আড়াই মাসের মাথায় আজ এসেছে পলাশ। ব্যাগের মধ্যে সেই ছোট্ট প্যাকেট, সাদা কালো কিছু ছবি, প্যাকেটটা প্লাস্টিকে মোড়ানো। বাবা বেশ কিছুকাল আগে হাতে দিয়ে বলেছিল, সুনন্দাকে ছবিগুলো দিয়ে আসিস, ওরই সব ছবি। মোড়ানো প্যাকেটগুলোর ছবিগুলো দেখার আগ্রহ যে একদম হয়নি তা নয়, কিন্তু ঝুবার প্রবল আপত্তিতে আর খোলেনি সেই প্যাকেট, বাবাও কিছু বলেনি এ নিয়ে। হয়তো বাবাও চায়নি পলাশ খুলুক প্যাকেটটা। এই নিঝুম দুপুরে এভাবে প্রায় অপরিচিত বাড়িতে ঢুকে পড়া, একটু সংকোচ মেশানো ভয় ভয় লাগছিল পলাশের। উঠোনে কিছু কাপড় চোপড় কেচে মেলে দেওয়া, আধভেজানো দরজায় কড়া নাড়ে পলাশ। সারা না পেয়ে একটু জোরেই নাড়ে, এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এসে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে, সুনন্দা মল্লিকের বাড়ি কি এটা? আপনার নাম কি জানতে পারি? পলাশ, পলাশ ব্যানার্জি। একটু অপেক্ষা করুন, এই বলে সেই মাঝবয়সী ভেতরে চলে গেলেন। মিনিট খানেক পর এসে বললেন, ভেতরে আসুন। বড় বড় কড়িকাঠের পুরনো বাড়ি, অনেকদিন পর এসে বেশ অন্যরকম লাগছে পলাশের। প্রায় 40 বছর পর এ বাড়িতে আসা। একটা পুরনো বার্মাটিকের সোফায় বসে পলাশ, অযত্নে বিবর্ণ হয়ে যাওয়া সোফাটা ঘরের সঙ্গে মানানসই। মিনিট খানেকের মধ্যেই বয়স্কা যিনি ঢুকলেন, বয়স আনুমানিক 70-এর ওপর। তুমি দীনেশের ছেলে না? একটু অবাক হয়ে মাথা নাড়ে পলাশ। বয়সের ভারে কিছুটা নুবজ হলেও গলায় পুরনো কলকাতার ঝাঁঝ, অশক্ত কিন্তু রাশভারী চলাফেরা। আপনি আমায় চিনতে পারলেন একবারে এতদিন পর? বাবার খবর তো শুনেছেন? হ্যাঁ শুনেছি, তোমার মুখশ্রী দেখেই তোমাকে চিনলাম। অবিকল বসানো মুখ দীনেশের। কিন্তু তুমি তো বড় হবার পর আসনি, তা এতদিন পর? অবশ্যই না আসার কারণ তো আছেই, তোমার মা কিন্তু আমার বাল্যবন্ধু। আমি আর জুঁই দুজনেই তোমার বাবার ছাত্রী ছিলাম স্কুলে, জুঁই পরে অবশ্য পাত্রী হয়ে গেল। চুপ করে শোনে পলাশ, নিশ্চুপে শোনে, এসবই ওর জানা সব কিছু। মায়ের সঙ্গে বাবার তর্কাতর্কির সময় কথোপকথনগুলো এখনও কানে কানে ভাসে। বাবার এ বাড়িতে যাতায়াত, সুনন্দমাসির সঙ্গে থিয়েটার দেখা, এসব নিয়ে অশান্তি। আজ আর এসব শুনতে ইচ্ছে করে না পলাশের। পুরনো ছবির প্যাকেটটা ওনার হাতে দিয়ে সামান্য কিছু কথা বলে প্রায় নিঝুম রংচটা বাড়িটা থেকে পলাশ বেরিয়ে এলো। কাজের সেই মহিলাটির সঙ্গে সুনন্দমাসিও ধীরে ধীরে এলেন গেট অবধি। পলাশের হাতটা ধরে বললেন, জুঁই আমায় ভুল বুঝে চলে গেল, তুমিও কি সত্যিটা জানবে না? চুপ করে দাঁড়ায় পলাশ, শুধু বলে, আসবো, তোমাকে নিয়ে যাও আমাদের বাড়িতে, এখানে নয় বাড়িতেই শুনবো। কখন যে আপনি থেকে তুমিতে চলে এসেছে খেয়ালই হয়নি। বিকেলে গঙ্গার হাওয়াটা কলকাতা শহরকে শীতল করে দেয়। একটু পর সন্ধে নামবে এ শহরে। সারকারিনা গুঁড়িয়ে মাটি ফুঁড়ে ওঠা আকাশচুম্বী বাড়িটা কেমন ঝাপসা হয়ে যায় আজ। আর এই মুহূর্তে পলাশ স্পষ্ট দেখতে পায় কলকাতার আকাশে একঝাঁক পায়রা উঠছে। সেই পায়রাগুলোর সঙ্গে ছেঁড়া কাগজের মতন হাওয়ায় ভাসতে ভাসতে নেমে আসছে অসংখ্য সাদা কালো ছবি। আর এদিকে সারকারিনার সেই মাটির নিচে থেকে উঠে আসা স্টেজে তালে তালে পা ফেলছেন মিস শেফ আলি। সন্ধে নামছে কলকাতায়, একটা সময় ফিরে আসছে তবে নতুনভাবে। বাবার চলে যাবার পর কমফোর্ট জোনের বাইরে চলে গিয়েছিল পলাশ, আবার যেন একটা কমফোর্ট জোনের আশ্রয় ফিরছে জীবনে। পেছন ফিরে তাকায় পলাশ, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অশক্ত সুনন্দামাসী। ফিরে আসতেই হবে এখানে আবার পলাশকে, বাড়িতে নিয়ে যাবে সুনন্দামাসীকে, সব কথা শুনবে, অলক্ষে মাও শুনতে পাবে। অনেকদিন পর আজ একটু হালকা লাগে পলাশের। হাতিবাগানের মোড় থেকে শোভাবাজার মেট্রোর অটো ধরে পলাশ, আর গুনগুন করে গেয়ে ওঠে বাবার সেই প্রিয় গানটা, আজ যেমন করে গাইছে আকাশ।
0: দেখা হলো বছর চারেক পর। ভালোবাসার সমীকরণ তো এত সহজ নয়, কখনো কয়েক বছর পর, আবার কখনো হয়তো এ জীবনের শেষ। অসাধারণ একটা গল্পের সাক্ষী থাকলাম আমরা আজকে স্টুডিওতে যারা রয়েছি তারা, এবং রেডিওর ঠিক পাশে বসে যারা এক কাপ চা হাতে নিয়ে আপনার এই গল্প শুনছিলেন। আমাদের এই আসর প্রায় শেষ, তবে শেষ করব নিহাদার কবিতা দিয়ে।
2: আমার এবারের কবিতা সুনন্দার জন্য।
0: বাহ, আমাদের আসর কিন্তু জমে উঠেছে, কারণ একটু আগেই আমাদের শুভময় দা যে গল্প শোনালেন সেখান থেকে আমরা পেলাম সুনন্দাকে, সেই সুনন্দাকে উদ্দেশ্য করে এই কবিতা, তাই তো?
2: একদম একদম।
0: শুনি শুনি।
2: নির্জনতায় ধরো তোমাকে এই সন্ধ্যাটা উপহার দেব বলে আমার আনাচে কানাচে যা কিছু বিড়ম্বনা আছে সেগুলো গুছিয়ে নিতে নিতে আমি সন্ধ্যার আয়োজন করি। কিছু বৃষ্টি সাজাই ধোয়াটি জলকনায়, গাছের পাতায় পড়ে থাকা শেষ সূর্যের আলোটুকু মুছে দিই রুমালে। সাজানোর উপকরণ খুঁজতে খুঁজতে রাত ঢলে পড়ে, সন্ধ্যাটা আর সাজানো হয় না তোমার মতন করে। রাত নামে দুঃস্বপ্নের ভারে, নিজের সাথে নিজের কথা বলতে বলতে অতীতের কিছু শব্দ মিশিয়ে অনুভবে দেখি তুমি সন্ধ্যার কবিতামালায় সাজিয়ে নিয়েছ নিজেকে। আমার ভালো লাগে এই নির্জনতায়, কোনো বাঁধন নেই তোমাকে উপলব্ধি করার। রাতের গভীরে সব ঘুমায়ে গেলে তোমার প্রশ্বাস আমার দেওয়ালে চিট ধরায়।
0: আহা, এই যে আমাদের আজকের আসর, আজকের আসর যারা শুনছেন তারাও অনুভব করবেন এত সুন্দরভাবে একে অপরের সাথে মিশে গেল, আর মিশে গিয়ে যা পেলাম তাতে করে আমার অন্ততপক্ষে বসে কিন্তু আরও কিছু কবিতা এবং শুভময়দার আরও একটা গল্প শুনতে বড় মন চাইছে। তবে আজকের প্রান্তিকের সময় শেষ, আমি আশা করে বসে থাকব আমার সাথে আমার শ্রোতারাও বসে থাকবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে আমরা শুনব। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক। আমাদের সাথে ছিলেন শহর শিলিগুড়ির কবি ও সম্পাদক নিহার রঞ্জন দাস এবং সাহিত্যপ্রেমী শুভময় সরকার। দুজনকেই জানাই অশেষ ধন্যবাদ।
1: ধন্যবাদ
2: আপনাকেও।
0: সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাহিত্যে করুন বাস। আমাদের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক আপনারা শুনতে পান প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার।

0: এতক্ষণ শুনলেন প্রান্তিক। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অনামিকা সরকার, আকাশবাণী শিলিগুড়ি।
1: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
2: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে,
1: সেই একই চেনা ঠিকানায়
2: 421.9 মিটার,
1: 711 কিলোহার্টজ।
2: শুধু কি বাড়িতেই?
1: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার,
2: ঝকঝকে ডিজিটাল
1: কাহিনী কথা সুরতাল।
2: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
1: কারণ ডিআরএম সম্প্রচার
2: শুনতে ভুলবেন না।
1: স্টে টিউনড।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন একটি নাটক, তাসের ঘর। কাহিনী আশাপূর্ণা দেবী, প্রযোজনায় মলয় সাহা।

0: আকাশবাণী শিলিগুড়ি।
1: বৌমা, ও বড় বৌমা, আজ কি পূর্ণিমা? সিনেমা? দিদিকে বলে দেখি।
2: বৌদি ঠিক পারমিশন দেবে, আমি অ্যাডভান্স টিকিট কাটতে যাচ্ছি।
3: তরু, কাল ভোরে আমায় এক জায়গায় বেরোতে হবে, আমায় ডেকে দিতে পারবি?
1: ওসব ব্যাপারে বড় বৌদি বিশ্বস্ত অ্যালার্ম, বড় বৌদিকে বলে রেখো, কাক ডাকার আগেই তোমার নাক ডাকা থেমে যাবে।
0: আজকের নাটক কাশের ঘর, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা মলয় সাহা, নাটক কাশের ঘর।

0: এ বাড়িতে কেবল কাজ, দিন রাত শুধু এটা করো আর ওটা করো। বাপ্পা, পাগল হবার জোগাড়!
1: তাও তো নিজের গায়ে আঁচড়টি পর্যন্ত লাগতে দাও না।
0: তা তো বলবেই, দিব্যি সব হয়ে যাচ্ছে তো, টের পাও না, গায়ে ফুঁ দিয়ে বেড়ালে বুঝবে কি করে?
1: আমি তো বাড়ির মেজ ছেলে, দায় দায়িত্ব সব দাদার। সংসারের মধ্যে যতদিন না ঢুকে পারা যায়, টাকা দিয়েই খালাস।
0: ও, তোমরা কেউই গায়ে আঁচড় লাগাতে চাও না, উল্টে আমাকেই খোঁচা দিচ্ছ।
1: আরে বাবা, ঝড়ঝাপটা বেশিরভাগই তো লাগে বৌদির গায়ে, তোমার গায়ে আর কতটুকু লাগে বলো?
0: কিছুটা হলেও তো লাগে, দিদির মতো আমি পারবো না, সকাল থেকে রাত পর্যন্ত সংসারের ছুট ঝামেলা, তার উপর তোমার বোনটি যা হয়েছে।
1: তরু কেন, তরু আবার কি করলো?
0: কেন জানো না, সে ঝগড়া বাঁধাবার ওস্তাদ, বিশেষ করে দিদিকে ও যেন সহ্যই করতে পারে না।
1: ওটা সাইকোলজিক্যাল ব্যাপার, কমপ্লেক্স। কাজে কমে বৌদি তো মায়ের কাছে একেবারে বড় মেয়ে স্থান করে নিয়েছে, তরু এটা ঠিক সহজভাবে মেনে নিতে পারছে না।
0: ওর বিয়ের জন্য তোমরা কেউ চেষ্টা করছো না, ও একদিন সমস্যা হয়ে দাঁড়াবে দেখো।
1: না, বাবা মারা যাবার পর ওর বিয়ের ব্যাপারটা কিছুদিন চাপা পড়েছিল, কিন্তু এখন তো চেষ্টা চলছে।
0: কোথায় চলছে, তেমন করে কেউ তোমরা গাই করছো না।

0: তরু তরু,
1: আই তরু, এই তো ডাকছো কেন?
2: হ্যাঁ রে তরু, আমার ঠাকুর ঘরটা এত সুন্দর করে কে পরিষ্কার করেছে রে! একেবারে ঝকঝক করছে, উহ কি নোংরাটাই না হয়েছিল! আমি কি আর পারি! কে করেছে, তুই? ওমা চুপ করে আছিস কেন, গম্ভীর গম্ভীর মুখ! তুই করেছিস?
1: না,
2: তবে কে করেছে?
1: আমি কি জানি, তোমার সাধের বৌমা হয়তো।
2: বৌমা? বড় বৌমা? তাই বল, চারদিকে কেমন নজর দেখ বৌমা।
1: বৌমাই তোমার সব, এ বাড়িতে আর যেন কেউ কিছু করে না।
2: বৌমার উপর তোর এত রাগ কেন বুঝি না? দেখতেই তো পাচ্ছিস, সংসারটা একেবারে মাথায় করে রেখেছে, সব দিকে নজর। ও তরু, চলে গেলি? বৌমাই বা গেল কোথায়?
1: মা ডাকছেন।
2: কে? ও মেজ বউ? বড় বৌমাকে ডাকছি, কোথায় গেল সে?
1: হিমিকে নিয়ে গেছে স্কুলে বাসে তুলে দিতে।
2: ও
1: ঠাকুর ঘরের কথা জিজ্ঞেস করছিলেন না?
2: হ্যাঁ হ্যাঁ,
1: কালী দিদি বলছিল ঠাকুর ঘরটা বড্ড নোংরা হয়েছে, একদিন পরিষ্কার করতে হবে। আজ সকাল সকাল উঠেই করে ফেলেছে।
2: তাই তো বলি, বৌমার আমার সব দিকে নজর।
1: দিদির মতো করার সাধ্যে আমাদের নেই, দিন রাত শুধু ছুটোছুটি, কাজ আর কাজ।
2: শুধু কাজ কেন বলছো? বাইরের লোকজন এলে তাদের আপ্যায়ন করা, তাদের সাথে বসে দুটো গল্প করা, সবই তো করে।
1: ওই তো দিদি আসছে।
3: কী রে মেজ, মার সাথে কী কথা হচ্ছে?
1: এভাবে তাকিয়ে আছিস যে, তোমাকে নিয়েই কথা হচ্ছিল, তোমার সম্পর্কে মা অনেক অভিযোগ করলেন।
3: তাই নাকি? তা ভালোই তো, পরে শোনা যাবে সেসব কথা। এখন আমার একদম সময় নেই, উনুনে ভাত চাপিয়ে গেছি, কি হলো কে জানে।

0: ঠাকুরজি ঠাকুরজি,
1: কি হলো, আমাকে ডাকছো কেন?
0: এগুলো একটু কুটে দাও না ভাই, উনুন একেবারে খালি যাচ্ছে। 8:30 বাজলো, তোমার দাদা তো এখনো বাজার নিয়ে এলো না, এসেই জানে ছুটবে। একটা কিছু তো তাকে বেড়ে দিতে হবে। দাও ভাই, এগুলো একটু কুটে দাও।
1: দিচ্ছি বৌদি।
0: হুম,
1: 3টাতেই হুটোপাটি ভালো লাগে তোমার?
0: আমার কেন, কারুরই ভালো লাগে না, কিন্তু তবুও করতে হয়, একেই বলে সংসার। তোমার যখন হবে তখন বুঝবে।
1: দরকার নেই অমন সংসারের, বেশ আছি।
2: দিদি, ধোপা এসেছে কাপড় নিয়ে।
0: এখন আবার ধোপা এলো? বারবার করে বলেছি সকালে আসবি না, সকালে নিঃশ্বাস ফেলার সময় থাকে না আমার, আর ঠিক সকালে এসেই হাজির হবে। উফ, হ্যাঁ দেখ না ভাই মেজো, কাপড়গুলো তুই একটু দেখে দে না। দেখছিস তো, এখান থেকে নড়তে পারছি না।
2: শুধু তো নেওয়া নয়, খাতার সঙ্গে মেলাতে হবে। কাপড়ের ডাঁই তুমি দিয়েছো, তুমি দেখো। ও, আমি পারবো না, ছেলে আমার কাঁদছে।
0: তোমাকে আর কি বলবো ঠাকুরছি, ঠিক আছে আমি যাই, তুমি এগুলো একটু দেখো, আমি এক্ষুনি আসছি।
3: বৌমা বৌমা,
0: কি বলছেন মা?
3: কয়লার দাম চাইতে এসেছি।
0: হ্যাঁ দিচ্ছি।
3: আচ্ছা, আমার গঙ্গা জলের বোতলটা কোথায় রেখেছ? তুমি আমার ঠাকুর ঘরটা গুছিয়ে দিয়েছ দেখলাম, বেশ হয়েছে। সে কথাই তো ওদের বলছিলাম।
0: হ্যাঁ মা, বড্ড নোংরা হয়েছিল, গঙ্গা জল ওপরের তাকটায় রেখে দিয়েছি।
3: আচ্ছা আমি দেখছি। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছিলে যাও, ও কয়লার দামটা দিয়ে দাও।
0: হ্যাঁ দিচ্ছি।

0: তরু,
1: এই তরু, এই যে বাজার।
2: তুমি কি গো দাদা, এতক্ষণে বাজার আনলে?
1: একটু দেরি হয়ে গেল আজ।
2: এই তোমার একটু দেরি, তাও বলছো আজ? আজ আবার কি, এ তো রোজকার ব্যাপার, এক্ষুনি টানে ছুটবে।
1: তা অবশ্য ঠিক, দেরি হয়ে গেল আমারও। ও হ্যাঁ শোনো,
2: বলো।
1: সেদিন বলেছিলাম না অফিসের একটা ছেলের বিয়ে?
2: হ্যাঁ,
1: আজই সেই বিয়ে, ফিরতে রাত হবে, যদি অবশ্য রাত 9টার ট্রেনটা পাই,
2: আচ্ছা
1: না পেলে কাল ফিরব। দে তো তরু একটু তেল,
2: দিচ্ছে,
1: চট করে চানটা সেরে আসি।
2: ও মা, কাল ফিরবো মানে সে আবার কি কথা!
1: আহা, বললামই তো 9টার ট্রেনটা পেলে আজই চলে আসব, কিন্তু মনে হয় না ওর মধ্যে কাজ মিটবে, তারপরে তো আর ট্রেন নেই।
2: এত দূরের বিয়েতে কি না গেলেই নয়?
1: যাবার ইচ্ছে আমার একেবারেই ছিল না, কিন্তু একই সঙ্গে কাজ করি, ছেলেটা এমনভাবে বলল যে না করতে পারলাম না।
2: আচ্ছা আচ্ছা, তুমি এখন জানে যাও তো।

0: কি?
1: আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি।
0: এত রাতে?
1: আস্তে কথা বলো, সুধাংশুদা কোথায়?
0: অফিসের এক বন্ধুর বিয়েতে গেছে কলকাতার বাইরে।
1: হিমি?
0: হিমি পাশের ঘরে তরুর সাথে শোয়।
1: সুধাংশুদা কলকাতার বাইরে আজ আসবে না?
0: আর কখন আসবে? এখন তো 2:30 বাজে, কিন্তু এত রাতে।
1: আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে।
0: তোমার প্যান্টে এত কাদা লাগলো কি করে?
1: কাদা? ও হ্যাঁ, অন্ধকারে পড়ে গিয়েছিলাম রাস্তায়।
0: ছেড়ে ফেলো ওটা, আমি ধুয়ে রেখে দেব। এই নাও, এই ধুতিটা পরে নাও।
1: ধুয়ে দেবে? কেউ যদি দেখে ফেলে? আমি চাই না কেউ জানুক।
0: কিন্তু কেন ভাবছো? এত রাতে তুমি কেন এলে? কেউ তা জানতে চাইবে না।
1: কেউ তো আর জেগে বসে নেই এখন।
0: যদি থাকে?
1: না না, সবাই এখন ঘুমোচ্ছে।
2: এই হিমি, ওদিকে যা। এই মেয়েটা শোয়া তো বিচ্ছিরি যে কি বলবো, যতবার ওদিকে ঠেলে দিচ্ছি ততবার এদিকে চলে আসছে। দুটো বোধহয় বাজে, একটু আগে পর্দার ঘরে কথার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। পর্দা তাহলে চলে এসেছে। এরা পারেও, বুড়ো বয়সে ঠং। কি দরকার ছিল এত রাতে বাড়ি ফেরার? এই হিমি, আবার আমার বালিশে এসেছিস? তোর বালিশে যা, নইলে ঘরে দিয়ে আসব। পর্দা এসেছে, চাবি পর্দার কাছে? থাক, আর মাথা নেড়ে না করতে হবে না। জল খাবি? চল, জল খেয়ে শুয়ে পড়ি। রাত দুপুরে ঘুম ভেঙে গেল, এখন ঘুম এলে হয়।

0: ঠাকুরজি, ঠাকুরজি,
1: কি
0: কি বলছো? একটু এসো না ভাই এদিকে, এই কুটনোগুলো কুটে দাও, ভাতটা নামিয়ে তরকারিটা চাপিয়ে দেব। হিমিকে খাওয়ানো হয়ে গেছে, চট করে ওকে স্কুল বাসে তুলে দিয়ে আসি।
1: দাও দিচ্ছি। দাদা কাল কত রাতে এলো বৌদি?
0: কই, কাল তো আসেনি।
1: আসেনি?
0: 9টার গাড়িটা বোধহয় ধরতে পারেনি, ভোরের দিকে একটা ট্রেন আছে বলেছিল, তাতেই বোধহয় আসবে।
1: দাদা কাল আসেনি? বলো কি বৌদি, আমি যে নিজের কানে শুনলাম।
0: কি শুনলে?
1: রাত তখন 2:30, তোমার ঘরে কথার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আমি হিমিকে বললাম বড়দা এসেছে, বড়দার কাছে যাবে, ও মাথা নেড়ে না করলো।
0: ও সব আজগুবি গল্প ভাই, পরে বলো, এখন কড়াটা দাও তো তাড়াতাড়ি।
1: তাছাড়া স্পষ্ট দেখলাম ভবানী ঘরের দেওয়ালে তোমার জানলা থেকে ছায়া পড়ছে, দুজন মানুষের ছায়া। আমি কি ভুল দেখলাম?
0: ভুল নয়, তুমি নির্ঘাত ভূত দেখেছিলে। দেখো, রাম নামের মাদুলিটা যেন আমার হারিয়ে ফেললো না, তাহলে কিন্তু ভূতের হাত থেকে নিস্তার নেই। যাকগে, আমি গেলাম হিমিকে নিয়ে, তুমি কিন্তু একটু দেখো তরকারিটা
1: আচ্ছা
0: চাপানো রইলো।
2: বৌমা, বৌমা,
0: কি বলছেন মা?
2: কোথায় যাচ্ছ? ও, হিমিকে বাসে তুলে দিতে বুঝি?
0: হ্যাঁ মা, কেন, কিছু বলবেন?
2: না, এই বলছিলাম কি যে তোমার

0: দাদা, কি ব্যাপার, এখন এলে?
1: হ্যাঁ,
0: কাল আসুনি।
1: না এই তো এলাম।
0: কাল আসুনি?
1: না,
0: সত্যি?
1: তার মানে কাল রাতে ট্রেনই পাইনি,
0: ও,
1: আসবো কি করে? ভোরের ট্রেন ধরে এই তো এলাম। যা সাংঘাতিক রাতটা গেল কাল! দূর, ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নেমন্তন্নে?
0: ঠাকুরজি, তোমাকে মা ডাকছেন। হ্যাঁ, যাচ্ছি।
1: এই যে মমতা, রাতে আসতে পারেনি বলে চিন্তা করনি তো?
0: না, চিন্তার আর কি। কিন্তু কাল আসতে পারলে না কেন?
1: সে অনেক কাণ্ড, পরে বলবো।
0: পরে কেন, এখনই বলো না।
1: সন্ধে 6:30টায় পৌঁছানোর কথা ছিল, ট্রেন হলো লেট, প্রায় 1 ঘন্টা পরে গিয়ে পৌঁছলো। স্টেশন থেকে মাইল খানেক পথ,
0: হ্যাঁ,
1: বাসে যাবার কথা ছিল কিন্তু বাসটাও ছিল খারাপ,
0: ও মা,
1: আসেনি, অগত্যা হাঁটতে হলো।
0: হাঁটতে হলো? বরযাত্রীরা হেঁটে গেল?
1: হ্যাঁ, হেঁটেই গেলাম, বরযাত্রীর পদযাত্রা আর কি।
0: আর বর?
1: তার একটা গাড়ির ব্যবস্থা অবশ্য হয়েছিল,
0: আচ্ছা,
1: 8টা নাগাদ গিয়ে পৌঁছলাম বিয়ে বাড়িতে। সেখানে গিয়ে দেখি কনে পক্ষের আত্মীয়দের মধ্যে কি সব নিয়ে যেন তর্ক,
0: হ্যাঁ,
1: তুমুল তর্ক।
0: ও মা,
1: সেসব শান্ত হয়ে বিয়ে শুরু হতে রাত 9টা। সব কিছু শেষ করে যখন পান চিবোচ্ছি, তখন ঘড়িতে বাজলো রাত 11:30। বুঝতেই পারছো,
0: হ্যাঁ,
1: সারা রাত প্রায় না ঘুমিয়ে কাটাতে হলো। এই, তোমার রান্না কতদূর? খেয়ে যাওয়া যাবে তো অফিসে?
0: হ্যাঁ হ্যাঁ, এসো না, আমার সব তৈরি।
2: বৌমা, সুধাংশু কি অফিসে চলে গেছে?
0: হ্যাঁ মা, একটু আগেই গেল।
2: ও হ্যাঁ, শোনো, এই একটু আগে
0: হ্যাঁ,
2: তোমার বোনের শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিল, সবিতার অসুখটা আরো বেড়েছে, তোমাকে এক্ষুনি যেতে বলেছে, খবরটা দিয়ে এসে চলে গেল।
0: বাড়াবাড়ি হয়েছে? ইস, কি যে হবে, বড্ড ভয় লাগছে। কে এসেছিল মা?
2: সবিতার ভাসুরপো,
0: মানে নিমাই?
2: হ্যাঁ হ্যাঁ, নিমাই। ভয়ের কি আছে, চিকিৎসা তো চলছে, বাড়াবাড়ি হয়েছে আবার ঠিকও হয়ে যাবে। না না মা, তুমি কিচ্ছু ভেবো না, বরং তাড়াতাড়ি খেয়ে চলে যাও তুমি।
0: খেতে গেলে দেরি হয়ে যাবে মা, ওখানে যা হয় কিছু খেয়ে নেব, আমি এক্ষুনি চলে যাই।
2: হ্যাঁ এসো মা।
3: কি হলো ঠাকুরজি,
0: দিদি কোথায় গেলেন? এ বাড়িতে কখন কে আসে, কে চায়, সব খবরই কি আমাকে রাখতে হবে নাকি মেজো বৌদি?
3: অমন করে কথা বলছো কেন? তোমার আজ কি হয়েছে বলো তো?
0: হবে আবার কি, যা সব কীর্তিকাণ্ড দেখছি তার চোখে দেখা যায় না।
3: কার কীর্তি দেখলে ভাই?
0: বড় বৌদি গো, বড় বৌদির, তোমার শ্রদ্ধেয়া দিদির।
3: দিদির?
0: হুম,
3: দিদির আবার কি হলো?
2: এই যে মেজো বৌমা, তরু, তোরা সব এখানে? তোমরা কার কথা বলছো মেজো বৌমা?
3: দিদি, দিদি খাওয়া দাওয়া না করে হঠাৎ কোথায় বেরিয়ে গেলেন?
2: ওর ছোট বোন সবিতা খুবই অসুস্থ, ওকে ডেকে পাঠিয়েছে, তাইও গেছে।
0: তোমাকে যেমন বোঝালো তাই তুমি বুঝলে।
2: তার মানে?
0: কে বললো তোমাকে যে বৌদি বোনের বাড়ি গেছে?
2: সবিতার ভাসুরপো নিমাই এসেছিল, সেই তো সবিতার অসুখের কথা বললে।
0: সে কথা যে সত্যি তা তোমায় কে বলেছে?
2: এত বড় কথা কি কখনো মিথ্যে হতে পারে?
3: তাছাড়া সবিতা যে ভুগছে তা তো আমরা সবাই জানি, রোজই তো দিদি একবার করে দেখে আসে।
0: বোনকে দেখতে যায় না অন্য কোথাও যায়, তা কি তোমরা পরখ করে দেখেছো কোনোদিন?
2: দরু, এসব কি বলছিস তুই? বড় বৌবাকে তুই দেখতে পারিস না জানি, কিন্তু তাই বলে তার সম্পর্কে যা নয় তাই বলবি?
3: এটা তোমার ঠিক হচ্ছে না ঠাকুরজি, দেখতেই তো পাচ্ছ দিদি কিভাবে পুরো সংসারটা মাথায় করে রেখেছে।
0: তবে আর কি, দুবেলা ফুল বেলপাতা দিয়ে পুজো করো তাকে, ওসব আমি পারবো না।
2: কে কে বলেছে তোকে পারতে? তাই বলে কথায় কথায় হিংসে করবি তাকে?
0: হিংসে টিংসে বুঝি না, একজনকে নিয়ে এত আদিক্ষেতা, এত বাড়াবাড়ি আমার সহ্য হয় না।
2: বাড়াবাড়ি আবার কি, যে ভালো তাকে ভালো বলা যাবে না? আর সব দিকে নজর দিয়ে সংসার চালাতে পারিস তোরা?
0: হ্যাঁ, সব দিকে নজর, তার নজর তো শুধু বাইরে।
2: এসব কি বলছিস তুই? মা নেই, এত কাছে বোন রয়েছে, যাবে না?
0: তবে আর কি, ধেই ধেই করে ছুটতে হবে যার তার সঙ্গে? তোমার আশকারাতেই তো গোল্লায় গেল।
2: কি যাতা বলছিস?

0: বৌমা আমার লক্ষ্মী, কাজ নেই আমার লক্ষ্মীতে। লক্ষ্মীর গুণ জানলে আর বলতে না, তুই তো শুধু খারাপটাই দেখিস।
1: দেখলে বলবো না?
0: কি কি দেখেছিস?
1: সত্যি ঠাকুরজি, দিদির উপর তুমি অকারণে রেগে আছো।
0: অকারণে? জানুপতির চরিত্র, ওর গোপন অভিসারের কথা জানো তোমরা?
1: কি কি বলছো ঠাকুরজি,
0: এত দূর নেমেছিস তুই? নিজের বৌদি সম্পর্কে এতটা খারাপ কথা মুখ দিয়ে বেরোলো তোর?
1: মা, আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না।
0: প্রমাণ?
1: হ্যাঁ,
0: কি প্রমাণ পেয়েছিস তুই?
1: এত রাগারাগের কি আছে? তুমি বা গোপন করছো কেন? খোলাখুলি বলেই ফেলো না। কি জানো তুমি?
0: কাল রাতে চুপি চুপি বৌদির ঘরে কেউ এসেছিল, ভোরবেলা সে চলে গেছে। প্রথমে ভেবেছিলাম দাদা, কিন্তু দাদা কাল আসেনি, আজ এসেছে।
1: এই কথা? তা ঘুমের ঘরে তোমারও তো ভাই ভুল হতে পারে।
0: ভুল? ভুল কি করে হবে? কাল রাত 2:30 সময় বৌদির ঘরে পুরুষ মানুষের গলা পেলাম। আমি হিমিকে বললাম তোর বাবা এলো, কিন্তু দাদা কাল রাতে আসেনি।
1: দিদিকে তুমি পছন্দ করো না জানি, কিন্তু ওকে ছোট করার জন্য বানিয়ে বানিয়ে এত জঘন্য কথাটাও বলতে পারলে ঠাকুরছি।
0: যা ঘটেছে সেটা বলা কি আমার অপরাধ?
1: ঘটলো আর কোথায়, এ তো তোমার ধারণা, প্রমাণ তো নেই কোনো।
0: প্রমাণ দেখতে চাও? এসো এসো আমার সঙ্গে বৌদির ঘরে এসো। এই এই দেখো, খাটের তলায় একটা কাদা মাখা প্যান্ট।
1: প্যান্ট?
0: হ্যাঁ,
1: প্যান্ট আবার এলো কোত্থেকে?
0: তবেই বোঝো, আমাদের বাড়িতে প্যান্ট পরার কেউ নেই, ছেলেরা সব ধুতেই পরে, প্যান্ট এলো কেমন করে?
1: কাদা মাখা প্যান্ট?
0: হ্যাঁ তাই, কাল যে কেউ এসেছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর সে যদি ভালো উদ্দেশ্যেই আসবে, তাহলে বৌদি ব্যাপারটা এইভাবে গোপন করবে কেন?
1: এই তো আমি ভাবতেই পারছি না বৌমা, আমার এতদিনকার সমস্ত চিন্তা ভাবনা তবে ভুল ভুল প্রমাণ হয়ে যাচ্ছে সব।
2: আমার কেমন লাগছে মা, কেমন যেন ভয় ভয় করছে, দিদি সম্পর্কে ওসব কথা ভাবতেই পারছি না।
1: ছি ছি ছি, আমার এই সোনার সংসারে এত বড় কলঙ্ক, বাইরের আচরণ দিয়ে মানুষকে চেনাই যায় না। নিজের মেয়েও তাকে আমি বেশি ভালোবাসতাম, আমার এতদিনের ভালোবাসা বিশ্বাসকে সে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিলে।
0: তোমার আশকারেতে তো বৌদি এমনটা হয়েছে।
1: বল বল, এখন তোরা যা বলবি তাই আমাকে শুনতে হবে। জানিস কতগুলো ব্যাপার আমারও যেন কেমন লাগতো, কাজকর্ম করতো ঠিকই, কিন্তু মাথার কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে পাটি পেরে গল্প, হ্যাঁ হ্যাঁ করে হাসি, আপন পর জ্ঞান নেই, যে আসছে তাকে চা খাওয়ানো জল খাওয়ানো আদর একেবারে উতলে পড়ে, মেয়ে মানুষের অত গায়ে পড়া ভাব কি ভালো? এইসব দেখে টেকে বুঝলে আমারও কেমন যেন সন্দেহ হয়েছিল। তুই ঠিকই বলেছিলিস তরু, বোনের অসুখের নাম করে রোজ রোজ কোথায় যায় তা এখন খোঁজ করে দেখতে হবে। সুধাংশু আমার নিষ্পাপ ছেলে, এসব শুনলে সে একেবারে ভেঙে পড়বে।
0: কিন্তু ব্যাপারটা যখন এত দূর গড়িয়েছে তখন দাদাকে তো জানাতেই হবে। দাদা সব শুনুক, শুনে যা করার দাদাই করুক।

0: দিদির ব্যাপারটা নিয়ে আমার কেমন যেন খটকা লাগছে, কিছুতেই বিশ্বাস করতে পারছি না।
1: তোমার বিশ্বাস অবিশ্বাস দিয়ে তো আর ঘটনা তৈরি হবে না, মিথ্যে কখনো বেশি দিন চাপা থাকে না।
0: এ বাড়িতে আসার পর থেকেই দিদির প্রশংসা শুনছি, এতদিন ধরে দিদি সকলের শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসা পেয়ে এসেছে, তার এত সুনাম সুখ্যাতি, অথচ এক মুহূর্তের ভুলেই কি বিশ্রী কাণ্ড হয়ে গেল। ভাবতেও কেমন খারাপ লাগে, কিন্তু বিশ্বাস হয় না।
1: দিদি দিদি করে অত গলে পড়া চলবে না, বুঝলে? দাদা যদি এর একটা বিহিত না করে তাহলে আমাকে কিছু একটা করতে হবে।
0: বাড়ি শুদ্ধ তোমাদের কি হলো বলো তো, একটুতে একটা কিছু বিশ্বাস করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ?
1: বিশ্বাস করতে আমার ইচ্ছে হচ্ছে না, কিন্তু মেয়ে মানুষকে বিশ্বাস কি?
0: তবে আর কি, আমাকে ঘাড় ধরে বের করে দাও না, আপদ বিদেয় হই।
1: দরকার হলে তাও পারি, আমি দাদা নই, বউ বলতে অজ্ঞান।
0: দাদার মতো হলে বর্তে যেতে, একটু আগে বললে না মেয়ে মানুষে বিশ্বাস নেই? তোমার বোনটিও তো মেয়ে মানুষ, তাকে বিশ্বাস করলে কি করে?
1: কাদামাখা প্যান্টখানা তাহলে কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছে ধরে নিতে হয়?
0: হ্যাঁ, এটাই আমার কাছে একটা রহস্য মনে হচ্ছে।

0: নিমাই,
1: হ্যাঁ,
0: অনেক রাত হলো, 10টা বাজে। আর না, এবার আমাকে যেতে হয়, সবিতা এখন অনেক ভালো, ঘুমোচ্ছে।
1: সারাটা দিন আপনার অনেক পরিশ্রম গেছে। হাসপাতালে আসার পর থেকে ছুটোছুটি তো চলছেই, আপনি না এলে এত সব কে করতো? ভালো করে কিছু খাওয়া হলো না আপনার।
0: খাওয়ার কথা বাদ দে, সবিতাটার যা অবস্থা গেল সারাদিন, সময় মতো হাসপাতালে না আনলে হয়তো বাঁচানোই যেত না।
1: সত্যিই তাই,
0: ডাক্তারবাবুর কি চেষ্টা দেখলি তো?
1: সে তো দেখলামই। উনি অবশ্য বলেছেন ভয়ের আর কিছু নেই।
0: সেই ভরসাতেই তো যাচ্ছি, না হলে এ রোগী ফেলে কি বাড়ি যাওয়া যায়? ওদিকে বাড়িতে কি হচ্ছে কে জানে। হিমির বাবাকে খবর দিয়েছিলি নিমাই?
1: হ্যাঁ দিয়েছিলাম, উনি নিজেই ফোন ধরেছিলেন।
0: সবিতা হাসপাতালে ভর্তি হয়েছে জেনেও দেখতে এলো না। কাল বিয়েবাড়িতে ধকল গেছে, তাহলে বোধহয় শরীরটা ভালো নেই। হ্যাঁ চল বাবা চল, তাড়াতাড়ি একটা ট্যাক্সি ডাক।
1: হ্যাঁ চলুন, ডেকে দিচ্ছি।

0: একই বাড়ি যে একেবারে নিস্তব্ধ দেখি, সব চুপচাপ। এরই মধ্যে খাওয়া দাওয়া শেষ করে সব শুয়ে পড়ল। মায়ের ঘরেরও দরজা বন্ধ, হিমিকে নিয়ে ঠাকুরজিও শুয়ে পড়েছে। আমার ঘরে তো কাউকেও দেখছি না। ও কি তাহলে অফিস থেকে ফেরেনি? কিন্তু না ফিরলে সবাই এমন নিশ্চিন্তে ঘুমোবে কেন? কাজের লোকটাকে জিজ্ঞেস করলাম, সেও কেমন যেন চুপচাপ। কি হলো? আরে, এই এপাশের ঘরে ক্যাম্প খাট পেতে ও শুয়ে আছে দেখছি। দেখি তো। এ কি, তুমি এখানে যে? আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি? সেই জোগাড়ি হয়ে উঠেছিল আর কি, ওরা কিছুতেই আসতে দেবে না। আমার তো আবার জানোই, রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারিনি, তাই ওদের ঠাট্টায় কান্না দিয়েই চলে এলাম। এই কথা বলছো না যে, অভিমান? বুড়ো বয়সে অভিমান তো কম নয়। হয়েছে হয়েছে, ওঠো তো। ভেবেছিলাম অফিস থেকে ফিরে তুমি একবার যাবে, একবারও গেলে না ও বাড়ি। কি কষ্টটাই পেল সবিতা, সারাটা দিন হাসপাতালে জমে মানুষে টানাটানি, ভোগান্তির এক শেষ। এই এই কি হলো, কথা বলছো না যে? শরীর ভালো আছে তো? এরকম কাঠ হয়ে আছো কেন?
1: বিরক্ত করো না, ভেতরে যাও।
0: বাবা, এত রাগ সরিয়ে দিচ্ছ আমাকে? নিজের লোকের বিপদে আপদেও কি যেতে পারবো না? ব্যাপার কি বলো তো। ঠিক আছে ঠিক আছে, ভেতরে যাচ্ছি। কিন্তু তুমি কি সত্যি এখানে শোবে? ওঠো না, ঘরে চলো।
1: ও ঘরে ঢোকার প্রবৃত্তি আমার নেই, তোমার সঙ্গে কথা বলারও নয়। যাও, সরে যাও।
0: তার মানে এসব কি বলছো তুমি? কি করেছি আমি? সবিতা কতখানি অসুস্থ তুমি জানো না? খুব বাড়াবাড়ি বলে খবর পাঠিয়েছিল সকালে, তখনই চলে গেছি। মা তো সব জানেন, মাকে আমি বলেই গেছি। আমার অপরাধটা কোথায় তা তো আমি একদম বুঝতে পারছি না।
1: অপরাধ? অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে, তার সঙ্গে তর্ক করার রুচি আমার নেই। চালাকি শিখেছিলে বটে, তবে শেষ রক্ষা হলো না।
0: কি বলছো তুমি? যা মুখে আসে তাই বলবে, খুলেই বলো না। কি করেছি আমি?
1: ও ঘরে খাটের তলায় কাদা মাখা প্যান্টখানা, যার দেহ থেকে খোলা হয়েছিল কাল রাতে, তাকে গিয়ে জিজ্ঞেস করো না, আমি আবার খুলে বলবো কি?
0: ও বুঝেছি, বাড়ি সত্য তাই এত চুপচাপ। কাদামাখা প্যান্ট নিয়ে রীতিমতো আলোচনা হয়েছে দেখছি। আমাকে সন্দেহ করা হয়েছে, আমাকে নিয়ে ঘোট পাকানো হয়েছে সারাদিন। একবার জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করলো না কেউ। ছি ছি ছি।

0: কে?
1: আমি বিজলি।
0: ও মেজো, সারা রাত জেগেই কাটালে যে তুই, এত ভোরে তুই কেন উঠে এলি মেজো? যা শুয়ে থাকবে।
1: সারা রাত আমি ঘুমোইনি দিদি, এতক্ষণ ভাসুর ছিলেন তাই আসিনি। একটা কথা জিজ্ঞেস করবো দিদি?
0: জিজ্ঞাসা নয়, বল জবাব দিহি। কৈফিয়ত?
1: না দিদি, না, কৈফিয়ত নয়।
0: সবাই আমাকে সন্দেহ করছে, জেরা করছে, তুই করবি না?
1: না, আমাকে তুমি ভুল বুঝো না, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার মন বলছে তুমি কোনো অন্যায় করনি, আমি শুধু আসল ব্যাপারটা জানতে চাই।
0: আসল ব্যাপার অতি তুচ্ছ মেজ, কিন্তু তুই কি তা বিশ্বাস করবি?
1: কেন করব না
0: মেজ, এরা যা দেখেছে, যা জেনেছে তা ঠিক, কিন্তু যা ভেবেছে তা ঠিক নয় রে।
1: এরা দেখেছে একটা কাদা মাখা প্যান্ট, যা এবারের কারো নয়। আর জেনেছে ভাসুর পরশু রাতে বাড়ি ফেরেননি, বাড়ি ফিরেছেন কাল ভোরে।
0: বললাম তো, ওদের দেখাটা ঠিক তবে ধারণাটা ভুল। পরশু রাতে দরজা ধাক্কার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। রাত তখন 2:30 হবে, আমি তোর ভাসুর ভেবে দরজা খুলে দিই।
1: কে?
2: আমি।
0: এত রাতে?
2: আহ, আস্তে কথা বলো, সুধাংশুদা কোথায়?
0: অফিসের এক বন্ধুর বিয়েতে গেছে কলকাতার বাইরে।
2: হিমি?
0: হিমি পাশের ঘরে তরুর সাথে শোয়ে।
2: সুধাংশুদা কলকাতার বাইরে? আজ আসবে না?
0: আর কখন আসবে, এখন তো 2:30 বাজে। কিন্তু এত রাতে?
2: আহ, আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে।
0: প্যান্টে এত কাদা লাগলো কি করে?
2: কাদা? ও হ্যাঁ, অন্ধকারে পড়ে গিয়েছিলাম রাস্তায়।
0: ছেড়ে ফেলো ওটা, আমি ধুয়ে রেখে দেব। এই নাও, ধুতিটা পরে নাও।
2: ধুয়ে দেবে? কেউ যদি দেখে ফেলে? আমি চাই না কেউ জানুক।
0: কিন্তু কেন ভাবছো, এত রাতে তুমি কেন এলে? কেউ তা জানতে চাইবে না?
2: কেউ তো আর জেগে বসে নেই এখন।
0: যদি থাকে?
2: না না, সবাই এখন ঘুমোচ্ছে।
0: নিখিলেশ, এসব লুকোচুরি আমার ভালো লাগছে না। কি হয়েছে তাই বলো।
2: দিদি, আমার খুব বিপদ।
0: বিপদ? কি বলছো তুমি?
2: একটা বোমার মামলায় পুলিশ আমায় খুঁজছে। তুমি ওভাবে তাকাচ্ছ কেন? আমি নিরাপরাধ, কলেজের কেউ হিংসে করে আমার নামটা পুলিশে দিয়েছে।
0: কি করলো এমন সর্বনাশ?
2: এসব কলেজ ইলেকশনে যারা হেরেছে তাদের কাজ, ফলে আমি এখন যা যাবার, আজ এখানে তো কাল ওখানে। কাল এক বন্ধুর বাড়ি ছিলাম, ওখানেও মামা গিয়ে হাজির।
0: মামা?
2: হ্যাঁ হ্যাঁ, পুলিশ মামা।
0: নিখিলেশ, সব কিছু এত হালকাভাবে নেবে না, এভাবে পালিয়ে কতদিন চলবে?
2: যতদিন না আসল অপরাধীরা ধরা পড়ে।
0: তা তো বুঝলাম, কিন্তু তোমার আসার কথা কাউকে জানাতে চাইছো না কেন?
2: বেশি জানাজানি হলে পুলিশের কানে পৌঁছবে কথাটা, তখন এ বাড়িতে পুলিশ এসে হাজির হবে। দিদি, আমি চাই না আমার জন্য তোমার শ্বশুর বাড়ির লোকেরা থানা পুলিশের মামলায় জড়িয়ে পড়ুক।
0: ঠিক আছে, আমি কাউকে বলবো না। তুমি এখন বিছানায় শুয়ে একটু বিশ্রাম নাও।
2: না দিদি, এখন শুলে ঘুমিয়ে পড়ব, ভোর হতে আর বড় জোর 1 ঘন্টা, তার আগেই আমি চলে যাব। প্যান্টটা কেচে রেখো, আর একদিন এসে নিয়ে যাব।
1: ও, এই ব্যাপার? রাতে তাহলে নিখিলেশ, মানে তোমার মামা তো ভাই এসেছিল?
0: হ্যাঁ রে মেজ, কতই বা বয়স, সবে তো কলেজে ঢুকেছে, কেউ ওকে বিপদে ফেলবার জন্য নামটা পুলিশে দিয়ে দিয়েছে।
1: এই ঘটনা? অথচ কাল সারাদিন ধরে শুধু তোমাকে নিয়ে আলোচনা হলো, মা পর্যন্ত যা তা বললেন। আমি কিন্তু বিশ্বাস করিনি, কেবলই ভেবেছি তুমি এলে আসল ব্যাপারটা জানা যাবে। রাত্রে তুমি ঘুমোওনি, সারা রাত এইভাবে তুমি দোরগোড়ায় বসে কাটালে?
0: হ্যাঁ, শুধু ভোরের অপেক্ষায়। এই বাড়ি থেকে আমি চলে যাব মেজ, এখানে আমি আর থাকবো না।
1: কি বলছো, চলে যাবে? কি অন্যায়!

0: করে সোজে চলে যাবে?
1: বাড়ির সত্য লোকের কাছে তো আমি অপরাধী,
0: সবাইকে সবকিছু বুঝিয়ে বলো।
1: না, সে আর হয় না।
0: কেন হয় না দিদি? ধর্মকে নেই, বিনা প্রতিবাদে এত বড় মিথ্যেটা তুমি মেনে নেবে?
1: মেনে তো আমি নিচ্ছি না, এটাই আমার সবচাইতে বড় প্রতিবাদ।
0: কিন্তু মিথ্যেটাই তো এ বাড়িতে সত্যি হয়ে যাবে চিরকাল।
1: সত্যি মিথ্যের কথা বলছিস? এতদিন যাকে আমি পরম সত্য বলে জেনে এসেছি, আজ দেখছি সেটাই কত মিথ্যে। আজ যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায়, দাঁড়াক না, ক্ষতি কি?
0: ক্ষতি নেই, বিনা দোষে তুমি অপমান সইবে?
1: অপমান যা হয় তার ফেরে নামেজ কি বোঝাবো ওদের? যদি বলে বিপদে পড়ে একটা গল্প ফেঁদে বসেছি, তাহলে সেটা তো হবে আরও বড় অপমান।
0: না দিদি, না, তুমি এভাবে চলে যেও না, আমি সবাইকে বুঝিয়ে বলবো। ওই যে ভাসুর আসছেন, আমি যাই।
2: মমতা, ভেতরে চলো, আমি তোমার সব কথা শুনেছি, পুরো ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার।
1: তাহলে তুমি অনুমতি দিচ্ছ?
2: অনুমতি কিসের?
1: বাড়িতে পুনর্বহালের।
2: সত্যি মমতা, আমার খুব অন্যায় হয়ে গেছে। আসলে কতগুলো ঘটনা এমনভাবে ঘটল, সবকটাই তোমার বিরুদ্ধে, কোনো সাক্ষী প্রমাণই তোমার ফেভারে ছিল না।
1: তা তো বটেই, আসামি পক্ষের উকিলের সদিচ্ছা সত্ত্বেও সাক্ষী প্রমাণের অভাবে তিনি বাধ্য হয়ে বিরোধী পক্ষের যুক্তিকে মেনে নিয়েছিলেন। তবে স্বামী হিসেবে তিনি রামচন্দ্রের সংশোধিত সংস্করণ এবং উদার উদার বলেই তিনি অগ্নি পরীক্ষার মতো কোনো ভয়ঙ্কর আদেশ দেননি।
2: বললামই তো, একটা ভুল বোঝাবুঝির জন্য এই বিশ্রী কাণ্ডটা হলো। সামান্য একটা ঘটনার আমরা ভুল ব্যাখ্যা করেছি।
1: ঘটনাটা সামান্য, কিন্তু তার প্রতিক্রিয়াটা ব্যাপক। একটা অতি তুচ্ছ ব্যাপারই এটা প্রমাণিত হলো যে 18 বছর ঘর করার পরও তোমাদের চোখে আমি কি সামান্য একটা কাদা মাখা প্যান্ট।
2: আমার ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত মমতা, অনুতপ্ত। তুমি ঘরে চলো।
1: ঘর? কোন ঘর? কার ঘর?
2: তোমার, আমার, আমাদের সকলের।
1: এক রকমের ঘর আছে যা ইট, বালি, সিমেন্টই দিয়ে তৈরি হয়। সে ঘর ভেঙে গেলে, ধসে গেলে তাকে নতুন করে গড়া যায়। কিন্তু আমার কাছে ঘরের অর্থটা অন্য রকম। সে ঘর তিল তিল করে গড়ে ওঠে বিশ্বাস, আস্থা আর নির্ভরতা দিয়ে। সে ঘর ভাঙলে আর জোড়া লাগে না। পচ্ছারু, আমাকে যেতে দাও।
2: মমতা, মানুষ মাত্রই ভুল করে, আমাদেরও ভুল হয়েছিল, সেই জন্য সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু তুমি এখন যা বলছো এটা তোমার বাড়াবাড়ি। এমন কি হয়েছে যে চলে যাবে? একটা কথা ভুলে যেও না, তোমার আচরণের উপর একটা পরিবারের মান সম্মান নির্ভর করছে।
1: মান সম্মান? মান সম্মান কি শুধু তোমাদের একলার? আমার কোনো মান সম্মান নেই। মেয়েদের চরিত্রটাই তার সম্পদ, সেই চরিত্র নিয়ে যদি সংশয় দেখা দেয় তাহলে আমার আর থাকলো কি? আর কেউ যা খুশি বলুক, কিন্তু যার উপরে নির্ভর করব সেই যদি আমাকে সন্দেহ করে।
2: ভুল একটা হয়ে গেছে কোথাও, সে কথা তো বারবার স্বীকার করছি, কিন্তু তা বলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে?
1: এ বাড়ির প্রতি আমার আর কোনো মোহ নেই। অবিশ্বাস আর ঘৃণার পরিবেশে এভাবে জীবন কাটাতে আমি পারব না। খুনের আসামিরও আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকে, আমাকে তোমরা সে সুযোগটুকুও দাওনি। সকালবেলায় বোনের অসুখের খবর পেয়ে ছুটে যাই, তার মধ্যেই এত কাণ্ড।
2: হ্যাঁ, কাল সকালে যদি তোমার সঙ্গে আমার কথা হতো।
1: দেখো, চলে যাওয়ার সিদ্ধান্তটা হয়তো আমার রাগের, ক্ষোভের। হিমির কথা ভেবেই হয়তো শেষ পর্যন্ত আমার যাওয়া হবে না। কিন্তু আমি কি কোনো দিন ভুলতে পারবো যে এ বাড়িতে আমার অস্তিত্ব একটা ফানুসের মতো ক্ষণস্থায়ী? সামান্য কারণে অথবা অকারণে তা যখন তখন চুপসে যেতে পারে। পৃথিবীতে সব কিছুরই ক্ষতিপূরণ হয়, কিন্তু অপমানের কোনো ক্ষতিপূরণ হয় না। আমাকে তুমি এখন একটু একা থাকতে দাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না।
0: আমি তোমার পায়ে পড়ি, তুমি তুমি এখন যাও।

0: এতক্ষণ শুনলেন একটি নাটক তাসের ঘর, কাহিনী আশাপূর্ণা দেবী, প্রযোজনায় মলয় সাহা।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শ্রোতা বন্ধুরা, এবার শুনুন আধুনিক গান শিল্পী মান্না দে।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী মান্নাদের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ, স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলায় জাতীয় রাজধানীসহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় CBI তল্লাশি। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতার পরিসর বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে তিনি আজ দুদেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনোর সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন। 4 বছর পরেই বৈঠক হচ্ছে এবং এই সময়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন। গত বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উদযাপন করেছে বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন।
1: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you, covering the full spectrum of our bilateral cooperation, from political to defense and security, maritime trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation.
0: উল্লেখ, অষ্টম ভারত ইন্দোনেশিয়ার যৌথ কমিশনের অংশ নিতে এদেশ সফরে এসেছেন ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী। সারা বিশ্বে আগামী দশকে তেলের মোহর চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগর সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতের জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও 80% বেড়ে ঘণ্টা প্রতি প্রায় 3000 টেরাওয়াটে পৌঁছবে, যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। তবে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি মনে করিয়ে দেন। পরিজনের প্রশ্নে গা ছাড়া মনোভাবের জন্য ইউরোপের দেশগুলির কড়া সমালোচনা করেছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি অবতরণ বা D-Day-র 82তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দিয়ে এমন বহু মানুষ প্রবেশ করছেন যাদের মতাদর্শ বেশ বিপজ্জনক। বিষয়টিকে তিনি কার্যত আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, সমস্যার মোকাবিলায় এখনও সময় রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলে থাকা উত্তর পশ্চিম ইউরোপকে মুক্ত করার জন্য মিত্রবাহিনীর অভিযানের এই নরম্যান্ডি অবতরণ অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের দিল্লি সফরে যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বণ্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের 8টি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের 2টি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি এবং সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। এক বিবৃতিতে CBI জানিয়েছে, অনিয়ম এবং অপরাধের অর্থগ্রহণের বিষয়ে হরিয়ানা ক্যাডারের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ও তার নির্দেশকের বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় অপরিবর্তিত থাকছে। অল ইন্ডিয়া রেডিওর 90তম পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
2: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও, সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষের একটি নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সাথে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন, অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: এবছর খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। তেলেগু দেশম পার্টি টিডিপি চলতি মাসের 18 তারিখে হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ ও ভাষ্যাম এডুকেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ভাষ্যাম রামকৃষ্ণা এবং টিডিপির সমাজমাধ্যম শাখার প্রধান চিন্তাকায়ালা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে 4টি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। জোটসঙ্গী জনসেনা পার্টিকে 1টি আসন দেওয়া হয়েছে। তারা লিঙ্গম নেনি রমেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জাতীয় পুরস্কারজয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক সামির পরিচালিত ইস্তামানো নুরুভাট্টম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদামিনতে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 7ই জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজমাধ্যমের এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোবোলি মুখোমুখি হবেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3য় স্থানে থাকা জাভেরেভের এটি 4র্থ গ্র্যান্ড স্ল্যাম। তিনি 4র্থ স্থানে থাকা কোভলির

মুখোমুখি হবেন। এই লড়াইয়ে যিনি জিতবেন তার এটি প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব। এদিকে গতকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে প্রতিযোগিতার অষ্টম বাছাই রুশ খেলোয়াড় মিরা আন্দ্রিভা পোল্যান্ডের মাজা চাওলিন্সকাকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব জিতে নিয়েছেন। 19 বছর বয়সী এই খেলোয়াড় চাওলিন্সকাকে 6-3, 6-3 সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। শেষ পাওয়া খবরে ভারত 8 উইকেটে 564 রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছে। শুভমান গিল 126 ও কেএল রাহুল 100 রান করেন। আফগানিস্তানের মোহাম্মদ শহীদুল্লাহ 6টি, জিয়াউর রহমান ও হাসমাতুল্লাহ শাহিদি 1টি করে উইকেট নেন। গতকাল প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করেছিল। নতুন দিল্লিতে 77তম ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল সমারোহে অংশ নেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে সাইক্লিংয়ের অভ্যাস বাড়লে পরিবেশ সংরক্ষণ এবং যানজটের মোকাবিলা দুটি বিষয়ই সম্ভব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। সরকারীয় দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বণ্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তার কলকাতায় ফেরার কথা। বর্ষার আগে পুরসভা এলাকাগুলির নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সকালে উত্তরবঙ্গ পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তরকন্যায় দুপুর পর্যন্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে শিশু সুরক্ষা নিয়েও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বাগডোগরা রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, রাজ্যের বিভিন্ন পুরসভা থেকে একের পর এক মেয়র ও কাউন্সিলররা পদত্যাগ করে বর্ষার মুখে নতুন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন। তবে এই পরিস্থিতির মোকাবিলা করে আগামী বর্ষায় নাগরিকরা যাতে আগের চেয়ে ভালো থাকেন তার ব্যবস্থা বর্তমান সরকার করবে।
1: আমরা যা সামনেই কদিনের মধ্যেই বর্ষা, গত বছর আমরা দেখেছিলাম কীভাবে ডেভাস্টেশন হয়েছিল, বিপদ এসে, এবং আমরা জায়গায় জায়গায় দেখছি তৃণমূল মেয়র, তৃণমূলের কাউন্সিলর কীভাবে পদত্যাগ করছে, ভাবছে বোধহয় আমাদের বিপদে ফেলবে নতুন সরকার। কিন্তু আমরা সব রকমভাবে আমরা আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা বটলগিং হয়, আমরা সেটা চেষ্টা করি।
0: মুর্শিদাবাদের কালীগঞ্জ পলাশি গ্রামীণ সড়কে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন, আহত দুই। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরবাইকের সংঘর্ষে ওমর ফারুক, আরিফ মল্লিক, মনিরুল মল্লিক, জাকির মল্লিক, ইন মোহাম্মদ শেখ এবং সুমন মল্লিক সহ ছজন গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে পলাশি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। কলকাতায় দর পৌঁছে গেছে 968 টাকায়। কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের ঘনিষ্ঠদের বিরুদ্ধে কলেজ থানায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। এদিকে আজ সকালে ঘটনা তদন্তে কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়িতে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক করা হয়। স্থানীয় কাউন্সিলর জসিমউদ্দিনের বিরুদ্ধে এক নাবালিকাকে হেনস্থা ও ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। সূত্র মারফত জানা যায়, 2023 সালে পক্সো আইনে অভিযোগ রয়েছে জসিমউদ্দিনের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অতনু গিরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি দুর্নীতির পুরনো অভিযোগে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় তাকে। আজ তাকে কাঁথি মহকুমা আদালতে পাঠানো হচ্ছে। তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরসভার তৃণমূল কাউন্সিলরদের মুখ্য সচেতক পদে ছিলেন বাপ্পাদিত্য। বাপ্পাদিত্যকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে জড়ো হয় ক্ষুব্ধ জনতা, দেওয়া হয় চোর স্লোগান

0: ওয়াকাথন অবলিক ম্যারাথন, যে যেরকম পারবে সে সেরকম করবে। আজ আমরা 7ই জুন AIR at 90 উপলক্ষে ওয়াকাথন অর্গানাইজ করা হয়েছিল, যেটা আমরা শুরু করি সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে এবং ডাফরিন রোড মেয়র রোড হয়ে এটা শেষ হয় আকাশবাণীর গেট নাম্বার 5। এই ধরনের অনুষ্ঠান একটা ফিট ইন্ডিয়া মুভমেন্টের দিকে একটা একটা স্টেপ আমরা বলতে পারি।
1: রাজ্য সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজন করা হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবী আশ্বাস দিয়েছেন বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বর্জ্যগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত 24 ঘন্টায় আলিপুরে বৃষ্টির পরিমাণ ছিল 2.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই, এর পরবর্তী সংবাদ শুনুন বিকেল 5:10।
2: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা এবারে শুনুন ভাওয়াইয়া শিল্পী রমা দাস রায়।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া শিল্পী রমা দাস রায়ের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। একটি ঘোষণা, আজ 7 জুন 2026 রবিবার রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। বিষয় ব্রেন টিউমার। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে ফোন করুন এই নম্বরে 9434076705। ফোন নম্বরটি আবার বলছি 9434076705। ঘোষণাটি শুনলেন।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: এখন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। প্রধান সড়কগুলিতে যানবাহনের গতি ধীর হতে পারে। যাত্রী এবং চালকদের প্রতি অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। NH10 গাড়ি ধীরে চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। যাত্রীদের পরিকল্প অন্য রাস্তা বিকল্প পথ হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী শঙ্কর ঘোষের সংবর্ধনা শোভাযাত্রা সকাল 7টা থেকে অনুষ্ঠিত হবে NGB গোপাল মোড়, NTC মোড়, ভেনাস মোড়, বিধানসভা কার্যালয়, হিলকাট রোড এবং ফেরার পথে কোর্ট মোড়, হাতিমোড়, সুভাষপল্লী এবং তার বাসভবন। উক্ত রুটে এবং সংলগ্ন এলাকায় যানজট হতে পারে, ধীর গতি দেখা দিতে পারে। টিকিয়াপাড়াহাট জলপাই মোড় থেকে সকাল 9টা থেকে রাত 8টা অবধি যান চলাচল ধীর গতির হতে পারে। ফুলেশ্বরীহাট NGP সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। একটিয়ারশালহাট আশিঘড় দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি যানজটের সম্ভাবনা রয়েছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন। বাগডোগরা বিমানবন্দর এবং NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং মিরিকগামী যানবাহন কাওয়াখালী এবং খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে পারেন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হলো মানপুরা জাংশন লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই

অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। কিছুদিন আগেই আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করেছি। পরিবেশকে রক্ষা করার কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টি আমাদের মনে আসে তা হল গাছ। গাছ কিন্তু একটি অংশই নয় পরিবেশের, গাছ পরিবেশের প্রাণ। মানুষের জীবন, জীব বৈচিত্র্য, জলবায়ুর ভারসাম্য এবং পৃথিবীর অস্তিত্ব, সব কিছুর সঙ্গেই গাছের নিবিড় সম্পর্ক রয়েছে। আজকে আমাদের একটু আলোচনা চলতেই পারে এই গাছকে নিয়ে। গাছ আমরা সংরক্ষণ, সুরক্ষণ এবং সুরক্ষা এবং পরিচর্যা করব কি করে, এটা তো আমাদেরই দায়িত্ব। গাছ লাগান, প্রাণ বাঁচান, তাই আজকের এই বিষয়টা আমাদের আলোচ্য হতেই পারে। আপনাদের বক্তব্য আমাদের জানান এই নম্বরে 9434076705। ততক্ষণ শুনে নেব একটি সুন্দর গান।

গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন দেয়, যা ছাড়া আমরা কিন্তু এক মুহূর্ত বাঁচতে পারব না। আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এছাড়াও গাছ মাটিকে ধরে রাখে, বন্যা এবং ভূমিক্ষয় রোধ করে, বৃষ্টি আনতে সাহায্য করে এবং অসংখ্য পাখি এবং প্রাণীর আশ্রয় হিসেবেও কাজ করে। তাই গাছকে রক্ষা করা মানে নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করা। শুনে নেব আরও একটি গান।

0: সঙ্গে রয়েছেন এক শ্রোতা বন্ধু, শুনে নেব। হ্যালো,
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: সোমা গাঙ্গুলি, সোমা গাঙ্গুলি।
0: সোমা গাঙ্গুলি, সোমা দেবী বলুন।
1: হ্যাঁ, একটি গাছ একটি প্রাণ।
0: একদম।
1: হ্যাঁ, গাছ লাগানো প্রচুর পরিমাণে দরকার।
0: হুম হুম অবশ্যই।
1: হ্যাঁ, আর আজকাল দেখা যাচ্ছে বড় বড় গাছ কেটে
0: হুম
1: নানা রকম বড় বড় বিল্ডিং হচ্ছে,
0: হুম হুম
1: যার ফলে তার থেকে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে,
0: হুম হুম
1: পৃথিবী গরম হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে।
0: হুম
1: তার জন্য আমরা হাওয়া বাতাস পাই না।
0: একদম তাই। হ্যাঁ, প্রচণ্ড কিন্তু গরমও বেড়েছে আমাদের গাছ কাটার ফলে, আমরা তো ছায়াটাই পাচ্ছি না।
1: তাই বলবো, প্রচুর পরিমাণে আপনারা গাছ লাগান। প্রত্যেক শ্রোতাগণকে এটাই বলবো যে তারা যেন প্রচুর পরিমাণে গাছ লাগান। আর গাছে পাখিরা বাস করে।
0: হুম হুম হুম
1: এখন তো পাখি দেখাই যায় না, কাক তো নাই বললেই চলে।
0: হুম
1: হ্যাঁ, তো তাতেই তো পাখিরা থাকে,
0: একদম
1: এই কারণে পাখিদেরও এখন বিশেষ দেখা যাচ্ছে না।
0: দেখা যায় না, সেটাই ঠিকই বলেছেন। আর গাছের যত্ন নেব কি করে? আপনি কি গাছ লাগান? বাড়িতে কি গাছের কোনো পরিচর্যা করেন?
1: এই যে টবে লাগাই, বিশেষ
0: হ্যাঁ
1: কোনো তো জায়গা নেই, তাই
0: হুম
1: টবেই ফুল গাছ, তারপরে অন্য গাছও লাগাই।
0: হুম হুম মানে বাড়িতেই আর কি, ছোট্ট করে একটু বাগানের শখ আর কি। হ্যাঁ একদম একদম। তো বিভিন্ন সিজনে কি ফুল গাছ লাগান? হ্যাঁ বলুন।
1: বললাম যে শুধু গাছ লাগালেই হবে না,
0: হুম
1: সেগুলোকে পরিচর্যা করা,
0: হ্যাঁ
1: যত্ন
0: হ্যাঁ
1: করা।
0: হ্যাঁ সেটাই কথা। হ্যাঁ হ্যাঁ এই পরিচর্যাটা কি করে করছেন?
1: অনেক সময় মাত্র জল দেওয়া,
0: হুম
1: মাটি, এখন তো মাটি দেখা যায় না, মাটি এনে
0: হুম
1: ওখানে
0: হুম
1: টবে দিয়ে দিই। হ্যাঁ,
0: হুম
1: তারপরে না গাছ ভালো হবে, প্রতিদিন জল দেওয়া, মাটি দেওয়া।
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: এইভাবে আমি চর্চা করি গাছ।
0: একদম। আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, শুনতেও পেলাম, এবং সকলকে জানানোর জন্য অনেক ধন্যবাদ সোমা দেবী। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার। গাছ কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভালো বন্ধু। আমরা এত গরমে একটু ছায়া খুঁজি, এত রৌদ্রের জন্য একটু ছায়া খুঁজি, তখন মনে হয় একটা একটা গাছ পেলে, একটা গাছের ছায়ার তলে বসলে মানে প্রাণটা জুড়ায় আর কি। একটু জল পেলে, একটু গাছের ছায়ার তলে বসলে অনেকটাই কিন্তু স্বস্তি মেলে। তাই এই স্বস্তির জন্য সকলকেই কিন্তু গাছ লাগাতে হবে। আমাদের বদ্ধপরিকর হতে হবে যে যতটা পরিমাণ গাছ কাটা যায় তার থেকে অল্প পরিমাণেও যদি আমরা একটা গাছ কাটলে যদি দুটো গাছ লাগাতে পারি, সেই চিন্তাভাবনাটা কিন্তু আমাদের সবার মধ্যেই আনতে হবে। শুনে নেব আরও একটি গান।

আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গাছ লাগানোর উদ্যোগ নিতে পারি, যেমন বাড়ির উঠোনে, আমাদের অফিসের আশেপাশে, অথবা রাস্তার ধারে খালি জমিতে এবং বিভিন্ন স্কুল প্রাঙ্গণেও কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু গ্রহণ করা যায়। শুধু গাছ লাগালেই হলো না, সেই গাছকে বড় করে তোলার দায়িত্ব আমাদেরই। এছাড়াও বাড়িতে আমাদের ছোট শিশু থাকলে ছোট ছোট বাচ্চাদের কিন্তু আমরা ছোট ছোট গাছ উপহার দিতে পারি। গাছ উপহার দিয়ে তাদের আমরা বলবো, এই গাছটা তুমি লাগাও, একটা টবে মাটি ভরে গাছটা কেমন সুন্দর লাগাও দেখি তো, তার একটা ভিডিও রাখতে পারি এবং সেটা তাদের দেখালে তারা খুব উৎসাহিত হবে আমার এটা মনে হয়। এভাবেও কিন্তু গাছ লাগানো যেতে পারে। আর গাছের পরিচর্যার বিষয়টি তো রইলই, ভীষণ উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটা ছোট গাছ, চারা গাছ লাগানোর পর নিয়মিত জল দিতে হবে এবং বিশেষ করে এই সময়টায় গরমকালে প্রতিদিন জল দেওয়া কিন্তু বাধ্যতামূলক। শুনে নেব আরও একটি গান।

গ্রীষ্মকালে শুধু গাছে জল দিলেই কিন্তু হবে না, গাছের গোড়ার মাটিকে আলগা করে দিতে হবে যাতে শিকড়ে সহজ বাতাস পায়। প্রয়োজনে জৈব সার ব্যবহার করতে হবে, এছাড়াও গবাদি পশু বা অন্য কোনো কারণে যাতে গাছের ক্ষতি না হয় সেই জন্য যেখানে গাছ লাগিয়েছেন তার আশেপাশে বেড়া বা অন্য কোনো কিছু দিয়ে গাছটাকে ঘিরে দিতে হবে যাতে কোনো ক্ষতি করতে না পারে কেউ। এছাড়া গাছের শুকনো পাতাকে ছেঁটে দিতে পারেন বা ফেলে দিতে পারেন। আর যেগুলো হলুদ হয়ে যাওয়া ডালপালা বা রোগাক্রান্ত ডালপালা সেগুলোকে ছেঁটে দিতে হবে। এছাড়াও পোকামাকড়ের আক্রমণ হলে তার ব্যবস্থা নিতে হবে, সার প্রয়োগ করতে হবে এবং ওষুধ স্প্রে করতে হবে। এছাড়া আমরা বলতে চাই, গাছ আমাদের নীরব বন্ধু, তারা কিন্তু কিছুই চায় না, অথচ আমাদের জীবনের জন্য অপরিহার্য সব কিছু দিয়ে যায়। তাই আমরা গাছকে ভালোবেসে গাছ লাগাই, রক্ষা করি এবং আগামী জন্য একটি সবুজ, সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি। এই গানটি আপনাদের জন্য।

0: মানপুরা জাংশন এখানে শেষ হলো, আকাশবাণী শুরু করি এখন বিজ্ঞাপন বিরতি।
1: আজ তো পার্টি চাই,
2: প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব।
3: আইডিয়া, এখানেই পার্টি করা যাক,
1: পিজা পার্টি।
2: ইয়ে, তোর কার্ড দিয়ে ওর পিনটা বল।
3: আমার কার্ডের ডিটেইলস আমি নিজেই ফিড করব। আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
2: বাই গার্লস,
1: কোথায় যাচ্ছিস?
2: শুনলি না, নো শেয়ারিং।
3: আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এবারে শুরু হচ্ছে যুব অনুষ্ঠান সুরে ছন্দে। অনুষ্ঠানটির উপস্থাপনায় অনন্যা সাহা।

স্বাগতম যুববন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমি অনন্যা, তোমাদের যুববন্ধু, আজ রয়েছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান সুরে সুরে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম যে পরিবেশনা শুনব, সেখানে কোনো শব্দের কোলাহল নেই, কোনো কৃত্রিমতা নেই, আছে কেবল খাঁটি স্বরের আরাধনা। শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে স্বাধীন এবং বৈচিত্র্যময় রূপ খেয়াল। খেয়াল শব্দের অর্থ হল কল্পনা। সাতটি মাত্র স্বরকে পুঁজি করে একজন শিল্পী কিভাবে তার কল্পনার ডানায় ভর করে ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারেন, আমরা সেটাই শুনব আজ। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে বড় সৌন্দর্য সময়ের সাথে রাগের বন্ধন। পৃথিবীর আর কোন সঙ্গীতে দিন আর রাতের প্রহর মেপে সুর বাঁধার এমন নিখুঁত ব্যাকরণ নেই। ভোরের আলোর রাগ আলাদা, দুপুরের খাঁ খাঁ রোদের সুর আবার আলাদা, আবার সন্ধ্যার এই আলো আঁধারের মায়া সেটিও আলাদা। রাগ যেন এক একটি জীবন্ত চরিত্র, যা সময়ের সাথে সাথে নিজের রূপ বদল করে। শিল্পী যখন বিলম্বিত লয়ে এক একটি স্বরকে ছুঁয়ে যান, তখন মনে হয় যেন মনের ভেতরে জমে থাকা সমস্ত ক্লান্তি এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। খেয়ালে কিন্তু কেবল সুর থাকে না, এর সাথে মিশে থাকে বন্দিশ। বন্দিশের শব্দগুলো হয়তো খুব ছোট হয়, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে প্রেম, ভক্তি কিংবা প্রকৃতির প্রতি তীব্র আকুলতা। আর এই খেয়ালকে যুগের পর যুগ ধরে যারা বাঁচিয়ে রেখেছেন, তারা হলেন বিভিন্ন ঘরানার সাধকেরা। গোয়ালিয়ার, আগ্রা, পাতিয়ালা, কিরানা বা জয়পুর, প্রতিটি ঘরানার গায়কের ঢং আলাদা, তান নেওয়ার কায়দা আলাদা, কিন্তু সবার লক্ষ্য একটাই, স্বরের পরম সত্যকে স্পর্শ করা। শাস্ত্রীয় সঙ্গীত মানে শুধুই যে কঠোর নিয়ম বা গাম্ভীর্য তা নয়, এর মধ্যে রয়েছে এক পরম আনন্দ এবং উৎসবের আমেজ। এবার আমরা শুনব আমাদের আজকের যুববন্ধু সম্পূর্ণা চক্রবর্তীর কণ্ঠে খেয়াল। তবলায় রয়েছেন উৎপল দাস, কিবোর্ডে রয়েছেন মনোরঞ্জন দাস।

ভজন, যেই শব্দের অর্থ ভজনা বা পরমেশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া, যেখানে সুর কোনো ব্যাকরণের বেড়াজালে আটকে থাকে না, যেখানে সুর হয়ে ওঠে ঈশ্বরের সাথে কথা বলার এক পরম মাধ্যম। ভজনের ইতিহাস ঘাটলে যে নামটি আমাদের হৃদয়ে সবার আগে করা নাড়ে, তিনি হলেন রাজকুমারী মীরাবাই, যিনি রাজপ্রাসাদের ঐশ্বর্য ত্যাগ করে কেবল একতারা হাতে মগ্ন হয়েছিলেন তার গিরিধারী লালের প্রেমে। ভজন আমাদের শেখায় ঈশ্বর কোনো দূর আকাশের কঠোর বিচারক নন, তিনি হলেন আমাদের ঘরের লোক, আমাদের সখা, আমাদের প্রিয়তম। তুলসীদাস, কবীর বা মীরাবাইয়ের রচিত ভজনগুলো কেবল ধর্মগ্রন্থের বাণী নয়, এগুলো হল এক একটি খাঁটি হৃদয়ের ব্যাকুল ভালোবাসার গল্প। মানুষ সারাদিন বাইরের পৃথিবীর সাথে লড়াই করে, কত ভুল ত্রুটি হয়, কত মানুষের সাথে সম্পর্কের টানাপোড়েন চলে, এসবের মাঝে আমাদের মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে পড়ে। ভজন আমাদের শেখায় ক্ষমা করতে, আমাদের শান্ত হতে শেখায়। ভজন কিন্তু শুধুমাত্র কান্না বা বিরহের নয়, ভজন পরম আনন্দের উৎসবও বটে। বৃন্দাবনের কানাইয়ের চপলতা, মা যশোদার কোল আলো করা সেই ছোট্ট গোপালের দুষ্টুমি কিংবা শ্রীরামচন্দ্রের মহিমা, সবকিছুই ভজনের সুরে সুরে এক অপরূপ আনন্দের ক্যানভাস তৈরি করে। ভক্ত যখন ঈশ্বরের আনন্দে মেতে ওঠেন, তখন জাতপাত ধনী দরিদ্রের সমস্ত দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়, সবাই তখন এক হয়ে যান সুরের এই মহোৎসবে। বাংলার বুকেও ঢেউ খেলে গেছে ভক্তির এক বিশাল প্লাবন। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নাম সংকীর্তন, রামপ্রসাদের শ্যামাসঙ্গীত কিংবা লালন সাঁইয়ের দেহতত্ত্বের গান, এগুলোও এক একটি অনন্য ভজন। বাংলার ভজনে কোনো রাজকীয় জাঁক জমক নেই, আছে মেঠো পথের ধুলো আর নদীর ঢেউয়ের মতো সরলতা। ঠিক এমনই একটি সুন্দর ভজন এবার আমরা শুনে নেব আমাদের আজকের যুববন্ধু শতরূপা গুহরায়ের কণ্ঠে। তবলায় রয়েছেন উৎপল দাস, কিবোর্ডে রয়েছেন মনোরঞ্জন দাস।

আমরা আবার ফিরব খেয়ালে। খেয়াল গানে কেবল সুরের মারপ্যাঁচ থাকে না, এর সাথে মিশে থাকে বন্দিশ বা গানের বাণী। এই খেয়াল গায়ককে যুগের পর যুগ ধরে গুরু শিষ্য পরম্পরায় যারা বাঁচিয়ে রেখেছেন তারা হলেন বিভিন্ন ঘরানার সাধকেরা। খেয়াল যারা পরিবেশন করেন তাদের সবার লক্ষ্য একটাই, স্বরের পরম সত্যকে স্পর্শ করা। শাস্ত্রীয় সঙ্গীত মানে শুধুমাত্র কঠোর নিয়ম, ব্যাকরণ বা গাম্ভীর্য নয়, এর মধ্যে রয়েছে এক পরম আনন্দ ও সৃষ্টির পরম স্বাধীনতা। খেয়াল একটি আরবি শব্দ যার অর্থ হল কল্পনা বা ভাবনালোক। এই গানের মূল বৈশিষ্ট্যই হল শাস্ত্রীয় নিয়ম বা রাগের ব্যাকরণ মেনে শিল্পীর নিজের কল্পনা শক্তির স্বাধীন বহিঃপ্রকাশ ঘটানো। খ্রিস্টীয় ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীতে আমির খসরু খেয়াল গানের প্রাথমিক রূপ তৈরি করেছিলেন। অষ্টাদশ শতাব্দীতে দিল্লির মোগল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলার রাজদরবারে ওস্তাদ নিয়ামত খা এবং তার ভাগ্নে ওস্তাদ ফিরোজ খা এই দুই মহান সাধকের হাত ধরে খেয়াল সঙ্গীত আধুনিক ও পূর্ণাঙ্গ রূপ লাভ করে এবং ধ্রুপদ গায়কীকে পেছনে ফেলে প্রধান শাস্ত্রীয় ধারা হয়ে ওঠে। একটি পূর্ণাঙ্গ খেয়াল পরিবেশনায় সাধারণত দুটি অংশ থাকে। বিলম্বিত খেয়াল, এটি অত্যন্ত ধীর লয়ে বা গতিতে গাওয়া হয়। এখানে রাগের এক একটি স্বরকে বিস্তার করে রাগের আসল রূপ ও গাম্ভীর্য ফুটিয়ে তোলা হয়। এটি সাধারণত একতাল, তিলওয়ারা বা ঝুমরা তালে নিবদ্ধ থাকে। এছাড়াও দ্রুত খেয়াল, বিলম্বিত খেয়াল শেষ হওয়ার পর এটি শুরু হয়। এর গতি হয় অত্যন্ত দ্রুত ও চঞ্চল। এখানে দ্রুতগতির তান, বোল, সরগম গেয়ে আসর জমিয়ে তোলা হয়। এটি সাধারণত ত্রিতাল বা একতালে গাওয়া হয়। এছাড়াও খেয়ালে বন্দিশ ও তারানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল গানের বাণী বা কবিতাকে বলা হয় বন্দিশ। এর ভাষা সাধারণত ব্রজবুলি, হিন্দি বা উর্দু হয়। দ্রুত খেয়ালের সাথে প্রায়শই তারানা গাওয়া হয় যার কোনো অর্থপূর্ণ শব্দ থাকে না। খেয়াল এক ধরনের ধ্যানের মতো। তানপুরার অবিরাম গুঞ্জনের ওপর ভিত্তি করে শিল্পী যখন স্বরের পর স্বর সাজিয়ে আলাপ করেন তখন শ্রোতা ও শিল্পীর মন জাগতিক কোলাহল ছাড়িয়ে এক পরম শান্তিতে স্থির হয়। আমরা আবার ফিরব আমাদের আজকের যুববন্ধু সম্পূর্ণা চক্রবর্তীর কাছে। তার কণ্ঠে এবার শুনব খেয়াল। তবলায় রয়েছেন উৎপল দাস, কিবোর্ডে রয়েছেন মনোরঞ্জন দাস।

খেয়াল তো শুনলাম, আমরা আবার ফিরব ভজনে। ভজন শব্দটির উৎপত্তি সংস্কৃত মূল শব্দ ভজ থেকে, যার অর্থ ভজনা করা। ভজন সাধারণত হালকা শাস্ত্রীয় রাগ যেমন ভৈরবী, বিলাবল, কাফি, খাম্বাজ বা লোকসুরের ওপর ভিত্তি করে তৈরি হয়, যাতে সাধারণ মানুষ সহজেই গাইতে ও সুর মেলাতে পারে। ভজন গাওয়ার সময় সাধারণত হারমোনিয়াম, তবলা, ঢোলক, খঞ্জনি, করতাল, একতারা বা তানপুরা ব্যবহার করা হয়। ভজনের একটি বড় বৈশিষ্ট্য হল এর নেতৃত্ব ও সমবেত শৈলী। নজরুল অসংখ্য কালজয়ী হিন্দুস্তানি ভজন বাংলায় অনুবাদ করেছেন এবং নিজে অনেক ভক্তিগীতি লিখেছেন। ভজন কেবল একটি গানের ধারা নয়, এটি মনের থেরাপির মতো কাজ করে। দৈনন্দিন জীবনের ব্যস্ততা, মানসিক চাপ ও হতাশার মাঝে ভজন শুনলে বা ভজন গাইলে মন শান্ত হয়। ভজনের মূল দর্শন হল ঈশ্বরের কাছে কোনো কিছু দাবি করা নয়, বরং অহংকার ভুলে নিজেকে তার সৃষ্টিতে বিলীন করে পরম আনন্দ বা পরমানন্দ লাভ করা। আমরা এবার শুনব ভজন আমাদের যুববন্ধু শতরূপা গুহ রায়ের কণ্ঠে। তবলায় রয়েছেন উৎপল দাস, কিবোর্ডে রয়েছেন মনোরঞ্জন দাস।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। শুনতে থাকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান সুরে সুরে। এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় ছিলেন সম্পূর্ণা চক্রবর্তী, ভজনে শতরূপা গুহ, তবলায় উৎপল দাস এবং কিবোর্ডে মনোরঞ্জন দাস। অনুষ্ঠানটির উপস্থাপনায় অনন্যা সাহা। শুনলেন যুব অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।

আকাশবাণী শিলিগুড়ি। গ্রামে কঞ্চে শুনবেন, কিন্তু তার আগে কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কৃষক ভাইদের জন্য আগামী 5 দিন সকাল পর্যন্ত আবহাওয়ার খবরে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সিকিম সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ স্থানে খুব ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলার বেশিরভাগ স্থানে ভারী থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে থাকতে পারে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। এবারে শুরু হচ্ছে গ্রামে গঞ্জে। আজ শুনবেন আধুনিক কৃষিতে জৈব সার এর গুরুত্ব কী। এ নিয়ে আলোচনায় রয়েছেন সুমিত বসাক এবং তাপসী দেব।

0: গ্রামেগঞ্জের সমস্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আধুনিক কৃষিতে অধিক ফলন এবং উৎপাদনের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই রাসায়নিক সারের বিপুল ব্যবহার আমরা দেখেছি। এর ফলে মাটির উর্বরতা হ্রাস, পরিবেশ দূষণ, মানব স্বাস্থ্যের ঝুঁকি দিন দিন বেড়েই চলছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এখন এই জৈব সারের সাথে আধুনিক কৃষিতে এক গুরুত্বপূর্ণ এবং টেকসই সমাধান কৃষিকাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেখানে জৈব সার মাটির গুণাগুণ তৈরি করছে এবং উপকারী অণুজীবের কার্যক্ষমতা বাড়িয়ে এবং মাটির স্বাস্থ্য ঠিক রাখতেও এক্ষেত্রে সহযোগিতা করছে। এই যে পুরো বিষয়টা, এটা বেশ একটু কঠিন বিষয় আমাদের কাছে, অনেকের কাছেই মনে হয়, এবং সেজন্যই আজ আমরা এ ধরনের একটি আলোচনা রেখেছি আমাদের এই অনুষ্ঠানে, আধুনিক কৃষিতে জৈব সার ব্যবস্থাপনা। এ নিয়ে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিস্তারিত আলোচনা করবার জন্য সুমিত বসাক, উপকৃষি অধিকর্তা প্রশাসন জলপাইগুড়ি। আপনাকে স্বাগত সুমিতবাবু।
1: হ্যাঁ, নমস্কার সকলকে।
0: প্রথমেই যে প্রশ্ন মাথায় আসে সেটা হচ্ছে যে জৈব সার কি?
1: হ্যাঁ, আসলে সার হচ্ছে গাছের খাবার। জৈব বিষয়টা নামেই বোঝা যাচ্ছে যে প্রাকৃতিকভাবে প্রাপ্ত গাছের খাবার তার মানে দাঁড়াচ্ছে, অথবা প্রাকৃতিকভাবে প্রাপ্ত জিনিসপত্রের তৈরি পদ্ধতি বা প্রাকৃতিকভাবে কোনো রকম কৃত্রিমভাবে বা রাসায়নিক বস্তু ব্যবহার করে নয় বা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে নয়, এটাই হচ্ছে জৈব সার।
0: আচ্ছা, আর তাহলে এই যে জৈব সার ব্যবস্থাপনা বলা হচ্ছে, এটা তাহলে কি?
1: হ্যাঁ,
0: বিস্তারিত শুনি।
1: ব্যাপার হচ্ছে, দেখুন, বিভিন্ন রকমের জৈব সার আছে। এবার যেমন গোবর গ্যাস প্ল্যান্ট থেকে গোবর সার হচ্ছে, আবার খামার সার হচ্ছে, আবার কৃষকরা নিজেদের হয়তো বারান্দায় বা ঘরের পেছনের দিকে কিছু জায়গা পেলে সেখানে কম্পোস্ট সার তৈরি করছে, আবার এই কম্পোস্ট সারটাকেই একটু সুচারুরূপভাবে ব্যবহার করে সেটা কেঁচো সারে পরিণত করা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন রকম জমিতে সরাসরি জৈব সার পাওয়ার জন্য বিভিন্ন রকম জীবাণুর আছে, যে জীবাণুগুলো ব্যবহার করলে জৈব সার পাওয়া যায়। সবুজ সার বলে একটা কথা আছে,
0: আচ্ছা,
1: ধৈঞ্চা ইত্যাদি কৃষকরা নাম শুনলেই বুঝে যাবেন ওনারা করেনও।
0: হ্যাঁ হ্যাঁ,
1: যে জমিতে জল থাকে, একমাত্র ধান জমিতে এটা হয়, সেখানে নীল সবুজ অ্যাজোলার তার ব্যবহার আছে। তো আসল বিষয়টা হচ্ছে যে এত রকমের জৈব সার আছে।
0: আচ্ছা,
1: এবার জৈব সার, আপনি একটু আগে যে কথাটা বললেন যে রাসায়নিকের ব্যবহার এখন হচ্ছে, অনেকদিন থেকেই হচ্ছে, এবং এর ব্যবহার সত্যি কথা বলতে কি, যে পরিমাণ আমাদের বিপুল জনসংখ্যা, সেই জনসংখ্যার মুখে খাবার তুলতে গিয়ে রাসায়নিক সারের একটা দরকার আমরা অনুভব করছি। কিন্তু যদি পাশাপাশি জৈব সার পরিমাণ মতো এবং সময় মতো ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু জৈব সারের যে গুণাবলীগুলো সেগুলো ঢাকা পড়ে গেলে মাটির জন্য, মাটির স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে।
0: ও আচ্ছা, আপনি বলছেন যে তার মানে নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যেই এই সার ব্যবহার করতে হবে?
1: হ্যাঁ, নির্দিষ্ট সময়সীমা বলতে অবশ্যই ফসল লাগানোর আগে।
0: আচ্ছা,
1: এবার ফসল বছরে তিনবার হয়, যারা খুব প্রযুক্তিগতভাবে এগিয়ে আছে এমন কৃষকরা তারা চারবারও করেন, দুবার তো সকলেই করেন, কারণ একবার বৃষ্টির জলে আমন ধান হয়, এটা সকলেই করেন, আর রবিখন্দে কেউ না কেউ টুকটাক কিছু না কিছু নানা রকমের ফসল লাগিয়ে থাকেন। এখন বিষয়টা হচ্ছে এই জৈব সার, এই যে এতগুলো রকমের কথা বললাম,
0: এতগুলো সার,
1: এত রকমের আছে, এবার সেইগুলোকে কোনটা কখন কিভাবে করা যায়, এই যে টোটাল ম্যানেজমেন্ট, এটাই আমরা বলতে চাইছি জৈব সারের ব্যবস্থাপনা।
0: আচ্ছা,
1: মানে যেভাবে করে যেটাকে এই জৈব সারের যোগানটা যাতে জমিতে ঠিকমতো দেওয়া যায়।
0: আচ্ছা, তাহলে আমরা এবারে একটু সার অনুযায়ী আসি। আপনি অনেকগুলো সার বললেন, তাহলে আপনিই বলুন যে কোন কোন সার কিভাবে প্রস্তুত করবেন আমাদের কৃষক ভাইরা।
1: হ্যাঁ, এটা তো আমাদের আলোচনার একটা মুখ্য বিষয় আজকে। এবার নানা রকমের সার আছে। আসলে দেখুন, বিষয়টা হচ্ছে যে জৈব সার আর অজৈব সারের মধ্যে যে সূক্ষ্ম তফাতটা দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে, এটার ওই জন্যই ব্যবস্থাপনার কথাটা আমরা জোর দিতে চাই, যে রাসায়নিক সার একটা বস্তা কিনে আনলে হয়ে যায়, বেশ
0: ঠিক,
1: ইউরিয়া কতটুকু লাগবে হিসাব করে জমি অনুযায়ী, ওটা একটা বস্তার ব্যাপার। কিন্তু জৈব সার তো অনেক বেশি পরিমাণে লাগে, এবং সেটা তো এক বস্তা জমিতে দিলে কিছুই হবে না। এক বিঘা জমিতে বা সেই অনুযায়ী আধা বিঘা জমিতে, কথার কথা বলছি, যদি কোনো সার, রাসায়নিক সার ব্যবহার করতে হয় হয়তো দেড় দুই বস্তাতে হয়ে যাবে, কিন্তু সেটা জৈব সারে হবে না। জৈব সার এক বিঘাতে চার কুইন্টালের মতো লাগে, সাড়ে তিন থেকে চার কুইন্টালের মতো লাগে, মানে 4000 কেজি। তো জৈব সার অনেক বেশি পরিমাণে লাগে, যার জন্য এটার ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, যে কথাটা আমরা জোর দিতে চাইছিলাম। কোনো একটা জৈব সার, এতগুলো কথা যে বললাম, কোনো একটা জৈব সার দিয়ে এর চাহিদা পূরণ করা সম্ভব না।
0: আচ্ছা,
1: কারণ যদি গোবর সার ব্যবহার করতে হয়,
0: আচ্ছা,
1: তাহলে যে পরিমাণ লাগবে সেই গোবর সার এনে যারা ধরুন বাণিজ্যিকভাবে ফসল ফলাচ্ছে এবং ভালো দরের, ভালো প্রযুক্তিগতভাবে উন্নত কৃষক, তার হাতে অর্থনৈতিক জোরও আছে, এটা তো ইম্পর্টেন্ট।
0: ঠিক,
1: কারণ এই উপাদানগুলোর তো আর্থিক ব্যাপারটাও রয়েছে। তা যারা অনেকেই করছেন, যারা যেমন আলু চাষ করছেন অনেক মানুষ, ভুট্টা করছেন অনেকে, কোমর বেঁধে নামছেন, লোন নিচ্ছেন, এক্ষেত্রে সরকারি নানা রকম সুবিধা আছে ব্যাংক লোনের। তো যাই হোক, সেই উপাদানগুলো আনার লক্ষ্যে যারা সমস্ত কিছু পরিমাণগত দিকটা ঠিক মতো দিচ্ছেন, এবার তারা ধরুন আর একজন আলু চাষি, আলু সিজনের সময় সে তার জমিতে সেই পরিমাণ জৈব সার ব্যবহার করলেন, এবার সেই কৃষককে যখন, যদি যেটা প্রথমেই বলছিলাম যে তিন বা চারবার চাষ করতে হয়, তাহলে প্রতিবারে এত রকমের জৈব সার যোগান দেওয়া কষ্টকর, কারণ এই গোবর সারটা হয় কিনতে হবে,
0: আচ্ছা,
1: আর না হলে তাকে তৈরি করতে হবে। এবার তৈরি করাটা একটা বিষয়,
0: তাহলে সেক্ষেত্রে উপায় কী?
1: হ্যাঁ, সেই জন্যই এখন আধুনিক কৃষিতে জৈব সারের ব্যবস্থাপনা, এই কথাটা এখানে এখন চলে আসছে।
0: আচ্ছা,
1: ব্যাপারটা কি যে জৈব সারের ব্যবস্থাপনা বলতে আমরা একটু বোঝাতে পারলাম আশা করি, যে জৈব সারের যোগানটা ঠিক রাখতে হবে। এবার প্রতিটি ফসলের আগে আমাকে বিপুল পরিমাণে জৈব সার দিতে হবে। এইবার যদি এমন হয় যে কোনো কৃষক, এরকম যদি হয় যে তার ধরা যাক বর্ষাকালে ধান লাগানোর আগে তিনি এমন একটা বীজ ফেলে দিলেন যে সেই বীজটা কখন ফেললেন, যখন প্রথম বৃষ্টিটা হলো, জমিতে একটু জো এলো, একটা চাষ দিলেন, যে বীজটা ফেলে দিলেন, ধান কিন্তু তখন লাগাচ্ছেন না, কারণ উনি ধান লাগাবেন তখন যখন আরও বৃষ্টি হবে, জমি কাদা করবেন, তারপরে তো ধানটা লাগাবেন।
0: আচ্ছা,
1: তো প্রথম বৃষ্টিটা যখন হলো, উনি একটা চাষ দিয়ে একটা কোনো কিছু ধরা যাক এরকম বীজ একটা ফেলে দিলেন, সেই বীজটা থেকে গাছ হলো, গাছটা এক দেড় মাসে বা এক মাসে বা 40 দিনে সেটা মোটামুটি 1-1.5 ফুট মতো লম্বা হলো। এইবার তার কিন্তু জমি কাদা দেওয়ার সময় হয়ে এসছে, সে তিনি তখন কাদা দিয়ে দিলেন, দিয়ে উনি ধান লাগালেন।
0: আচ্ছা,
1: এবার ওই যে উনি যে সময়টায় যদি পান যে জমিতে ধান করবেন, সেই জমিতে উনি 1-1.5 মাস আগে ওই বীজটা, যেটা বলছিলাম আমি, এখনও নাম বলিনি, সারটার নামও বলিনি, কিন্তু অত্যন্ত সহজ উপায়ে ওই যে বীজটা যদি আপনি করে দেন, তাহলে সেই খন্দে ওনাকে কিন্তু আর জৈব সার দিতে হলো না। এটাকেই বলে সবুজ সার।
0: আচ্ছা,
1: যেমন ধৈঞ্চা জাতীয় গাছ আছে, এরা হচ্ছে লেগুমিনাস গোত্রের গাছ, এই গাছগুলো থেকে যদি জমিতে একে পচিয়ে দেওয়া যায়, আলটিমেটলি তো পচিয়ে দেওয়া হলো, কারণ যখন তিনি ফাইনাল কাদা করছেন তখন সেই গাছের ডাল পালা শিকড় সব শুদ্ধ চাষ হচ্ছে এবং সেটা মাটিতে পচে যাচ্ছে, অর্থাৎ মাটিতে জৈব বস্তুর সংযোজন হচ্ছে।
0: আচ্ছা,
1: জৈব সার আলাদা করে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ছে না।
0: আচ্ছা,
1: এবং শুধু তাই নয়, বাড়তি হিসাবে উনি কিছু ইউরিয়া পেয়ে যাচ্ছেন ওই গাছের মাধ্যমে, গুটির মাধ্যমে কিছু নাইট্রোজেন যোগ হচ্ছে। ইউরিয়া মানে তো আলটিমেটলি নাইট্রোজেন,
0: ঠিক,
1: যে নাইট্রোজেন বাতাসে ঘুরে বেড়ায় 78%, আমরা যদি খপ করে ধরতে পারতাম, ধরে গাছকে দিয়ে দিতে পারতাম, তাহলে তো 1 পয়সা ইউরিয়া কিনতে হতো না, খরচা হতো না, সেই ব্যবস্থাপনা নেই। আছে একমাত্র ওই গাছগুলোর, এই ধৈঞ্চা বরবটি এই ধরনের গাছে সেই ব্যবস্থাপনাটা আছে, যারা সেই বাতাসের নাইট্রোজেনকে তার সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে তার শিকড়ে একটা রাইজোবিয়াম গুটি মধ্যে সেটাকে সংযোজন করে রাখতে পারে। যখন আমি পচিয়ে মিশিয়ে দিলাম, তখন সে কৃষক শুধুমাত্র সেই খন্দে সবুজ সার বা জৈব সারের মানে যে ঘাটতি, জৈব সারের যে দরকার সেটা মেটালেন না, একসাথে কিছু নাইট্রোজেনের যোগানও দিয়ে দিলেন। তো এই ব্যবস্থাপনাটা থাকলে আমরা কিন্তু শুধুমাত্র গোবর সার তৈরি করা, এটা তো অনেক পরিমাণে লাগে। এবার সেই পদ্ধতিতে আমরা আসব কি করে গোবর সার বা কৃষকরা খামার সার বা কেঁচো সার তৈরি করেন, সেটা বিভিন্ন সারের তৈরি পদ্ধতিতে আসব। কিন্তু যে কথাটা আমরা মূলত বলতে চাইছি ব্যবস্থাপনা, যে তার প্রত্যেকটা ফসলের আগে জৈব সার দিতে হবে, দিতে হবে, না দিলে কি হবে সেই আলোচনাটা আমরা একটু পরে আসছি। আমরা এমনি সাধারণভাবে জানি যে মাটির উর্বরতা শক্তি বা মাটির স্বাস্থ্য রক্ষা করার জন্য জৈব সারের প্রয়োজন পড়ে, তো সেটা আরো বিশদ ব্যাখ্যা আমরা আসব। তার আগে আমরা এই যে একটা উপায়ের কথা বলতে চাইছি, এরকম আরো কিছু উপায় আছে। কেমন? যেমন বেশ কিছু জীবাণু সার আছে, অর্থাৎ জীবাণু আছে।
0: আচ্ছা,
1: একটু কিন্তু আমরা কথা বলতে গিয়ে একটু ইঙ্গিত দিয়েছিলাম,
0: হ্যাঁ, যে আপনি বলেছিলেন জীবাণু সার প্রয়োগ করা,
1: হ্যাঁ, না তারও আগে যখন এই যে গাছটা ধনচার কথা বলছিলাম তখন রাইজোবিয়াম কথা উল্লেখ করেছিলাম, অর্থাৎ বাতাসের নাইট্রোজেন ওই রাইজোবিয়ামের ওই যে গাছের শিকড়ে যে গুটি হয় সেখানে রাইজোবিয়াম হিসাবে থাকে।
0: আচ্ছা,
1: এবার এই জীবাণু সারই কিন্তু আলাদাভাবে প্যাকেটে কিনতে পাওয়া যায় এবং সেটা সহজ হয়ে যায় এই জন্যই যে ট্রাকে করে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়ে পড়ে না, সেটা কিছু প্যাকেট জমিতে ছড়িয়ে দিলে তার প্রয়োগ পদ্ধতি আছে, পরিমাণগত ব্যাপারটা আছে, কিভাবে দেওয়া যাবে সেই ব্যাপারটা আছে, সেগুলো যদি জমিতে ছড়িয়ে দেওয়া যায় তাহলে জমিতে জীবাণুর বংশবৃদ্ধি হয়।
0: আচ্ছা,
1: এবং জীবাণুর বংশবৃদ্ধির মধ্যে দিয়ে এখানে তিন রকমের মূলত জীবাণু আছে। তিন রকমের কেন? কারণ গাছের খাবার বলতে বোঝায় কিন্তু এনপিকে, এই তিনটে শব্দ আমাদের সকলকে মনে রাখতে হবে, কৃষক ভাইরা জানেন। এখন অনেকেই প্রচুর ট্রেনিং হয় সরকারি দপ্তরগুলোর মাধ্যমে এবং কৃষি দপ্তরের বিভিন্ন রকম যে প্রশিক্ষণ শিবিরগুলো আছে তার মধ্য দিয়ে এনারা এখন অনেক পরিচিত এই বিষয়টার উপরে, যে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই তিনটেই হচ্ছে একটা গাছের মূল প্রয়োজনীয় খাবার।
0: আচ্ছা,
1: আসলে গাছের লাগে 16 রকমের খাবার, তো ওই বিশদে গেলে আবার অন্যদিকে চলে যাব। শুধু একটাই বলি যে তার মধ্যে যেগুলো বেশি বেশি করে লাগে তার মধ্যে এই তিনটে পড়ে, এনপিকে, নাইট্রোজেন, ফসফেট আর পটাশ। নাম দিয়ে বোঝা যাচ্ছে নাইট্রোজেন এন, ফসফেট পি, আর পটাশ পি হওয়া উচিত ছিল কিন্তু পটাশের ল্যাটিন নেম হচ্ছে ক্যালিয়াম, যার জন্য কে, অর্থাৎ এনপিকে। মোদ্দা কথা, এই তিনটে জিনিস যোগান দিতে হবে যেভাবেই হোক, বাকি ঈশ্বরের কৃপাই বলেন, নাহলে তো চাষবাসই উঠে যেত, বাকি সব প্রকৃতিই যোগান দেয়। বেশি বেশি যেগুলো লাগে, ষোলোর মধ্যে নটা বেশি লাগে, সাতটা কম লাগে, যেটা কম লাগে অনুখাদ্য বলে, সে আলোচনা আমরা হয়তো সুযোগ পেলে আসবো, কিন্তু আমরা জানি অনুখাদ্য শব্দটা। এবার যে বেশি নটা লাগে তার মধ্যে বাকি ছটা আমি আর বিশদ বলতে চাইছি না এখন, সেগুলো প্রকৃতি যোগান দেয় বলে আমরা বেঁচে গেছি, নাহলে চাষ বন্ধ হয়ে যেত। আর এই তিনটে এনপিকে এটা দিতে হবে। এইবারে এনপিকে তিনটে তিন রকম জীবাণু সার আছে, তাহলে জীবাণু সার নিয়ে যখন কথা উঠলো আমি একটু বলেই দিই, রাইজোবিয়াম যেটা বলেছিলাম অথবা অ্যাজাটোব্যাক্টার, এটা নাইট্রোজেনের জন্য, বাইজোস্পাইরিলাম, এইগুলো কিন্তু বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন রকম নাম, এক রকম ফসল এক একটা ব্যবহার হয়।
0: আচ্ছা,
1: সেরকম ফসফরাসের জন্য ব্যাসিলাস ফার্মাস, পটাশের জন্য ফ্রুটোরিয়া অরানশিয়া, অর্থাৎ প্রত্যেকটা জীবাণুর জন্য এনপিকে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে জীবাণুর ব্যবস্থা আছে, যে জীবাণুগুলো ওই এনপি অথবা কে এদেরকে সংযোজিত করতে পারে মাটিতে।
0: আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন যে হ্যাঁ, মানে পরিমিত পরিমাণ এই
1: তার প্রয়োগ পদ্ধতি আছে।
0: আচ্ছা, সেটাই
1: একটা জিনিস, সেটা হচ্ছে যে শুধু এরা সাফিসিয়েন্ট হয় না।
0: আচ্ছা,
1: একটা সিজনে যে আমি শুধু জীবাণু সার দেবো তা হবে না, একটু জৈব সার দিয়ে তার সাথে জীবাণু সার ব্যবহার করা যেতে পারে।
0: আচ্ছা,
1: প্রায় 200 গ্রামের মতো প্যাকেট একটা নাইট্রোজেনের একটা পটাশের বা ফসফরাসের নিয়ে সেটা মধ্যে চারা, সেটাকে ঠান্ডা ভাতের ফ্যান বা ঠান্ডা চিটে গুড় মেশানো জলে সেটাকে যদি একটু মিশিয়ে নিয়ে, ওই তিনটে প্যাকেট মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জলে বীজ ভিজিয়ে রাখতে হয় প্রায় 30 মিনিট। ভিজিয়ে রেখে তারপর ছায়াতে শুকাতে হয়, রোদে দেওয়া যাবে না। ছায়াতে শুকিয়ে সেই বীজটা যদি বপন করা হয় তাহলে জীবাণু সংযোজন হয়ে গেল, তাতে বেশ কিছু নাইট্রোজেন ফসফরাস পটাশের আমদানি হয়।
0: আচ্ছা,
1: এবং রাসায়নিক শুধুমাত্র জৈব নয়, জৈব সারই এটাকে বলছি না, রাসায়নিক সারের এটা বদলি হিসাবেও কাজ করে।
0: আচ্ছা,
1: এটা ব্যবহার করলে ইভেন যেটা আমরা আগে আলোচনা করলাম সবুজ সার ধৈঞ্চা, সেটাও ব্যবহার করলে কিছু রাসায়নিকেরও পরিমাণ কম লাগে।
0: আচ্ছা,
1: এটাও একটা দিক যে জৈব সার, আমার মনে হয় এবার আমাদের একটু জৈব এবং অজৈব সারের কার কি ভূমিকা বা কিভাবে ব্যাপারটা,
0: এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। ঠিক ঠিক,
1: আসলে বিষয়টা কি দেখুন,
0: এবারে আমাদের একটু আলোচনার থেকে যেটুকু আমরা সবাই বুঝতে পারছি যে এই জন্যই আপনি বলছেন যে ব্যবস্থাপনা, মানে এই দুটোকেই কিভাবে মিলিয়ে,
1: একদম শুধু জৈব সার ব্যবহার করছি না আমরা,
0: ঠিক
1: ব্যবস্থাপনা। এবার এখন যে কথাটা বলবো বা বলতে চাইছি সেটা যদি বোঝাতে পারি তাহলে এই ব্যাপারটা আরো পরিষ্কার হবে। যেমন ধরুন কার কি কাজ, একটা জিনিস পরিষ্কার মাথায় রাখতে হবে, গাছের যে খাবার দরকার হয় সেটা কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে এন পি আর কে তিনটের জন্য এত কষ্ট,
0: ঠিক
1: এত যোগানের ব্যবস্থা করতে হয়, বাকি তো প্রকৃতি দেয়, মানে যেটা বেশি বেশি পরিমাণে লাগে ম্যাক্রো নিউট্রিয়েন্ট, ম্যাক্রো যেটা বড় পরিমাণে লাগে 9 রকম, 7 রকম অনুখাদ্য, সেটা বিষয়টা পরে আসছি, সেটা অল্প লাগে সেটা দিতে হয়, দিতে হবে, কিন্তু এই যে 9 রকম তার মধ্যে বাকি 6টা প্রকৃতি দেয়, এই যে তিনটে এনপিকে, এ কিন্তু জৈব সারে বিশেষ পাওয়া যায় না। যা, এবার তো একটু সমস্যা হয়ে গেল, গাছের খাবারই জৈব সারে নেই, তাহলে জৈব সার দেবো কেন?
0: ঠিক,
1: দেখুন ব্যাপারটা এইভাবে ভাবতে হবে আমাদের, আমার যদি আজকে ভাত খেতে চাই তাহলে শুধু ভাত আমাকে দিলে খেতে পারবো না, আমাকে থালা দিতে হবে, বাটি দিতে হবে, প্লেট দিতে হবে, আমি খাবো কী করে, ছুটো ছুটো তো খাবো না।
0: ঠিক,
1: সেম থিং যদি এইভাবে আমরা ব্যাপারটা বুঝতে চাই যে মাটির ধারণ ক্ষমতা বাড়ায় জৈব সার, যদি না থাকে তাহলে সেই খাবার আমরা যেমন খেতে পারবো না, সেরকম যদি কেউ রাসায়নিক বস্তু শুধুমাত্র দিয়ে যান তাহলে মাটির ধারণ ক্ষমতা নষ্ট হবে, মাটি পোরাস হয়ে যাবে এবং বৃষ্টির জল পড়লে সেই খাবার গুলে গিয়ে এমন লেভেলে নিচে চলে যাবে গাছের শেকড় সেখানে পৌঁছায় না, শেকড় পাবে না, তা লাভ কী হলো খাবার দিয়ে?
0: আচ্ছা,
1: তা অর্থাৎ রাসায়নিক সার হচ্ছে খাবার আর জৈব সার হচ্ছে খাবার নেওয়ার জন্য আধার বা থালা, এক কথায়।
0: আচ্ছা, বাহ, খুব ভালো বললেন। এটা এটা মনে হয় আমাদের যারা কৃষক বন্ধু যারা সচেতন তারা অনেকেই হয়তো জানেন। তাহলে জৈব এবং অজৈব সারের ব্যবহারের মূল বিষয়টা আমরা মোটামুটি বুঝলাম আর কি। আচ্ছা, কত রকমের জৈব সার আমরা তো শুনেছি শুরুতেই, এবারে আমরা আরো একবার শুনি যে কত রকমের সার রয়েছে এবং সেগুলোকে কিভাবে প্রস্তুত করা হয় আলাদা আলাদা করে, যতটা সম্ভব আমাদের এই সীমিত সময়ের মধ্যে জানা সম্ভব, আমরা একটু শুনি।
1: দুটো সারের ব্যাপারে একটুখানি বলেছি, একটা হচ্ছে সবুজ সার যেটা ধৈঞ্চা দিয়ে হয়, সেটা নিশ্চয়ই বোঝানো গেছে
0: একদম,
1: যে ওটা একমাত্র কিন্তু বর্ষা সময়তেই হবে।
0: আচ্ছা,
1: মানে ধান খারিফ খন্দে অর্থাৎ বৃষ্টির জলে যে ধান হয় সেই ধান চাষের, ধান লাগানোর 1.5 মাস আগে সেই বীজ ছড়িয়ে দিলে গাছ হবে, গাছকে তারপরে যখন কাদা হবে পর্যায়ক্রমে যে পদ্ধতিতে কৃষকরা করেন সেইভাবে, সেটা মাটিতে মিশিয়ে দিলে সে জৈব সারে যোগান দেবে এবং কিছু নাইট্রোজেন বা ইউরিয়া সারেরও যোগান দেবে। এখানে একটা কথা কোনো কোনো কৃষক ভাইরা বলেন, আমরা তো বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে যেসব ফেস করতে হয় শুনি আমরা, এবং বাস্তব কথা সেটা হচ্ছে অনেকেরই না জমি সেভাবে ফাঁকা থাকে না, যারা খুব উন্নত কৃষক তারা ওই আগের 1.5-2 মাস দিতে পারেন না। সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাপারটা এইভাবে ভাবি যে যদি কারো 10 বিঘা জমি থাকে সে তিনি ভালো কৃষক হলে 10 বিঘায় ধান করেন,
0: আচ্ছা
1: কিন্তু তার যে আগের ফসলটা অর্থাৎ যদি সে ভুট্টা করে থাকেন বা পাট করে থাকেন বা কুমড়ো করে থাকেন, তার ঠিক আগের প্রিখারিফ খন্দের যে ফসলটা, মূল তো 3টে খন্ড, একটা হচ্ছে বর্ষার সময়, একটা শীতকালীন বা রবি, আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন বা প্রিখারিফ। এবার গ্রীষ্মকালীনে যে ফসলগুলো সেইগুলো করে এসে উনি যখন খারিপের চাষটা করতে চান তখন সময় পান না অতটা, দেড় দু মাস ফাঁকা দিতে পারেন না। কিন্তু এখানে একটা বেসিক জায়গা থাকে যদি খুব সূক্ষ্মভাবে ভাবা যায়, যেটা আমরা বলি কৃষকদের, যেটা বলতে চাইছিলাম যে কোনো কৃষকের যদি দশ বিঘা জমি থাকে তিনি দশ বিঘায় কিন্তু ধান করবেন খারিফ খন্দে, কারণ জলটা ফ্রি, বর্ষার জল পাচ্ছেন, তাই করবেন। অন্য সময়ের সব পুরো দশ বিঘায় কিন্তু উনি সবসময় করে থাকেন না, কারণ থাকলে ভালো, অনেকে করেন যার আর্থিক সংস্থান আছে করেন, কিন্তু সকলে করেন না। আমি যদি অ্যাভারেজ যেটা নিই তাহলে দেখা যাবে যে সকলে করছেন না, তাহলে তার তো কিছু জমি ফাঁকা আছে, তো সেই জমিগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই ধৈঞ্চা করা যায়, এবার এই জমিটা, এবার ওই খুঁটোটা, তারপর এবার ওই খুঁটোটা, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায়।
0: ঠিক,
1: আরও একটা পদ্ধতি আছে যেটা এতক্ষণ বললাম ইনসিটু প্রসেস, এবার সেটা না করে অন্য কোনো জায়গায় সেই ধৈঞ্চাটাকে ফলিয়ে সে ধৈঞ্চার পাতা গাছ নিয়ে এসে সেখানে পচিয়ে দেওয়া, তাহলে আর সেই জমির ব্যবহারের প্রয়োজন পড়ছে না, এই পদ্ধতিও আছে। আমরা এবার অন্যান্য সারগুলোর বিষয়ে বলি, এটা নিয়ে তো অনেক আলোচনা হলো, মূলত খামার সার, কম্পোস্ট, খামার সার আর তার সাথে কেঁচো সার, এই দুটো নিয়ে একটু বিশদে আমার মনে হয় বলা উচিত। এবার বিষয় হচ্ছে যে খামার সার, কম্পোস্ট সার, এটা একজন ভালো কৃষক করে থাকেন, তার একজন ভালো কৃষকের তার মাঠের এক কোণেই হোক বা বাড়ির পিছন দিকে যে জায়গাগুলো এমনি পড়ে আছে সেই জায়গাতেই হোক, সেই জায়গাগুলোতে কিন্তু উনারা একটা গর্ত করেন। কিন্তু আমাদের বলার বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র গর্ত করে সেখানে বিভিন্ন বস্তু পচিয়ে সার তৈরি করেন, কিন্তু সেখানে একটু ব্যবস্থাপনা করা, অর্থাৎ সেই গর্তটা যদি একটু নিচটা ইটের টুকরো দিয়ে বা পাথর দিয়ে বালি দিয়ে একটুখানি নিচটা একটু পাকা, তো হবে না, পাকার খরচ তো অনেক বেশি, সেই পরামর্শ দিলে তো প্রত্যেকের কাজে লাগবে না। আর বৃষ্টির জল যাতে বাইরের থেকে সেখানে না আসলো, ঢালটা ঠিক আছে, উপরে একটা ছাউনি দেওয়া, তাহলে বৃষ্টিটা জলটা ভেতরে পড়ছে না, জল বলে ভেতরটা শুকিয়ে ঝরঝরা ঠিক মতন হবে না, এই ম্যানেজমেন্টগুলো করা যায়। আর এখানেই কেঁচোর ব্যাপারটা আসবো, তাহলে কেঁচো সারের ব্যাপারটাই বলি, সেটা নিয়ে আলোচনা করলে এমনি কম্পোস্টটাই হয়ে যাবে, কারণ তার মধ্যে কেঁচো ছেড়ে দিতে হয় আর কিছু নয়।
0: আচ্ছা,
1: কিন্তু কিছু পদ্ধতি আছে, যেমন প্রথম কথা কেঁচোর যোগান, কেঁচো পাবো কোথায়। এবার বেশ কিছু হাইব্রিড বিদেশি কেঁচো আছে, নামগুলো এখন সবার মুখোমুখি ঘোরে, আইসোনিয়া ফয়েটিডা, পেরিওনিকাস, বিভিন্ন রকম প্রজাতির আছে, সেগুলো কিনতে পাওয়া যায়।
0: আচ্ছা,
1: ওই জৈব সারের মধ্যে কেঁচো ছেড়ে দিতে হবে এক কথায় তাই, কিন্তু একটু ব্যবস্থাপনা আছে, ওটা বলছি, বিশদেই বলছি। তারও আগে মানে আমরা যেটা বলতে চাইছি আমি, যে খামার সার বা কম্পোস্ট সারটাই হচ্ছে, তার মধ্যে কেঁচো ছেড়ে দিলে আর একটু কিছু ব্যবস্থাপনা করলে কেঁচো সার হবে। কিন্তু আমি কেন করব কেঁচো সার,
0: ঠিক,
1: তাই ওই দিকটা একটু তো ঝামেলা, একটু হলেও একটা বিষয় জোগাড় করতে হবে, তা আমি ওইদিকে যাবো কেন। কারণ হচ্ছে কেঁচো সারে, আমি একটু আগে বলেছি যে জৈব সারে কিন্তু খাবার ওই আবার এনপিকে এবং তার সাথে ষোলোটাই, এগুলো খুব কম থাকে, রাসায়নিক সারে বেশি থাকে। এবার জৈব সারে যা থাকে কেঁচো সারে তার প্রায় ডবল থাকে।
0: আচ্ছা,
1: যেটুকুই থাকুক না কেন তার থেকে ডবল থাকে, সুতরাং এটা আমার এক্সট্রা লাভ।
0: ঠিক,
1: দুই, কেঁচোর সারের মধ্যে প্রচুর কেঁচোর ডিম থাকে, কোকুন থাকে, কেঁচোর গুটি ডিম, যেগুলো মাটিটাকে হাওয়া চলাচল বা মাটির এক কথায় হাতাই মাটিটাকে পোরাস রাখে, হাওয়া চলাচলের জন্য উপযুক্ত করে রাখে, মাটিটা টাইট হয়ে যায় না। তিন নম্বর, কেঁচো সারের মধ্যে জিব্রেলিক অ্যাসিড পাওয়া যায়, থাকে, যেটা বৃদ্ধি সহায়ক হরমোন, অর্থাৎ গাছের বৃদ্ধি ভালো হয়।
0: আচ্ছা,
1: বাহ। চার নম্বর, কেঁচো সারে বেশ কিছু অ্যান্টিবায়োটিক থাকে, বেশ কিছু আরও হরমোন থাকে যেগুলো গাছের জন্য ভালো, সুতরাং কেঁচো সারটার দিকেই যাবো, কারণ একই রকমভাবে আমাকে গর্ত তৈরি করতে হচ্ছে, একই রকমভাবে আমাকে সেখানে বিভিন্ন রকম খাবার দিয়ে সেটাকে পচাতে হচ্ছে, শুধু তার মধ্যে একটু কেঁচো ছেড়ে দেওয়া। তাহলে এই জায়গাটায় কেঁচো যেমন কিনে আনতে হয়, এখন কিন্তু পাওয়া যায়, বিভিন্ন কৃষক আছেন বিভিন্ন প্রান্তে আমাদের ব্লকের এত অঞ্চলের যারা কেঁচো সারের ব্যবসা করেন, তৈরি করেন, সেই যোগাযোগগুলো আমাদের কাছে আছে, কৃষক ভাইরাও জানেন অনেকে। এছাড়াও কিন্তু নিজেরাও কেঁচো তৈরি তো নয়, কেঁচো সংস্থান করতে পারেন। তার মানে কেঁচো তো মাটিতে থাকেই, তাদেরকে এটা করতে হবে, একটা মোটামুটি 3 ফুট 3 ফুট জায়গা নিতে হবে, 3x3 মানে এক বর্গমিটার হলো। তো সেইখানে গোবর গোলা জল ছড়িয়ে দিয়ে পচা পাতা ছড়িয়ে দিতে হবে, তারপর চটের বস্তাতে ঢেকে দিতে হবে।
0: আচ্ছা,
1: এইবার দিন দশেক পরে সপ্তাহে দুবার করে 20 লিটার জলে 1 কেজি চিটে গুড় আর 1 কেজি গোবর, কাঁচা গোবর মিশিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সপ্তাহে দুবার করে 15-20 দিন, মোটামুটি 20-25 দিনের মধ্যে কিন্তু ওখানে অনেক কেঁচো এসে জড়ো হবে। কেঁচো তৈরি হলো না, কেঁচো এসে জড়ো হবে। কেঁচো তো আশপাশেই আছে, মাটিতেই আছে, আমাদের প্রকৃতিতেই আছে। সেগুলোকে ওখানে সংগ্রহ করে এরপর যদি ছেড়ে দেওয়া যায় ওই সারের মধ্যে, ওই গর্তের মধ্যে, কেঁচো সার তৈরি হয়ে গেল। এবার কেন কেঁচো সার উৎকৃষ্ট তো বললাম, আরও একটা বিষয় যেটা তার সংখ্যা দিয়ে আমরা বললাম, কিন্তু সাধারণভাবে বোঝা যায় যে কেঁচো তার শরীরের ওজনের প্রায় ডবল খাবার খায় এবং ততটাই মলত্যাগ করে।
0: আচ্ছা,
1: এইবার সেই গোবর সারটা কি? গরু ঘাস পাতা ইত্যাদি খাচ্ছে, খেসে পায়খানা করছে, সেটাই তো সার হিসাবে আসছে পচিয়ে দিয়ে। তো কেঁচোর বিষয়টা পৌষ্টিকতন্ত্রের মধ্যে দিয়ে যখন আসছে সেটা আরও উন্নত হচ্ছে। আর বাদবাকি সুবিধাগুলো তো বললাম। এবারে বিদেশি যে কেঁচোগুলো, সেইগুলো দিলে সুবিধে হচ্ছে এরা প্রচুর খাবার খায়, তার দেহের ওজনের প্রায় দ্বিগুণ খাবার খায়।
0: আচ্ছা
1: আচ্ছা, আমরা ওই জায়গাটায় এবার আসি যে গর্তটা তৈরি হচ্ছে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেই গর্তটার নিচে আমি বলেছি আগে ইট পাথরের বালি দিয়ে, গর্তটা 3 ফুটের বেশি চওড়া হবে না, যে দুপাশ থেকে হাত পাওয়া যায়, লম্বা যত খুশি হোক 3 ফুটের বেশি গর্তও হবে না। সেখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু জৈব বস্তু যে জমা পড়বে, এই বিভিন্ন রকম আবর্জনা, তরকারি খোসা ইত্যাদি যা যা জমা পড়বে, ধঞ্চা ফঞ্চা যেটা বলছিলাম ওগুলো দেওয়া যায়, কিন্তু সেই জিনিসটা ডাইরেক্ট দেওয়া যাবে না, কারণ তাহলে কেঁচো হয় মরে যাবে, নাহলে পালিয়ে যাবে। কারণ কোনো জিনিস যখন মানে পচানো হয় প্রচুর হিট উৎপাদন হয়, তাপ উৎপন্ন হয়, গরম হয়, বাইরে পচিয়ে রেখে তারপরে 10-12 দিন বাইরে গোবর জলে ওকে সিক্ত করে পচিয়ে রেখে তারপরে গর্তে দিতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট, আর কিছু এখানে কষার নেই।
0: আচ্ছা, একদম আমরা অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আধুনিক কৃষিতে জৈব সার ব্যবস্থাপনা, এই বিষয়ে আমরা যেটুকু বুঝলাম যে আরও অনেক কিছু জানা আমাদের বাকি রয়ে গেল এই পর্বে। সুতরাং আমরা চেষ্টা করব যে আবারও যদি এ ধরনের আরও একটি আলোচনা
1: আয়োজন যদি,
0: একদমই তাই। একদম অনুষ্ঠানের শেষে আপনি আমাদের যে কৃষক বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে কি বলবেন?
1: হ্যাঁ, একটা কথাই বলবো যে জৈব এবং অজৈব অর্থাৎ রাসায়নিক দুটোকেই ব্যবহার করুন।
2: এতক্ষণ শুনলেন গ্রামে গঞ্জে, আজ বিষয় ছিল কৃষিতে জৈব সারের গুরুত্ব বা ব্যবহার। এ নিয়ে আলোচনায় ছিলেন সুমিত বসাক এবং তাপসী দেব। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে উত্তরণ।
3: আকাশবাণী শিলিগুড়ি স্বাগত জানাচ্ছি আপনাদের উত্তরণ অনুষ্ঠানে। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে এই উত্তরণ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় মূলত উত্তরের যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিত্ব আছেন তাদের জীবনযাপন, তাদের আশা আকাঙ্ক্ষা, সে সম্বন্ধে একটা সম্যক ধারণা আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রঞ্জন রায়। রঞ্জন, স্বাগত তোমাকে।
4: নমস্কার।
3: রঞ্জনের সাথে কথাবার্তা বলবার আগে একটি বিষয়ে আপনাদের একটু জানাবো, সেটা হলো সঙ্গীতের এই যে জার্নি, সঙ্গীতের পথে একটি উল্লেখযোগ্য সফলতার কথা। রাজ্য ভাওয়াইয়া চটকা বিভাগে ও প্রথম হয়েছে 2023-2024 সালে, অবশ্যই এটা উল্লেখযোগ্য করবার মতো ঘটনা। রঞ্জন, এই প্রতিযোগিতা কোথায় হয়েছিল?
4: এটা হচ্ছে কি প্রত্যেক বছরই হয়,
3: মানে যে বছর তুমি দিয়েছিলে,
4: যে বছর আমি দিয়েছিলাম সেটা হয়েছিল কুশিয়ারবাড়ি ফালাকাটা ব্লক।
3: আচ্ছা, ওখানে হয়েছিল?
4: ওখানে হয়েছিল।
3: আচ্ছা, তুমি কি ভেবেছিলে যে তুমি প্রথম হবে চটকা বিভাগে?
4: না, সেরকম আমি ভাবিনি, আমি চেষ্টা করেছিলাম আর কি।
3: চেষ্টা করেছিলে? কতজন ছিল মোটামুটি কম্পিউটার্স
4: সেখানে? হাজার ছিল।
3: হাজার? তাহলে বুঝতেই পারছেন যে প্রায় হাজার জন প্রতিযোগী প্রতিযোগিনীর মধ্যে রঞ্জন ভাওয়াইয়ার একটি বিভাগে অর্থাৎ চটকা বিভাগে ও প্রথম হয়েছে। তা আমরা কি একটু দু লাইন শুনে নেব যে কোন গানটা গেয়ে তুমি প্রথম হয়েছিলে?
4: আমি এখানে ভাওয়াইয়ার সঙ্গীতের চটকা বিভাগে কেরামত আলীর সেই লেখাটা আমি গানটা করছি।
3: করো।
4: বনু দেখা দেখি হয় আগে

0: কইনাটা গানা চাই, দাবা দাবে না দে নাই ও কিনা কইনা গানা চাই, না হইলে না হইলে পাশানতে ভাঙ্গি মাথা।
1: বাহ, দারুণ দারুণ। রঞ্জন, তোমার কাছে আমরা প্রথমে যেটা জানতে চাইব যে আলিপুরদুয়ার জেলার শালকুমার হাটে তোমার বাড়ি, তোমার এই যে শারীরিক অসুবিধা, এই অসুবিধা কি তোমার জন্ম থেকে নাকি পরে?
2: আগের থেকে ছিল, সেই জন্ম থেকে ছিল।
1: জন্ম থেকেই
2: হ্যাঁ,
1: তোমার ছিল
2: জন্ম
1: আর কি?
2: থেকে সবকিছুই।
1: আচ্ছা, এটার কি কোনো চিকিৎসা তুমি করিয়েছিলে?
2: আমি তো ছোট থেকে অনেক জায়গায় গিয়েছিলাম,
1: আচ্ছা,
2: কিন্তু কোনো জায়গায় লাভ হয়নি। ডাক্তার সেরকম বলেছিল যে অপারেশন করেও কোনো লাভ হবে না।
1: আচ্ছা,
2: এটা জন্মের সঙ্গে হয়েছে তো,
1: হ্যাঁ হ্যাঁ,
2: তার জন্য ওইটা।
1: আচ্ছা আচ্ছা। আর তোমার পরিবারে কে কে আছেন?
2: পরিবারে আছে আমার বাবা মা বোন দাদা, পরিবারের দাদা আছে বড়, আমি সব থেকে মেজো। আমি,
1: আচ্ছা
2: আমার ছোট বোন আছে।
1: আচ্ছা। বাবা কি করেন?
2: বাবা মিষ্টির কারিগরের কাজ করে।
1: মিষ্টি কারিগর। আর সংসার প্রতিপালন বাবার হাত ধরেই?
2: হ্যাঁ, সব বাবার হাত ধরেই।
1: হুম,
2: আর এবং সঙ্গীত জগৎটাই আমার মায়েরও হাত ধরে এবং গুরুদেবের হাত ধরে।
1: আচ্ছা। আর একটা গান শুনে নি তোমার পছন্দের।

0: খুব সুন্দর রঞ্জন, খুব সুন্দর। শ্রোতারা নিশ্চয়ই খুব আপ্লুত হলেন, আনন্দিত হলেন রঞ্জনের গান শুনে। আসলে আমরা জানি যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা থাকেন তাদের মধ্যে রঞ্জন আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। রঞ্জনের যেটা হয় যে দৃষ্টিশক্তি ওর একটু সমস্যা রয়েছে, আর আমরা যেটা জানি এবং প্রত্যেকেই যেটা বলেন, যারা বিশেষ চাহিদা সম্পন্ন হন ঈশ্বর তাদের পাশে থাকেন। কিভাবে পাশে থাকেন? তাদের মধ্যে একটা ইচ্ছে শক্তি অর্থাৎ কিছু করবার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে তীব্রভাবে জাগিয়ে তোলেন, এবং জাগিয়ে তোলেন বলেই তারা কিন্তু বেশ কিছু সুস্থ মানুষের চাইতেও বিশেষ দিক দিয়ে তারা কিন্তু ভীষণভাবে এগিয়ে আসে। আজকে যেমন রঞ্জন ওর জীবন কথা আমরা শুনব, ইতিমধ্যে একটা ছোট্ট পরিচয় পেলাম যে ও সুন্দর ওর গায়কি দিয়ে আজকের এই অনুষ্ঠানটা ও শুরু করলো। তোমার গুরুদেবের প্রসঙ্গে আসব, তার আগে একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে এই যে ছোট থেকে তোমার বড় হয়ে ওঠা, এবং তুমি যে পাঁচজনের থেকে একটু আলাদা, একটু আলাদা বলতে যেহেতু তোমার একটা প্রতিবন্ধকতা রয়েছে, তুমি কি কোনো দিন হীনমন্যতায় ভুগেছ? তোমার কি খারাপ লেগেছে, লাগে যে না আমি যদি দেখতে পেতাম ভালো হতো, এরকম কোনো?
1: না, সেরকম কোনো লাগে নাই, ভগবানের আশীর্বাদে আমি বর্তমানে ভালোই আছি।
0: আচ্ছা, আসলে যেটা হয় আপনাদের আগেই বলেছি যে চোখের আলো না থাকলেও মনের আলোতে কিন্তু এই পৃথিবীটাকে সুন্দর করে উপলব্ধি করা যায়, আর সেটা উপলব্ধি করতে পেরেছে বলেই ও কিন্তু মনের আনন্দেই আছে। আর এই গান শেখাটা তোমার কতদিন ধরে?
1: গান শেখা আমার ছোটবেলা থেকেই।
0: আচ্ছা,
1: ছোটবেলা থেকেই গান আমার স্বপ্ন।
0: গান তোমার স্বপ্ন। তোমার এই মুহূর্তে সঙ্গীত গুরু কে আছেন?
1: আমার গুরু এই যে, তিনি বিভাস ব্যানার্জি।
0: বিভাস ব্যানার্জি, উনি কোথায় থাকেন? ওখানে শালকুমারহাটে?
1: না, ওনার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার।
0: আচ্ছা,
1: সেখানে থাকেন। আমি স্কুলে থাকতে আমি পড়াশোনা করেছি ওনার হাত ধরেই, সব কিছু উনি আমাকে পড়াশোনা করিয়েছেন এবং ছোট থেকে লালন পালন করেছেন।
0: আচ্ছা, তো তুমি গান শিখতে গিয়ে ওনার বাড়িতে যাও, উনি আসেন তোমার কাছে?
1: উনিও আসেন মাঝে মাঝে, আমিও যাই।
0: উনিও আসেন মাঝে মাঝে, তুমিও যাও। আর এই গান শিখতে শিখতে লোকগীতির প্রতি তোমার কি আলাদা কোনো আকর্ষণ জন্মেছিল?
1: একদম, আমি লোকগীতি ভাইয়ার প্রতি আমার জন্মেছিল। হ্যাঁ।
0: আচ্ছা, দোতারা বাজাতে পারো?
1: না, সেরকম যন্ত্র ধরি না, আমি কিবোর্ড, কিবোর্ডে
0: ও কিবোর্ড বাজাও। কিবোর্ডে তুমি ভাবাইয়া গান করো বা বিভিন্ন ধরনের লোকগীতি গাও, তাই তো? আচ্ছা, তুমি এই লোকগীতি নিয়ে বিভিন্ন জায়গায় নিশ্চয়ই অনুষ্ঠান পরিবেশন করেছো?
1: হ্যাঁ, করেছি মোটামুটি।
0: একটু বলো না, কোথায় কোথায় গেছো, কিভাবে করেছো?
1: ভগবানের আশীর্বাদে আমি অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, এবং কলকাতায় একবার অডিশনে দিতে গেছিলাম।
0: আচ্ছা, আজকে তুমি যে এই আকাশবাণীতে বসে আমাদের সাথে কথাবার্তা বলছো, এই আকাশবাণী স্টুডিওতে এসে কেমন লাগছে, তোমার অনুভূতি?
1: আমি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আকাশবাণীতে এসেছি।
0: আচ্ছা,
1: আমি ভাবতেই পারি না আমি এই জায়গাতে আসবো, আমার খুব আনন্দ হচ্ছে।
0: তোমার যেমন আনন্দ হচ্ছে আমাদের এবং আমাদের শ্রোতাদেরও খুবই আনন্দ হচ্ছে রঞ্জন তোমাকে পেয়ে। তুমি সুদূর আলিপুরদুয়ারের শালকুমারহাট থেকে এসছো। এবার যেটা আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে যে ভবিষ্যতে স্বপ্ন কি আছে?
1: ভবিষ্যতে স্বপ্ন আমাকে যেন বহু লোক জানে, বহু লোক চেনে, এই স্বপ্নটাই আমার জন্য থাকে। বহু লোকজনে আমাকে সম্মান করে, বহু লোকজনে আমার গান শুনে মুগ্ধ হয়ে যায়। আমি, আমার সেরকমই স্বপ্ন, বহু জায়গায় জেগেতে চাই আমি।
0: মানে সঙ্গীতই তোমার পরিচয়?
1: সঙ্গীত আমার পরিচয়
0: করবে, তাই তো?
1: হ্যাঁ, একদম,
0: এটাই তোমার ইচ্ছা?
1: এটাই তো আমার ইচ্ছা।
0: আচ্ছা, সেই জন্যই তুমি চর্চা চালিয়ে যাচ্ছ। আচ্ছা, এই কাজে, এই যে তুমি সঙ্গীত চর্চা করছো বা জীবনের এই যে স্বপ্ন লালিত করছো, এই কাজে তোমাকে তোমার পরিবার থেকে কিভাবে সহযোগিতা করে?
1: পরিবার থেকে সবাই আমাকে সহযোগিতা করে, একদম বলতে কি, আমার পরিবারে আমার বাবা তো করেই, তার সঙ্গে আমার মা তো আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আর আমার মা তো অনেক জায়গায় খুঁজে বেরিয়েছিল, আজকে এনাকে পেয়েছেন গুরুদেব।
0: আচ্ছা, মা কি নিজেও গাইতেন?
1: না, মা তো সঙ্গীত জগতে ছিল না।
0: আচ্ছা,
1: মার খুব ইচ্ছা ছিল আমি সঙ্গীত জগতে এই জায়গাটা আসি।
0: আসলে মার বোধহয় কোথাও একটা সুপ্ত বাসনা ছিল, মানে সঙ্গীতের প্রতি একটা ভালোবাসা ছিল?
1: সঙ্গীতের প্রতি ভালোবাসা ছিল,
0: তাই তো?
1: একদম।
0: আচ্ছা, আর এমনি তোমার পড়াশোনা কি করছো?
1: আমি পড়াশোনা করেছি সুভাষ সেন স্মৃতি কৃষ্ণ বিদ্যালয় আলিপুরদুয়ার, ওখানে পড়াশোনা 8 পাস করেছিলাম।
0: ক্লাস 8 পাস
1: হ্যাঁ
0: করেছো?
1: হ্যাঁ।
0: তারপরে আর পড়া হয়নি?
1: তারপরে আর পড়া নয়, বিভিন্ন সমস্যার কারণে আমি আর পড়তে পারি নাই।
0: আচ্ছা, তারপরে তুমি সঙ্গীতটাকে আঁকড়ে?
1: তারপরে আমি চিন্তা করলাম সঙ্গীতটাকে আমি ধরে রাখবো চিরকাল।
0: ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পাও পড়বার, তাহলে কি পড়াশোনা করার ইচ্ছে আছে?
1: একদম।
0: কেন সেই ইচ্ছেটা কেন?
1: আমি জীবনে কিছু করতে চাই, জীবনে লড়াই করতে চাই পড়াশোনার মধ্যে এবং গানের মধ্যেও।
0: আসলে কেন তোমাকে জিজ্ঞাসাটা করলাম সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে সঙ্গীত শিক্ষার পাশাপাশি যদি একাডেমিক বিষয়টা অর্থাৎ পড়াশোনার বিষয়টা পাশাপাশি থাকে, তাহলে তোমার এই যে স্বপ্নটা সফল হতে কিন্তু সহায়তা করে আর কি, তোমাকে আরও করবে। তা আমরা চাইবো যে ইন ফিউচারে ভবিষ্যতে তুমি যেন সেই সুযোগটা তোমার আসে এবং পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চার মধ্য দিয়ে নিজেকে স্বাবলম্বী করে তোলো। আচ্ছা, আমরা অনেক কথা বললাম, আর একটা গান শুনে নিই তোমার পছন্দের।
1: এবার একটা বাউল গান করবো।
0: করো।

0: সাধের লাউ, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগে, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগে।
1: বাহ, চমৎকার। আপনারা শুনছেন উত্তরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা আছে তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসি। তাদের কথার মধ্য দিয়ে, তাদের জীবনযাপনের মধ্য দিয়ে আমরাও কিন্তু সমৃদ্ধ হই। আসলে কি হয় যে আমরা তথাকথিত যারা সুস্থ অবস্থায় আছি, আমরা কিন্তু বেশিরভাগ সময় ভাবি যে এই বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের বোধহয় কোনো একটা তারা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের প্রতিবন্ধকতা তাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আসল সত্য কিন্তু তা নয়। আগেই বলেছি, ঈশ্বর তাদের একটা এমন একটা ইচ্ছে শক্তি দেন যে ইচ্ছে শক্তির উপর ভর করে তারা কিন্তু এগিয়ে যায়। যেমন এগিয়ে চলেছে রঞ্জন রায়। রঞ্জন আলিপুরদুয়ারের শালকুমারহাটের বাসিন্দা। আচ্ছা রঞ্জন, শালকুমারহাটে সাংস্কৃতিক পরিমণ্ডলটা কেমন, মানে ওখানে সংস্কৃতি চর্চা কেমন হয়?
0: ওখানে সংস্কৃতি চর্চা এমনি ভালোই হয়, এমনকি ওখানে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা হয়, মানে ভালোই হয়। বর্তমানে
1: বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়,
0: বিভিন্ন ধরনের অনুষ্ঠান, মেলা হয় সেখানে, তো অংশগ্রহণ করি। হ্যাঁ, মেলা হয় আমাদের এখানে। সব থেকে ফেমাস শালকুমারের ওটা হচ্ছে তেরোহাতখালী, সব থেকে ফেমাস ওখানে। ওখানে মেলা হয়, বড় মেলা হয়, ওই জায়গাটাতে আমি অংশগ্রহণ করি, যখন ডাকা হয় তখন করি।
1: আচ্ছা, সেখানে তোমার যিনি শিক্ষক তিনিও সঙ্গে থাকেন?
0: তিনিও সঙ্গে থাকেন।
1: আচ্ছা, কারণ তুমি তো বললেই যে শিক্ষক তোমার গার্জিয়ান, অর্থাৎ তোমার বাবার মতন আর কি, তাই তো?
0: একদম।
1: আচ্ছা, তো এই যে শালকুমারহাটে তুমি যে অনুষ্ঠান পরিবেশন করো, তাতে অভিজ্ঞতাটা কেমন, মানে দর্শকরা তোমার গান শুনে কি বলেন?
0: দর্শকরা গান শুনে বলেন তোমাকে আশীর্বাদ দিলাম,
1: আশীর্বাদ দিলাম,
0: সবাই আশীর্বাদ দেয়।
1: আচ্ছা আচ্ছা, সবাই তোমাকে আশীর্বাদ দেন, এই আশীর্বাদটুকুনি তোমার পাথেয়। আর একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে তোমার এই সঙ্গীত ছাড়া আর কি কি করতে তোমার ভালো লাগে?
0: আমি তো সঙ্গীত ছাড়া কিছু বুঝিনি, তার মধ্যে কি আমার যন্ত্র, আমি কীবোর্ডে একটু মানে সহযোগিতা করি, কীবোর্ডে আমি আগাতে চাই, কীবোর্ড যে বাজাই আমি সেই কীবোর্ডে আমার ইচ্ছা আছে আর কি।
1: আচ্ছা,
0: যন্ত্র
1: তো কিবোর্ডটাও তো বোধ হয় আলাদা করে শিখতে হয় নাকি?
0: হ্যাঁ, কিবোর্ডটা আমি শিখছি। প্রথমে তো হারমোনিয়াম বাজাতাম, তারপর থেকে কিবোর্ড ধরেছি।
1: না, কিবোর্ডটা কি নিজে নিজেই শিখছো?
0: না, কিবোর্ডটাও আমার গুরুতে পড়ে শেখা।
1: ও আচ্ছা, উনি শেখান তোমাকে?
0: উনি শেখান। হ্যাঁ।
1: আচ্ছা আচ্ছা, আমরা চাইবো যে তুমি ভবিষ্যতে কিবোর্ডেও পারদর্শী হও, এবং তুমি নিজের গানে শুধু না, অন্য যারা গান করছেন তাদের সাথেও তুমি সহযোগী বাদ্যযন্ত্র হিসাবে তুমি কিবোর্ডটা বাজাও। রঞ্জন, এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করি, কি খেতে ভালো লাগে?
0: আমার তো সব কিছুই ভালো লাগে, কোনোটাই কমতি নয়, আমি সব পছন্দ করি।
1: আচ্ছা, তোমার বাবা তো তুমি বললে মিষ্টির কারিগর,
0: হ্যাঁ,
1: মিষ্টির দোকানের কারিগর, তা তোমার মিষ্টি খেতে ভালো লাগে?
0: একদম, মিষ্টি খাই আমি।
1: কি কি মিষ্টি ভালো লাগে?
0: আমি তো বিভিন্ন ধরনের মিষ্টি খাই, বাবা যেখানে বানায়। বাবার অপছন্দ কোনোটাই না, বাবার সব মিষ্টি আমার পছন্দ।
1: বাবার সব মিষ্টি পছন্দ? আসলে দিনের শেষে তো তিনি তোমার বাবা, যাই বানান না কেন সেটা তোমার অবশ্যই ভালো লাগবে আর কি, তাই তো? আচ্ছা, তা আমরা কি আরেকটা গান শুনবো একটু?
0: অবশ্যই।
1: কি ধরনের, এবার কি চেঞ্জ করবে কিছু? ভাওয়াইয়া শুনলাম, বাউল শুনলাম, এবারে
0: এবারে আমার গুরুদেবের যে লেখা,
1: হুম হুম,
0: সেই গানটা আমি করছি একটু। আমার গুরুদেব গান লেখেন, আমার গুরুদেব গান আমাদেরকে লেখে।
1: গুরুদেবের নামটা আরেকবার একটু বলো।
0: আমার গুরুদেবের নাম হচ্ছে বিভাস ব্যানার্জি।
1: বিভাস ব্যানার্জি, চলো শুনে নিই একটু ওনার লেখা গান।

0: তাই করি।
1: চেষ্টা করো?
0: হ্যাঁ,
1: মানে ইতিমধ্যে কি করেছো কোনো গান টান কিছু নিজে লিখে বা
0: না
1: অন্য কারো লেখায়?
0: সেরকম কিছু করিনি,
1: আচ্ছা,
0: তবে আমি চেষ্টা করব,
1: মানে
0: সেরকম কিছু করি,
1: ভবিষ্যতে ইচ্ছে আছে।
0: ভবিষ্যতে ইচ্ছা আছে।
1: আচ্ছা, একটা বিষয় একটু জিজ্ঞেস করি, যেহেতু এটা খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে ধরো চারপাশের মানুষজন যারা আছেন, কি ধরনের মানুষজন তোমাকে প্রভাবিত করেন, তোমার ভালো লাগে আর কি, আর কোন কোন মানুষকে তোমার ভালো লাগে না?
0: মানুষ যদি মানুষের মতো সম্মান দেয়, যাকে যে আমাকে বেশি সাপোর্ট করবে, যে পাশে থাকবে, যে বেশি সাপোর্ট করবে, তাকেই আমার ভালো লাগবে।
1: আচ্ছা, আর যে করবে না তাকে
0: যে
1: তোমার ভালো
0: যে
1: লাগবে না?
0: করবে না তাকে।
1: আচ্ছা, তো এবার এই ভালো লাগার সংখ্যাটা তোমার ওই শালকুমার হাটে কতটা, যারা তোমাকে খুব ভালোবাসে?
0: শালকুমার হাটে ভালোবাসে না এমন কোনো নেই, সবাই আমাকে সাপোর্ট করে, সবাই।
1: আসলে কি হয় রঞ্জন, তোমার সাথে সাথে কথা বলতে বলতে তুমি এমন একজন ব্যক্তিত্ব, এবং তুমি যেভাবে তোমার জীবনযাপন এবং সঙ্গীত জীবন আমাদের কাছে তুলে ধরছো, তোমাকে ভালো না বেসে থাকা যায় না। আমরাও কিন্তু তোমাকে ভীষণ ভালোবেসে ফেললাম, আবারও ডাকলে তুমি আসবে তো আমাদের এখানে?
0: অবশ্যই অবশ্যই আসবো, আমি তো খুব খুশি হয়েছি আজকে এখানে এসে।
1: আচ্ছা আচ্ছা,
0: আর
1: কথা বলতে বলতে বোধ হয় আমাদের সময়সীমা জানান দিচ্ছে, আমাদের এবার একটু থামতে হবে, তবে আমরা থামবো তোমার আর একটা গান শুনে।
0: এবার আরেকটা গান ছোট করে, একটু কুমার শানুর গান আমি মানে করে আর কি।
1: কুমার শানুর?
0: হ্যাঁ
1: আচ্ছা, কুমার শানু কি তোমার প্রিয় শিল্পী?
0: একদম, কুমার শানু আমার প্রিয় শিল্পী, কিশোর কুমার আমার সকলেই প্রিয় শিল্পী।
1: আচ্ছা আচ্ছা, চলো কুমার শানুর গান দিয়ে শেষ হোক।

দারুণ দারুণ। আমাদের অফুরান শুভেচ্ছা ভালোবাসা তোমার জন্য রইল রঞ্জন। তোমার আগামী জীবন আরও উজ্জ্বল হোক, তোমার স্বপ্নগুলো সব সফল হোক। আমরা এখন বিদায় নিচ্ছি। আপনারা শুনলেন এতক্ষণ উত্তরণ, এই অনুষ্ঠানে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন একজন বন্ধু আলিপুরদুয়ার শালকুমার হাটের রঞ্জন রায়ের সাথে কিছু কথাবার্তা। সঙ্গে থাকুন।

শুনলেন উত্তরণ সাক্ষাৎকার অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি, বিবিধ ভারত, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে।

হে বসন্ত, প্রথম ফাগুনে মত্ত কুতূহলী বসন্তে বসন্তে তারা কুঞ্জে কুঞ্জে উঠিবে আকুলি কুহু কুহু কলস্বরে। একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণ সহে আনন্দ বসন্ত সমাগমে, হর্ষগীত উচ্ছ্বসিত হে কিরণ মগন গগনে। একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণ সহে

ওগো দেবতা আমার, পাষাণ দেবতা, হৃদি মন্দির বাসী, তোমার চরণে উজাড় করেছি সকল কুসুম রাশি। প্রভাত আমার সন্ধ্যা হইল, অন্ধ হইল আঁকি, এ পূজা কি তবে সবই বৃথা হবে, কেঁদে কি ফিরিবে দাসী।

শুনলেন গিটারে লঘু সঙ্গীতের সুর, শিল্পী শুভাশিস বসু, আকাশবাণী শিলিগুড়ি। স্টুডিওর ঘড়িতে সময় বিকেল ৫টা। এখন শুনবেন জন ভেদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী শিলিগুড়ি। একটি ঘোষণা, আজ 7 জুন 2026, আজ রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইফ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের বিষয় ব্রেন টিউমার। আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে ফোন করুন এই নম্বরে 9434076705। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লাইফ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা।

0: শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই শান্তকালীন অনুষ্ঠান, আনন্দধারা লাইফ ফোন ইন অনুষ্ঠান। আনন্দে থাকার মূল চাবিকাঠি হল ছোট ছোট বিষয়ে সুখ খোঁজা, বর্তমান মুহূর্তে বাঁচা এবং নিজের যত্ন নেওয়া, এবং যার জন্য আমাদের সবসময় কিছু সহজ এবং কার্যকরী উপায় প্রতিদিন আমাদের করতে হয়, যা হাসি খুশি রাখতে সাহায্য করে। শ্রোতা বন্ধুরা, আপনারা 9434077705 নম্বরে ফোন করে জানাতে পারেন আপনার হাসি খুশি থাকবার পন্থা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আমরা এক শ্রোতা বন্ধুকে পেয়েছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আনন্দে বা হাসি খুশি থাকার মূল চাবিকাঠি, এর একটি প্রধান বিষয় হল আমাদেরকে কৃতজ্ঞ থাকা। আমরা যদি যে কোনো কাজের জন্য আমরা কৃতজ্ঞতা বোধ অর্থাৎ কৃতজ্ঞতা জানাই, তাহলে আমার মনে হয় আমরা নিজেরা খুব হাসি খুশি থাকতে পারব। এছাড়াও আমাদের সবসময় ভালো জিনিসের কথা মনে করা উচিত, তাহলেই আমরা হাসি খুশি থাকব বা আনন্দে থাকব। দেখে নিই ফোনের ওপারে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নিতাই বাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আজকের আমরা কথা বলছিলাম যে হাসি খুশি বা আনন্দে থাকার কিছু চাবিকাঠি, যা আমাদের খুবই দরকার, তাই না? তো আপনার যদি কিছু জানা থাকে যে হাসি খুশি থাকতে গেলে আপনি কি করেন বা আনন্দে থাকার জন্য আপনার কি নিয়ম রয়েছে, সেগুলো একটু শ্রোতা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।
1: হাসি খুশি থাকা মানে নিজের শরীরটাকে ভালো রাখা বা প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক থাকা।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: হাসির মাধ্যমেই নিজের শরীরকে সুস্থ রাখা যায়।
0: ঠিক, একদম সত্যি কথা। আর আমাদের ভালো জিনিসের কথা অবশ্যই মনে করতে হবে, মানুষের সঙ্গে কৃতজ্ঞতা জানাতে হবে, আরও ভবিষ্যতে দুশ্চিন্তা বাদ দিয়ে বর্তমান মুহূর্তটাকে পুরোপুরি আমরা যদি বাঁচতে শিখি, তাহলে কিন্তু আমরা হাসি খুশি থাকব, তাই না?
1: হ্যাঁ, যত বেশি হাসি খুশি থাকা যাবে তত শরীর সুস্থ থাকবে, ভালো থাকা যাবে, সবার সঙ্গে মিলে থাকা যাবে।
0: ঠিক, সত্যি কথা একবারেই। নিতাই বাবু, আপনি নিশ্চয়ই ভালো থাকবেন এবং আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন,
1: সুস্থ থাকবেন।
0: আপনার জন্য রয়েছে এই গানটি, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমরা শুনে নিই একটি গান, শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়, ছবির নাম জোশ।

0: শুনছেন লাইফ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা, আর আমরা কথা বলছি আজকের আনন্দ থাকার মূল চাবিকাঠি নিয়ে বা হাসি খুশি থাকার মূল বিষয়গুলি নিয়ে। দেখে নি ফোনের ওপারে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি ময়নাগুড়ি থেকে বলছি, মায়া রায়।
0: মায়া দেবী, আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং হাসি খুশি রয়েছেন, তাই না? এবং আমাদের অনুষ্ঠান শুনে নিশ্চয়ই আরো ভালো বা আনন্দে রয়েছেন, তাই না? তো আপনার
1: আমাকে খুবই ভালো লাগে।
0: আচ্ছা, আপনার সারাদিন হাসি খুশি থাকতে হলে আপনি কি করেন সেটা একটু শ্রোতা বন্ধুদের জানান। হ্যাঁ বলুন।
1: পরিবারের সবাই যাতে ভালো থাকে তার জন্য মানে হাসি খুশি আসে, সন্ধ্যার সময় যখন চা খাই তখন সবাই মিলে হাসাহাসি করি।
0: বাহ, এবং হাসি খুশি থাকলে দেখবেন যে শরীরটাও মনে হয় খুব ভালো থাকে, তাই না? এবং যে কোনো কাজে মন বসবে আর মানে কোনো চাপ থাকবে না আমাদের মধ্যে। আমরা যে কোনো কাজই করি না কেন, সব থেকে ভালোভাবে তা করতে পারি যখন আমরা খুশি থাকি বা আনন্দে থাকি বা হাসি খুশি থাকি, তাই না? তবে আমরা কি হয়, দৈনন্দিন জীবনের চাপে কখনো কখনো আমরা আমাদের এই হাসি খুশি স্বভাবটা কোথায় যেন হারিয়ে ফেলি। কিন্তু আমাদের মনে হয় এটা হারিয়ে ফেললে চলবে না, সবসময় আমাদেরকে এই হাসি খুশির মধ্যেই থাকতে হবে যতই চাপ থাকুক না কেন, তাই না? বাহ, খুব ভালো। সবসময় হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন এবং আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন। ধন্যবাদ মায়া দেবী। আপনার জন্য রয়েছে এই গানটি, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান আনন্দধারা। পরের গানটি শুনবেন সুরজিৎ চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর কণ্ঠে। ছবির নাম গোত্র।

0: কথা।
1: আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

0: শুনছেন লাইফোনের অনুষ্ঠান আনন্দধারা, এবং আমরা কথা বলছি আনন্দে থাকা বা হাসি খুশি থাকার মূল চাবিকাঠি নিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের হাসি খুশি থাকার জন্য কি করেন তা জানাতে পারেন আমাদের 9434076705 নম্বরে ফোন করে। দেখে নি ফোনের ওপারে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি সতীর্থ বিদ্যাল শক্তিগড় থেকে বলছি, বিপ্লব কুমার শিকদার।
0: বিপ্লব বাবু, কোথা থেকে বলছেন?
1: শক্তিগড় থেকে।
0: তো আজকের আমরা যে বিষয় নিয়ে কথা বলছি,
1: হ্যাঁ, এই বিষয় নিয়ে বলতে চাই। এর আগে একদিন এই বিষয় বলেছি,

0: সময় কাটানো
1: স্মৃতি সময় ভালো অবশ্যই
0: বা
1: কাটাবো, সেটা
0: প্রিয়জনদের
1: ভালো
0: সাথে
1: কাজ আছেই।
0: আনন্দ
1: আর
0: ভাগ করে নিলেও তা কিন্তু বহু গুণ
1: পরিবেশ,
0: বেড়ে যায়।
1: গাছ গাছলা ভালোবাসা, বাগানে টাগানে একটু দেখা, ছাদ
0: ঠিক
1: বাগানে
0: ঠিক ঠিক
1: ওঠা, এই আর কি,
0: বাহ,
1: এগুলো নিয়ে সময় ভালো কাটে।
0: ঠিক ঠিক, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: নমস্কার,
0: নমস্কার, ভালো থাকবেন আপনি এবং
1: হ্যাঁ
0: আনন্দে থাকবেন। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান,
1: শুনছি, হ্যাঁ করছি,
0: ধন্যবাদ আপনাকে। বিপ্লববাবু বললেন তার নিজের কথা, কিভাবে তিনি আনন্দে থাকছেন। তো আমরা চলে যাই পরের গানটিতে, শিল্পী অরিজিৎ সিং, ছবির নাম বস।

0: শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। দেখে নি ফোনের উপরে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি জামালগঞ্জ থেকে সত্যেন মজুমদার বলছি।
0: সত্যেন বাবু, আপনাকে আমাদের আকাশবাণীর পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আমরা কথা বলছি আজকে আনন্দে থাকার বা হাসি খুশি থাকার জন্য যে মূল চাবিকাঠি রয়েছে সেগুলো। তো আপনি সারাদিন কিভাবে নিজেকে হাসি খুশি রাখেন বা আনন্দে রাখেন তা আমাদের জানাতে পারেন বা শ্রোতা বন্ধুদের জানাতে পারেন, তারাও যাতে হাসি খুশি বা আনন্দে থাকতে পারে।
1: হ্যাঁ, হাসি আর খুশি দুটো জিনিস তো। আমি যদি হাসি থাকি তাহলে আমার খুশিতে থাকবো
0: নিশ্চয়ই।
1: হ্যাঁ, তাহলে ওই নানান ভাবে সেই জিনিসটাকে মানে করতে হয়, মানিয়ে নিতে হয়।
0: যেমন
1: আমি সকালে বাজারে গিয়ে হয়তো কিছু চায়ের দোকানে বসে কিছু খরচা করে সেখানে আনন্দ করলাম, আবার বিভিন্ন রকম অনুষ্ঠান আসে যেমন 25শে বৈশাখ, তারপরে 11ই জ্যৈষ্ঠ, বিভিন্ন সময় ওইভাবে ইয়ে করে আনন্দ করি। আবার বাড়িতে দুটো নাতি নাতনি আছে, তাদের নিয়ে নানান রকম আনন্দে থাকি। এই আমার আনন্দ মানে থাকার খুশি থাকার একটা উপায়।
0: হ্যাঁ, মানে পরিবার বন্ধুদের সাথে সময় কাটানো বা প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া, এইভাবেই আপনি সারাদিন আনন্দে রয়েছেন, তাই না? খুব ভালো।
1: আজকে যেমন আমার যে নাতি, ওকে একটা সুপারি খোলের মধ্যে বসিয়ে ওকে ধরে টানছি আর ও খিলখিল করে হাসছে আর পড়ে যাচ্ছে, এটাই আমার একটা বিশাল আনন্দের ব্যাপার।
0: ঠিক ঠিক ঠিক, নিশ্চয়ই প্রিয়জনরা সঙ্গে থাকলে আমাদের আনন্দের আর সীমা থাকে না। খুব ভালো। এছাড়াও আবার নিজের কিছু শখ যেমন গান শোনা, বই পড়া, ছবি আঁকা, এগুলোও কিন্তু পছন্দের জিনিস রয়েছে, সেগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আনন্দে থাকতে পারি বা হাসি খুশি থাকতে পারি, তাই না?
1: এই যেমন আপনার রেডিওটাই তো আমাদেরকে প্রচুর আনন্দ দেয়, মানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান শুনি।
0: ঠিক, এবং আমাদের আমাদের সঙ্গে আপনাদের আনন্দ দুঃখ সবকিছুই ভাগ করে নেন আপনারা, তাই না? ঠিক।
1: আর 75 বছর গিয়ে 76 বছর পড়েছি, বিভিন্ন রকম অসুখ বিসুখে ভুগছি,
0: দেখুন জীবনে তো চাপ থাকবেই, তারপরেও সেটাকে অতিক্রম করে যদি আমরা হাসি খুশি বা আনন্দের মাধ্যমে থাকতে পারি তাহলে কিন্তু দেখবেন চাপটা কমে যাবে এবং আমরা আরো বেশি বাঁচবার জন্য বা বেঁচে থাকার একটা পন্থা খুঁজে পাবো, তাই না? অবশ্যই, আপনি আপনার সারাদিন সারা জীবন আপনি হাসি খুশিতে থাকুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে সত্যেন বাবু, ভালো থাকবেন।
1: ধন্যবাদ আপনাকে।
0: আমরা রয়েছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা কথা বলছিলাম আজকে আনন্দে থাকার মূল চাবিকাঠি বা ছোট ছোট বিষয়ে সুখ খুঁজে নিয়ে আমরা নিজেকে কিভাবে আনন্দে বা হাসি খুশিতে থাকতে পারি সে নিয়ে আমরা কথা বলছিলাম এবং শ্রোতা বন্ধুরা তাদের নিজেদের কিছু তথ্য শেয়ার করলেন আমাদের সঙ্গে। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যেতে যেতে শুনে নিই এই গানটি, শিল্পী নচিকেতা চক্রবর্তী, ছবির নাম টনিক।

শুনলেন লাইফ অন ইন অনুষ্ঠান আনন্দধারা, আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার খবরে প্রকাশ, গত ২৪ ঘন্টায় সিকিমের অনেক জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকাল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের এক বা দু একটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় তাপমাত্রা যথেষ্ট পরিমাণে কমেছে। ওই অঞ্চলে গতকালের সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হয়নি। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল বা যথেষ্ট কম ছিল এবং দু একটি জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস ওই অঞ্চলে সমতলের বাগডোগরায় এবং 27.9 ডিগ্রি সেলসিয়াস ওই অঞ্চলে পাহাড়ের কালিম্পংয়ে রেকর্ড করা হয়েছে। শুনলেন, বৃষ্টিপাতের পরিমাণ বালুরঘাট মালদা বৃষ্টিপাত হয়েছে 3 মিলিমিটার করে। এছাড়াও রায়গঞ্জ দামথাং ইয়াকসুম চ্যাংমারি 2 মিলিমিটার করে, পাকিয়ং নামথাং ঘুঘুমারি গয়ালসিং তাদং ভাতখাওয়াটি স্টেট বৃষ্টিপাত হয়েছে 1 মিলিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া

হিমালয়, এছাড়াও সিকিমের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জায়গায় দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের। শুনলেন আবহাওয়ার খবর। এখন শিলিগুড়ির সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। প্রধান সড়কগুলিতে ধীরগতির যান চলাচল লক্ষ্য করা যেতে পারে। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রধান এবং ধীরগতির নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, এনএইচ টেন শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড়, এনএইচ টেন শালুগড়া এবং শাহডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু। এই অঞ্চলগুলিতে উন্নয়নমূলক কাজ চলছে, তাই আপনারা সাবধানে চলবেন এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে চলবার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা জানানো হয়েছে টিকিয়াপাড়া হাট, এর জন্য 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতি হতে পারে। একটিয়াশাল হাটের কারণে সন্ধ্যা 7টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাগডোগরা হাট, খাপরাইল বাজার, নতুন হাট, বলরাম হাট, এই অঞ্চলগুলিতেও যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে এবং যান চলাচল ধীরগতির সম্ভাবনা রয়েছে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। এবারে জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। সন্ধ্যে 7:05 শুনবেন ডুয়ার্স দর্পণ। ৮টায় শুনবেন লাইভ ফোনের অনুষ্ঠান সুস্বাস্থ্য। আধুনিক গান শুনবেন 8:30 লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। রাত 9:15 শুনবেন গজল রুনালালের কণ্ঠে। 9:30 শুনবেন শিক্ষাঙ্গন থেকে। রাত 10টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবি বাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভা। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি। এখন লোক পরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন। শিল্পী নূপুর চক্রবর্তী।

সুরধ্বনি তীর উজ্জ্বল করে, শচীমাতার কোল আলো করে, মানুষের বেশে ভগবান এসেছিলেন আদিজ চণ্ডালকে করতে উদ্ধার। অঙ্গে ছিল তাঁর শ্রী রাধিকার ভাবদ্যুতি, আর অন্তরঙ্গে কৃষ্ণ চৈতন্য রূপ। জাগতিক জীবের আরতি মোচনের জন্য, পাপের অমানিসার আধার খণ্ডনের জন্য সাথে নিয়ে এসেছিলেন হরি নামের বীজ মন্ত্র। মায়ের স্নেহ, প্রিয়ার বাহুডোর, কিছুই তাকে বেঁধে রাখতে পারেনি মায়ার বাঁধনে। নদিয়ার চাঁদ আমাদের প্রাণের নিমাই, ভক্তিরসে অভিসিঞ্চিত করে জগৎবাসীকে উজ্জীবিত করে গেছেন।

ভক্ত প্রাণ ঈশ্বর সান্নিধ্য ছাড়া থাকতে পারে না। কাতর হয়ে বলতে থাকে, তোমার আসার পথ চেয়ে বিরহী বিশ্বভুবন ব্যাকুল প্রতীক্ষায়। হৃদয় নিকুঞ্জে তুমি না এলে প্রেম মধু পিয়াসী ভক্তজন অভিমানে হয় ধুলি লুণ্ঠিত। তাদের মনে জাগে শ্রীকৃষ্ণের বাল্যলীলার সেই ননীচুরির লীলা মাধুরী, যমুনা তীরে বংশীবাদন ও পাগল করা সুরের আহ্বান। ভক্তকুল কেঁদে কেঁদে বলে, আর কি বাঁশরি বাজবে না, যমুনায় কি আর ঢেউ উঠবে না, মধুর নূপুর সিঞ্জন কি আর শোনা যাবে না। তারা আকুল হয়ে ডাকতে থাকে, এসো ওগো প্রেমময়, ব্যর্থ করো না ভক্তজনের নয়ন জল ভরা আকুতি। আর কতকাল তারা বাঁচিয়ে রাখবে তাদের মানসকুঞ্জের মাধবী কুসুমকে?

আমাদের শ্রী রাধিকা আপাত দৃষ্টিতে কৃষ্ণ প্রেমে মাতোয়ালা মনে হলেও তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠা আরাধিকা। তাঁর চোখে যমুনার জল কাজল কালো, কৃষ্ণের কালো বরণ যে তাঁর চোখের কাজল, সে কালো যে আলোর অধিক, কারণ তাতে কৃষ্ণ প্রেম মাখানো আছে, আর সেই আলো ঘিরে আছে শ্রীরাধার অন্তর বাহির। কৃষ্ণ বিরহে তিনি কাঁদেন, তাঁর জনম মরণ সেই কান্নার জলে ভরা। তাঁর রাতের ঘুমে কৃষ্ণ আসেন, চুম্বনে করেন বিবশ, তাই দিনের অদর্শন তাকে করে শেলবিদ্ধ। মরণের মধ্যেও শ্যামের অমৃত স্পর্শ তাকে সঞ্জীবিত করে। আহা, জীবনে তিনি চিরবিরহী, কিন্তু মরণে তিনি শ্যাম সোহাগিনী।

দুরাচারী কংসকে নিধনের জন্য অক্রূর এসে কৃষ্ণকে মথুরায় নিয়ে গেছেন।

ব্রজগোপীরা কৃষ্ণ অদর্শনে বিরহ ব্যাকুলা, অশ্রু বিগলিত চোখে তাদের কাতর আরতি। শ্রীকৃষ্ণ যেন শুধু কয়েকটি দিনের জন্য বৃন্দাবনে অর্থাৎ ব্রজে আসেন, মথুরায় কি কৃষ্ণের মন টিকতে পারে? কখনোই নয়। তবে যদি কৃষ্ণ মনে করেন পথে এত ধুলা, তিনি আসবেন কি করে? তাহলে ব্রজগোপীরা চোখের জলে তার পায়ের ধুলো ধুইয়ে দেবেন। যদি তিনি মনে করেন যমুনার অথই জল, তিনি পার হবেন কি করে? তাহলে গোপবধূরা তাঁদের বুক দিয়ে নৌকা তৈরি করে শ্রীকৃষ্ণকে পার করে দেবেন। আহা, এ যে তাঁদের বড় সৌভাগ্য। যদি তিনি মনে করেন পথে আসতে তিনি ক্লান্ত ক্ষুধার্ত হয়ে পড়বেন, মা যশোদা স্নেহ দিয়ে তার ক্লান্তি দূর করে তার মুখে ননী তুলে দেবেন। শুধু দয়া করে, শুধু দয়া করে কৃষ্ণ যেন একবার ব্রজে আসেন। কৃষ্ণ প্রাণা গোপিনীরা নিশ্চিত যে তাদের অন্তর ব্রজে যদি কৃষ্ণ দুদিনের জন্য আসেন, আর তিনি যেতে পারবেন না। ভক্তির বাঁধনে তারা হৃদয় মন্দিরে কৃষ্ণকে আটকে রাখতে পারবেন না।

নিজেকে প্রতারিতা ভেবে প্রতিনায়িকা চন্দ্রাবলীর কাছ থেকে নায়ককে আসতে দেখে শ্রীরাধা অভিমানে কাতর হয়ে তিরস্কার করে কৃষ্ণকে ফিরিয়ে দেন। আবার কৃষ্ণ হারা হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁর প্রিয় সখীরা তখন দোষারোপ করে বলেন, রাধা রাজার কন্যা, তাই তাঁর এত জেদ, এত অভিমান। এই জেদ আর অভিমানের জন্যই তিনি কৃষ্ণকে হারিয়ে কাঁদতে বসেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে যে হেলায় ত্যাগ করে তাকে তো কাঁদতেই হবে, তার তো মরণ ভালো। তাঁদের আশঙ্কা, রাধার সাথে থাকলে হা কৃষ্ণ বলে তাঁদেরও কাঁদতে হবে।

লোক পরম্পরা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কীর্তন, শিল্পী ছিলেন নূপুর চক্রবর্তী, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া শিল্পী রমা দাস রায়।

এতক্ষণ ভাওয়াইয়া শোনালেন রমা দাস রায়, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরে শুনবেন কাঠশঙ্কেন থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সংবাদ।

0: সাপ্তাহিক বিশেষ বিশেষ বেতার রিপোর্ট নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স দর্পণ। আজকের ডুয়ার্স দর্পণের বেতার রিপোর্টে আপনারা শুনবেন, দেবর্ষী নারদ জয়ন্তী উপলক্ষে 31 মার্চ সাংবাদিকদের সম্মানিত করা হয় শিলিগুড়িতে। রাজ্যপাল আর এন রবি শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে দায়িত্বশীল সাংবাদিকতার বার্তা দেন। বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গের উদ্যোগে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দেবর্ষী নারদের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল সাংবাদিকতার মূল্যবোধ, সমাজে গণমাধ্যমের ভূমিকা এবং তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরা। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক সাংবাদিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল সাংবাদিকদের সম্মান প্রদান। যে সকল সাংবাদিক দীর্ঘদিন ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত থেকে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কার্যকরভাবে তুলে ধরেছেন, তাদের দেবর্ষী নারদ সার্থক জীবন সম্মান 2026 পুরস্কারে ভূষিত করা হয়। বিশ্ব সংবাদ কেন্দ্রের আয়োজক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রান্ত প্রচার প্রমুখ সমীর কুমার ঘোষের মতে, জনস্বার্থে সাংবাদিকদের নিরন্তর সেবা এবং গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটি প্রদান করা হয়।
1: পত্রকারদের মধ্যে রাষ্ট্রভাবনা জাগুক, ওদের মধ্যে সামাজিক চেতনা এবং পজিটিভ নিউজ ওরা তৈরি করুক এবং এই এই কাজে ওরা প্রোৎসাহিত হোক,

0: উৎসাহিত হোক, সেজন্য প্রতি বছর আমরা এই কার্যক্রম করে থাকি। আমাদের যেহেতু একটা বহুভাষী ক্ষেত্র, যার জন্য এখানে বাংলা, নেপালি, হিন্দি এবং ইংরেজি চার ভাষা থেকে আমরা চয়নিত করে সবাইকে আমরা পুরস্কার দিই। এবছরও চারটা ভাষা থেকে দেওয়া হয়েছে। এবছরে একটা নতুন সংযোজন হয়েছে, ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে যারা ভালো কাজ করে এরকম চয়নিত যারা ওয়ার্কার অ্যাক্টিভিস্ট আছে তাদের মধ্যে টুম্পা সূত্রধর, ওকে আমরা সম্মান দিয়েছি। কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে সংবাদ জগতে যিনি জনক দেবর্ষী নারদ, ওনার প্রেরণা নিয়ে আগামী দিনে সাংবাদিকতা পজিটিভ দিকে, আস্তিকের দিকে এগিয়ে যাক, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজ করি।
1: তো আমাদের নতুন রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে বা রাষ্ট্রের দায়িত্ববোধের ক্ষেত্রে আপনি কি মনে করেন?
0: সাংবাদিকতা আজকে আমরা যে কার্যক্রম হলে এখানে মাননীয় রাজ্যপাল জিও বললেন আর কি, সাংবাদিকতা সবাই বলে নিরপেক্ষ নিরপেক্ষ, কিন্তু আমার মনে হয় নিরপেক্ষতা থেকেও রাষ্ট্রপক্ষ আমাদের এমন ভূমিকা নিতে হবে যেখানে রাষ্ট্রের হিত হোক। এমন কোনো কাজ নয় যেখানে নিরপেক্ষতার নাম করে আমরা রাষ্ট্রকে গালি করছি, রাষ্ট্রকের ক্ষতি হবে। এর থেকে ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের পক্ষে যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলোকে সমাজের সামনে নিয়ে আসতে হবে। আমাদের দেশ অনেক পুরনো দেশ, অনেক প্রাচীন দেশ, অনেক সাকসেস স্টোরি আছে, অনেক জিনিস আছে যেগুলো সমাজের সামনে থেকে আস্তে আস্তে আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে, আমরা ভুলে যাচ্ছি। সেগুলোকে সামনে সমাজের সামনে নিয়ে আসতে হবে, আগামী দিনে নতুন ভারত গড়তে হবে। যার জন্য নিরপেক্ষতার থেকেও যে জিনিসটা বেশি আমাদের কাছে মাথায় রাখতে হবে ওটা হচ্ছে রাষ্ট্রপক্ষ, অর্থাৎ দেশের পক্ষে। যার জন্য সাংবাদিকতা নিরপেক্ষতার সাথে সাথে দেশের পক্ষে কাজ করুক, এই উদ্দেশ্যে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে প্রেরণা দেওয়াই নারদ জয়ন্তী কার্যক্রমের একটা মূল উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই আমরা যে ক্ষেত্রে আছি, যে এরিয়াতে আছি, এটা খুব সংবেদনশীল জায়গা। এই একটা ছোট্ট এরিয়া যেখানে বহু ভাষী লোক থাকে, বিভিন্ন কালচারের লোক থাকে, তার সাথে সাথে চারদিক থেকে চারটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বর্ডার আছে। এরকম একটা জায়গাতে আমরা থাকি যেখানে থেকে নাগরিক হিসাবে নাগরিকদের উত্তরদায়িত্ব অনেক বেশি থাকে। স্বাভাবিকভাবেই যারা পত্রকার ওদেরও উত্তরদায়িত্ব অনেক বেশি। আমরা দেখেছি এই ক্ষেত্রে অনেক রকমের ঘটনা ঘটেছে, বাংলাদেশ কাছে আছে প্রতিনিয়ত অনুপ্রবেশের ঘটনা আমরা দেখেছি, চায়না বর্ডার আছে বারবার আমরা এনক্লোজমেন্টের ঘটনা আমরা শুনেছি। তো এই সমস্ত জায়গাতে থেকে দাঁড়িয়ে যদি এই এরিয়ার জনমানুষ যদি সচেতন না হয়, যদি ওদের মধ্যে রাষ্ট্রচেতনার ভাব যদি কমে যায়, তাহলে আস্তে আস্তে বিদেশি শক্তিরা বর্ডার এরিয়াতে ওরা আরও আরও অধিক আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। যার জন্য এই সমস্ত জায়গা সুরক্ষার দৃষ্টিতে যেরকম এটা খুব গুরুত্বপূর্ণ, জনগণের দায়িত্ব দৃষ্টিতেও যত গুরুত্বপূর্ণ, সেরকম যারা পত্রকার বন্ধু আছেন ওদেরও দায়িত্ব রাষ্ট্র সুরক্ষার দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ। যার জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতনভাবে আমাদের দেশকে সুরক্ষার দৃষ্টিতে আমাদের যোগদান দিতে হবে।
1: অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি। তার ভাষণে তিনি গণতন্ত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন এবং দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
2: আমাদের রাষ্ট্র ভারত, রাষ্ট্রকে প্রতি আমাদের দায়িত্ব হয়, আমাদের কই ভি কদম আগর উস রাষ্ট্র কো অহিত করতা হয় তো উসে হাম নিষ্পক্ষ নাই কর সকতে। ইয়ে কহতে হ্যায় ইন্ডিপেন্ডেন্ট ফিয়রলেস জার্নালিজম। ফিয়রলেস জার্নালিজম কা তাৎপর্য ইয়ে নহীঁ কি আপ जो सार्थक सकारात्मक इतनी सारी बातें हो रही हैं, देश इतना प्रगति कर रहा है, पूरा विश्व इसको देख रहा है, आशा आकांक्षा से देख रहा है, किस तरह से एक भारत आत्मनिर्भरता की ओर तेजी से बढ़ रहा है, भारत विश्व के लिए एक आशा का स्रोत है, इसे नजरअंदाज कर आप काल्पनिक झूठी झूठी कथाओं को लोग, किसी ने एक कहीं कुछ गलत प्रचार किया उसको उसी को रिपीट किए जा रहे, लोगों को क्या बता रहे? इससे राष्ट्र का हित हो रहा है क्या? मैं ऐसा मानता हूं कि हम जहां भी हो, जिस भी समाज के जिस स्तर पर हो, व्यवसाय के जिस स्तर पर, चाहे जिस क्षेत्र में हो, हम सबका एक धर्म है, वो है राष्ट्र धर्म। जहां भी हम हो, जो भी कुछ कर रहे हैं, उसकी एक ही टेस्ट है, मैं जो कर रहा हूं इससे हमारे राष्ट्र का हित हो रहा है या अहित हो रहा है। ये नहीं, ये नगण्य, इसका कोई माने नहीं किसी व्यक्ति का क्या हो रहा है, किसी पार्टी का क्या हो रहा है, किसी संस्था का क्या हो रहा है, राष्ट्र का हित हो रहा है या अहित हो रहा है। अगर हम इसको, इस राष्ट्र धर्म को स्वीकार न करेंगे तो यह बहुत बड़ा, मेरे समझ से एक बहुत बड़ा सांस्कृतिक पाप होगा। हमें पत्रकारिता में भी इस बात को ध्यान में रखना है। उत्तर बंग जहां हम अभी हैं, यह एक बड़ा ही संवेदनशील क्षेत्र है, सामरिक दृष्टिकोण से, सांस्कृतिक दृष्टिकोण से। यहां की एक अपनी समस्या है, इनको उनको उजागर करना, यहां क्या हो रहा है लोगों की जिंदगी में, समाज की जिंदगी में कौन कौन सी समस्याएं आ रही हैं, इनको उजागर करना, उनके बारे में चर्चा करना, ये हमारा दायित्व है। इस क्षेत्र में सामरिक चुनौती के साथ साथ एक बहुत बड़ी सांस्कृतिक चुनौती, हमारा एक सिविलाइजेशनल चैलेंज है यहाँ, और वो ये कि कुछ इस तरह के कार्य हो रहे हैं जिसमें भारत की जो मूल तत्व है, हमारे संस्कृति का मूल आधार है कि हम सब एक हैं, हम एक परिवार हैं, उसके ऊपर आघात होने का काम हो रहा है।
1: দেবর্ষি নারদ জয়ন্তীর এই উদযাপন উত্তরবঙ্গের সাংবাদিকতা জগতে বিশেষ তাৎপর্য বহন করে এবং সাংবাদিকদের অবদানকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে এই অনুষ্ঠানটি।
0: আমি তপন কুমার মণ্ডল, বিশ্ব সংবাদ কেন্দ্রের সম্পাদক।
1: বলছি, এই যে আপনারা চয়ন করেছেন, চারজনকে মনোনীত করেছেন, ওটা কি পরিপ্রেক্ষিতে এবং কাদের করেছেন?
0: আমরা ভিএসকে উত্তরবঙ্গ, অর্থাৎ বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গ, প্রতি বছরই এই নারদ সম্মান আমরা দিয়ে থাকি। তো সেখানে আমাদের একটা জুরি কমিটি আছে, সেই জুরি কমিটি আমরা সেখানে বসি, নজনই একটা জুরি কমিটি আছে, আমরা একসাথে বসি এবং সেখানে সেই জুরি কমিটিতে পত্রকার যারা আছেন, সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক, প্রবীণ সাংবাদিক আমাদের জুরি কমিটির সাথে যুক্ত আছেন। তো তারা সে বিবেচনা করে বিভিন্ন নাম সেখানে প্রস্তাবিত হয়ে আসে, তার মধ্যে থেকে বাছাই পর্বের মধ্যে দিয়ে আমরা চারজনকে নিয়েছি, চার ভাষার চারজন সাংবাদিক। এই চারজন সাংবাদিক হচ্ছেন, বাংলা ভাষার জন্য আমরা বেছে নিয়েছি শ্রী সুমন কল্যাণ ভদ্র, উনি কোচবিহারের মানুষ। তারপর আমরা বেছে নিয়েছি শ্রী রাধা মাধব সাহা, উনি রায়গঞ্জের মানুষ, রায়গঞ্জের উত্তর দিনাজপুর জেলা, উনি ইংরেজি মাধ্যমের সাংবাদিক হিসাবে আমরা ওনাকে বেছে নিয়েছি। এরপরে আমরা বেছে নিয়েছি শ্রী রাজীব কুমার ঝা, শিলিগুড়ি, উনি হিন্দি মাধ্যম হিসাবে তিনি কাজ করছেন, উনি শিলিগুড়ি নিবাসী। নেপালি মাধ্যম হিসাবে বেছে নিয়েছি শ্রী বিজয় বান্তোয়া, উনি সিকিমের মানুষ, গ্যাংটকে থাকেন উনি। আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আমরা বেছে নিয়েছি শ্রীমতী টুম্পা সূত্রধর। এই টুম্পা সূত্রধরকে আমরা বিগত কয়েক বছর থেকে দেখেছি, তার যে প্রতিবাদী কণ্ঠ পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্ত সে বিচরণ করেছে।

0: বিশ্ব পরিবেশ দিবসে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শুনবেন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশ দিবসে শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ডাক্তার এবং শিলিগুড়ির ফ্রন্টিয়ারের সীমা সুরক্ষা বলের আধিকারিকরা। তারা যৌথভাবে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন হাসপাতাল চত্বরে বহু বৃক্ষরোপণ করে। এই দিন এসএসবির আইজি বন্দন সাক্সেনা এই উদ্দেশ্যে বলেন,
1: বিশ্ব পর্যাবরণ দিবস কে অবসর পর হাম সবি কো ইয়ে প্রণ লেনা চাইয়ে কে ইস ধরতি কো হাম হরা ভরা রাখে, বিজলি কা, পানি কা অর ইন্ধন কা, ইয়ে জিতনে ভি ফসিল ফিউলস হ্যায় ইন সবি কা হাম লোগ जो इस्तेमाल हैं कम से कम करें, जिससे कि पॉल्यूशन कम हो तथा जो कार्बन क्रेडिट है वो हम उसको हमारे इम्प्रूव कर सकें। क्योंकि जैसा कि आप सभी को पता है कि गल्फ क्राइसिस चल रहा है, उसकी वजह से तेल की जो सप्लाई है वो उसको सुचारू रूप से रखने के लिए ये प्रत्येक नागरिक का कर्तव्य है कि तेल का कम से कम इस्तेमाल करें। इसके साथ मैं ये भी कहना चाहूँगा कि जो हम अंधाधुंध जो प्लास्टिक का यूज़ कर रहे हैं उसकी वजह से हमारे पृथ्वी को, हमारे जो लाइव स्टॉक है उनको बहुत नुकसान हो रहा है। उसके अतिरिक्त जो नैनो पार्टिकल्स हैं, नैनो प्लास्टिक पार्टिकल्स हैं, वो सबसे ज़्यादा डेंजरस हैं, क्योंकि पानी व खाने के साथ वो हमारे शरीर के अंदर जा रहे हैं और हमारे शरीर को नुकसान पहुँचा रहे हैं, हमारे नर्वस सिस्टम को भी नुकसान पहुँचा रहे हैं। तो मैं सभी से आज आह्वान करना चाहूँगा कि जितना भी हमारा जो नेचुरल रिसोर्सेज पर डिपेंडेंसी है उसको हम कम से कम करें, ताकि हम आने वाली जनरेशन को कुछ ना कुछ दे के जाए। नहीं तो ये होगा कि सारा हम ही इस्तेमाल कर लेंगे और हमारी आने वाली जनरेशन के लिए कुछ नहीं होगा। तो इसलिए हम ही सभी का जिम्मेदारी है कि जो भी हम करें वो सस्टेनेबल डेवलपमेंट की तरफ होगा।
2: हमें डॉक्टर संजीवन गुप्त, আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের এখন আপাতত ইন্টার্ন।
0: আজকের পরিবেশ দিবসে যে প্রোগ্রামটা হচ্ছে সেই অনুষ্ঠান সম্বন্ধে একটু বিশদে যদি বলো।
2: এটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ যেটা এসএসবি নিয়েছে। এসএসবির সাথেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আছে, কার্শিয়াংয়ে স্যাংচুয়ারি আছে। এটা খুবই দরকার, কারণ আমরা সকলেই জানি যে এই যে শিলিগুড়ি, এই যে উত্তরবঙ্গ, আমরা সবাই জানি যে পাহাড় হাসছে কেন, কারণ ঠান্ডা, মানে একটা বাতাবরণ যে চেঞ্জ, আমরা যে অ্যাব্রাপ্ট চেঞ্জটা দেখতে পেয়েছি এই কয়েক বছরে, এটা হয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। তো তাই জন্যে যে ইনিশিয়েটিভটা আমরা নিচ্ছি, যে আমরা আজকে যে গাছগুলোকে পুঁতছি, যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা আমরা করছি, এটাই তো একদিন গিয়ে হবে। আমরা যে দেখছি র্যাম্প্যান্ট ট্রি কাটা হয়, গাছ কাটা হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, কিন্তু এটাও ঠিক নয়। আমাদেরকে যেমন ইন্ডাস্ট্রি করতে হবে এমপ্লয়মেন্টের জন্য, আবার কিন্তু একদিকে আমাদের ফরেস্ট ম্যানেজমেন্ট, ট্রি প্ল্যান্টেশন এইগুলোও করে যেতে হবে, যেমন আজকে আমরা করলাম। এটা শুধু একদিনের নয়, বছরের একদিনের প্রোগ্রাম নয়, এটা প্রত্যেক দিন করে যেতে হবে। প্রত্যেক দিন আমাদের যে ঘরের গাছ আছে বা হোস্টেলের কাছাকাছি আছে, কলেজে যে এতটা আমরা যে একটা গ্রিন এনভায়রনমেন্টে থাকি, তো সেইগুলোকে মেনটেন করা, যেন এটা জঙ্গলে না পরিণত হয়, মানে কলেজটা যেন কলেজের মতনই থাকে কিন্তু সুন্দর লাগে, দেখতে লাগে, এবং একটা মানে একটা বাতাবরণ যেন সৃষ্টি করে যেটা সবারই ক্ষেত্রে ভালো লাগে। আমরা এই বিষয়টা নিয়ে ভেবেছি যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা অনেকবার কথা বলেছি, এখন একটু ইম্প্রুভমেন্ট হচ্ছে, আস্তে আস্তে জিনিসপত্রগুলো ক্লিন হচ্ছে। আপনি যদি হসপিটালের দিকেও যান, হসপিটালে আগে অনেক ময়লা পড়ে থাকতো, সেগুলো এখন সরানো হচ্ছে। আশা রাখছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, অ্যাজ এটা সরকারি মেডিকেল কলেজ, তারাও হয়তো এটাকে ধ্যান দেবে, কারণ এটা উত্তরবঙ্গের সবথেকে বৃহত্তম হাসপাতাল এবং এখানে ক্লিনলিনেস খুবই প্রয়োজন। তো আমরা বিশ্বাস করছি সরকারকে, যে সরকার হয়তো আগামী দিনে এটা নিয়ে ভাববে এবং ঠিকঠাকভাবেই পরিষ্কারটা করবে। শুধু সরকার বলে নয়, আমাদেরকেও বিং ডাক্তার বিং ছাত্র ইনিশিয়েটিভ নিতে হবে, যে নোংরা পড়ে থাকলে নোংরা সরিয়ে দেওয়া, রুমগুলো পরিষ্কার করে রাখা, ক্লাসরুম পরিষ্কার রাখা। তো সরকার, ছাত্র, ডাক্তার, পারিপার্শ্বিক লোক সবাইকে মিলে একসাথে কাজ করবে।
3: আমি ডক্টর এস কে দাস, সঞ্জয় কুমার দাস, আমার হচ্ছে নিবেদিতা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তার আমি সেক্রেটারি।
0: এই যে প্রোগ্রামটা আপনারা অ্যারেঞ্জ করেছেন, এর উদ্দেশ্য সম্বন্ধে বলুন।
3: না, উদ্দেশ্য হচ্ছে, আমরা কদিন আগেই খবরের কাগজে বিভিন্ন পত্রপত্রিকায় দেখছিলাম যে মেডিকেল কলেজটা একটা ভাগারে পরিণত হয়েছে, প্রচুর জঙ্গল, এখানে জঙ্গল আগাছা, এতে করে দেখা যাচ্ছে এইভাবে জঙ্গল থাকে, ড্রেন যদি পরিষ্কার না থাকে মানুষের রোগ আরও বাড়বে। যেখানে আমরা চিকিৎসার জন্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আসি, মানুষ সুস্থ হয়ে বাড়ি যাবে, কিন্তু এইভাবে যদি জঙ্গল এইভাবে থাকে তাহলে আমরা মানুষ আরও বেশি করে অসুস্থ হবে। এই জন্য এগুলোই আমরা কিছুটা আজকের দিনের জন্য করছি। সবাইকে SSB আমাদের আরও মানভূম ওয়েলফেয়ার সোসাইটি, তারাও আমাদের সঙ্গে ছিলেন, দিয়ে সবার সাথে আমরা এটা মিলিতভাবে আজকে একটা প্রয়াস শুরু করলাম। এটা আমাদের চলবে যাতে করে আমরা এই জঙ্গল অভিযানও করতে পারি, তার সাথে কিছু বৃক্ষরোপণ আজকে হয়েছে। এই বৃক্ষরোপণের উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে একটা গাছ একটা প্রাণ, আমরা সেই রকম মর্যাদা দিয়ে গাছগুলো লাগালাম এবং গাছগুলো আমরা সুরক্ষিত করব। এবং মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বলা হয়েছে তারা এখানে জল সার ইত্যাদি দিবে এবং গাছগুলো যাতে বেঁচে থাকে। এটা কন্টিনিউ প্রসেস, এটা চলবে। আমরা এর আগেও বিগত দিনে আরও অনেক নার্সিং হসপিটালে আমরা করেছি এবং আজকে আমাদের মেডিকেল কলেজে আমরা করলাম। এ ব্যাপারে আমরা, এটা তো একটা বৃহৎ কাজ, বড় কাজ, এত আমাদের একটা ছোট্ট সংগঠন, এই সংগঠনের পক্ষে অত বড় কাজ করে জঞ্জাল সাফাই প্রতিদিন সেই লেবার নিয়ে লাগিয়ে করা এবং সেখানে ব্লিচিং পাউডার দেওয়া, ফিনাইল দেওয়া, তারপরে কিছু এগুলো করতে গেলে নিজের গামবুট, তারপরে ড্রেস, এগুলো সব লাগে। এই সব কাজগুলো আমরা সরকারকে বলবো, নতুন যে সরকার এসছে তাদের কাছে আমাদের দাবি থাকবে এই কাজগুলো সরকার যেন খুব ভালোভাবে দেখে। কেন কদিন আগেই এ ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে এই হাসপাতাল পরিচ্ছন্ন

0: পরিবেশ এগুলো করার জন্য আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করব। আমরা প্রিন্সিপালের মাধ্যমে সেই কথাগুলো ওই দিনকে জানিয়েছি, আজকেও আমাদের অনুষ্ঠানের মধ্যে এই কথাগুলো বারবারই আমরা বললাম। আগামী দাতা যাতে সরকার এবং আমরা যৌথ উদ্যোগ নিয়ে এগুলো যাতে পরিষ্কার করা যায়, পরিষ্কার করতেই হবে। আমরা যদি আজকে পরিষ্কার না করি, আমাদের পরের প্রজন্ম এসে বললো তোমরা কী করেছো, কেন করে নাই।
1: আমার নাম শঙ্কর কর, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির মেম্বার। সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটেই আছে। আজকের দিনটা আমরা কয়েক লক্ষ জায়গায় কাজ হচ্ছে। এবার তো শোনেন, বিশ্ব পরিবেশ দিবসে কিন্তু একটা থিম বলা হয়েছে, যে এই থিমের উপর বেস করেই আমরা সবাই কাজ করব। সেই থিমটা কি? প্রকৃতিকে, প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে আমরা জলবায়ুর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য আমরা কাজ করব। এবার হচ্ছে এই থিম নিয়ে সমস্ত অর্গানাইজেশন বিভিন্ন জায়গায় তারা গাছ লাগাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সমাজটাকে একটা সুন্দর সমাজ তৈরি করার জন্য, পৃথিবী মানুষের কাছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি হাজার হাজার মানুষ।
2: আজকের ডুয়ার্স দর্পণ এই পর্যন্তই। সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি।
3: ডুয়ার্স দর্পণ এখানে শেষ হলো, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরে শুনবেন প্রথমে নেপালি, পরে বাংলা সংবাদ।

0: बारेमा पनि विचार साझा गरी र बहुपक्षीय समन्वयलाई अगाडि बढ़ाउने तथा भारत इण्डोनेशिया सम्बन्धलाई सुदृढ़ पार्ने बारेमा छलफल गरे। यसअघि आफ्नो उद्घाटन भाषणमा डाक्टर जयशंकरले यो संयुक्त आयोगको बैठक चार वर्षको अन्तरालपछि भएको उल्लेख गर्नुभयो।
1: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you covering
0: गृहमन्त्री अमित शाहले अन्तर्राष्ट्रिय सीमानामा वित्तीय लेनदेन, भवन निर्माण र सम्पत्ति बेचबिखनमाथि कड़ा निगरानी गर्न आह्वान गर्नुभएको छ। उहाँको अध्यक्षतामा बीएसएफको त्रिपुरा सीमा मुख्यालयमा उत्तर पूर्वी राज्यको सीमा क्षेत्रहरू सम्बन्धी बैठकमा श्री शाहले उक्त निर्देशन जारी गर्नुभएको हो। गृहमन्त्रीले विगत 5 वर्षको जग्गा अभिलेखको लेखा परीक्षण पनि गर्न निर्देशन दिनुभयो। श्री शाहले लघु औषध र हतियार तस्करी विरूद्ध निरन्तर अभियान चलाउनु पर्ने तथा लघु औषध तस्करीमा संलग्न सबैलाई कड़ा कार्यवाही गर्नुपर्ने बताउनुभयो। उहाँले संकलक जीएसटी अधिकारीहरू तथा केन्द्रीय प्रत्यक्ष कर बोर्ड सीबीडीटीलाई नक्कली मुद्रा सर्वेक्षण गर्न तालिम निर्देशन पनि दिनुभयो। बैठकले सीमा क्षेत्रको समग्र विकास र सुरक्षाका लागि केन्द्रीय एवं राज्य एजेन्सीहरू बीच घनिष्ठ समन्वय प्रवर्धन गर्न प्रतिबद्धता रहेको कुरामा जोड़ दियो। युरोपेली संघको एउटा उच्चस्तरीय प्रतिनिधिमण्डल भोलि 2 दिने भ्रमणका लागि आसामको राजधानी गुवाहाटी आइपुग्नेछ। यसको उद्देश्य भारतका उत्तर पूर्वी राज्यहरूसँगको सहकार्यलाई सुदृढ़ पार्नु हो। यूको छलफल नवीकरणीय हरित ऊर्जा, दिगो शहरी पूर्वाधार, स्वास्थ्य सेवा तथा औषधि लगायत यूरोप एवं उत्तर पूर्वी बीचको साझा हितका लागि क्षेत्रमा केन्द्रित हुनेछ। प्रतिनिधि मण्डलमा भारत र भूटानका लागि यू राजदूत हर्वे डेल्फिनका नेतृत्वमा यू सदस्य राष्ट्रहरूका राजदूतहरू र वरिष्ठ प्रतिनिधिहरू साथै यूरोपेली व्यापार प्रतिनिधिहरू समावेश हुनेछन्। भ्रमणको क्रममा प्रतिनिधि मण्डलले असमका मुख्यमन्त्री हिमन्त विश्व शर्मासँग वार्ता गर्नेछन्। स्वास्थ्य तथा परिवार कल्याण मन्त्री जगत प्रकाश नड्डाले स्वस्थ भविष्यका लागि सुरक्षित र स्वच्छ खाना प्रति सरकारको प्रतिबद्धता दोहोर्याउनु भएको छ। आज विश्व खाद्य सुरक्षा दिवसको अवसरमा सामाजिक सञ्जालमा पोस्ट गर्दै उहाँले नागरिकहरूलाई स्वस्थ खाना खाने बानी अपनाउन र स्वस्थ तथा आत्मनिर्भर भारत निर्माणमा योगदान पुर्याउन आग्रह गर्नुभयो। यस वर्षको विश्व खाद्य सुरक्षा दिवसको विषयवस्तु समस्यादेखि समाधानसम्म जताततै सुरक्षित खाना रहेको छ। समाचार आकाशवाणीबाट सुन्नु हुँदैछ। पश्चिम बंगालकी महिला बाल विकास तथा समाज कल्याण मन्त्री अग्निमित्र पलले आज सिलगढ़ीमा उच्च स्तरीय प्रशासनिक समीक्षात्मक बैठकको अध्यक्षता गर्नुभयो। पदभार ग्रहण गरेपछि यो उत्तर बंगाल क्षेत्रको उहाँको पहिलो आधिकारिक भ्रमण हो। बैठकमा दार्जीलिङ, कालिम्पोङ, जलपाइगुड़ी, अलिपुरद्वार र कुचबिहार जिल्लाका जिल्ला अधिकारीहरू र जनप्रतिनिधिहरू उपस्थित थिए। छलफलहरूमा नगरपालिका मामिला, महिला तथा बाल विकास, समाज कल्याण, विपद व्यवस्थापन, सरसफाई, ढल निकास, फोहोर व्यवस्थापन, ट्राफिक नियमन र विभिन्न सरकारी योजनाहरूको कार्यान्वयनमा केन्द्रित थिए। पत्रकारहरूसँग कुरा गर्दै सुश्री अग्निमित्रले शहरी पूर्वाधार र सरसफाई सुधार गर्न कड़ा कदम चालिने बताउनुभयो। आन्ध्र प्रदेशका राज्यपाल न्यायाधीश एस अब्दुल नजीरले अल इण्डिया रेडियोलाई सार्वजनिक प्रसारणको क्षेत्रमा ऐतिहासिक 90 वर्ष पूरा गरेकोमा बधाई दिनुभएको छ। यसरी नै उहाँले सूचना, शिक्षा र मनोरञ्जन प्रदान गर्ने अल इण्डिया रेडियोले मानिसहरूलाई जोड्ने अनि जनचेतना प्रवर्धन गर्ने काममा महत्वपूर्ण भूमिका निर्वाह गरिरहेको बताउनुभएको छ। अल इण्डिया रेडियोको बहुजन हिताय बहुजन सुखायको आदर्श वाक्यलाई उद्धृत गर्दै राज्यपालले आगामी वर्षहरूमा सार्वजनिक प्रशासनले अझ ज्यादा जोश र समर्पणका साथ राष्ट्रको सेवा गरिरहने विश्वास व्यक्त गर्नुभयो। उपभोक्ता मामिला विभागको ई जागृति प्लेटफर्मले राष्ट्रिय ई शासन पुरस्कार 2026 रजत पुरस्कार प्राप्त गरेको छ। यसले प्रविधि मार्फत सरकारी प्रक्रियाहरूमा सुधार र डिजिटल रूपान्तरणलाई मान्यता दिन्छ। उपभोक्ता मामिला खाद्य तथा सार्वजनिक वितरण मन्त्रालयले उपभोक्ता गुनासोहरूको द्रुत समाधानमा ई जागृतिले महत्वपूर्ण भूमिका निर्वाह गरिरहेको बताएको छ। यस वर्षको 1 जनवरीमा शुरू गरिएको यो एआई आधारित प्लेटफर्मले अहिलेसम्म 2,29,000 भन्दा बढ़ी उपभोक्ता मुद्दाहरू दर्ता गरिसकेको छ र 27,000 भन्दा बढ़ी मुद्दाहरू समाधान गरिसकेको छ। कक्षा 12 परीक्षाको नतिजा प्रकाशित भएपछि उत्तर पुस्तिका र सम्बन्धित मुद्दाहरूको पुनर्मूल्यांकनका लागि अनलाइन आवेदनहरू बुझाउने आज अन्तिम मिति हो। केन्द्रीय माध्यमिक शिक्षा बोर्ड सीबीएसईले सामाजिक सञ्जाल पोस्टमा पोर्टल मार्फत मध्यरातसम्म खुल्ला रहने बताएको छ। बोर्डले विद्यार्थीहरूलाई समय सीमामा अघि आफ्नो आवेदनहरू पूरा गर्न र पेश गर्न अनुरोध गरेको छ। क्रिकेटमा भारतले अफगानिस्तान विरूद्ध एकल टेस्टको दोस्रो दिन न्यू चण्डीगढमा 8 विकेटमा 564 रनमा आफ्नो इनिङ्स घोषणा गर्यो। भारतका लागि कप्तान शुभमनले गिलले उत्कृष्ट 126 रन बनाए भने केएल राहुलले शतक बनाए। जवाफमा अफगानिस्तानले पछिल्लो समाचार अनुसार आफ्नो पहिलो इनिङ्समा 5 विकेट गुमाएर 113 रन बनाएको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। प्रधानमन्त्री मोदीले दिनुभयो संयुक्त राष्ट्रसंघद्वारा सम्मानित मेजर अभिलाषा बारकलाई बधाई। नयाँ दिल्लीमा भारत इण्डोनेसिया संयुक्त आयोगको बैठक सम्पन्न।
2: नतुन दिल्लीते आज अष्टम भारत इण्डोनेसिया जौथ कमिशनের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, নাগরিক কেন্দ্রিক বিভিন্ন নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে শাসন ব্যবস্থা সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলিকে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নিউ চণ্ডীগড়ের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে পর্যালোচনা করেন। উভয় পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। আঞ্চলিক এবং বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর এবং সুগিয়নো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক দিক থেকে সুবিধাজনক তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সহযোগিতা, সামুদ্রিক ও নৌপরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া উভয় নেতাই আঞ্চলিক পরিস্থিতি, বহুপাক্ষিক সমন্বয় জোরদার করা এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত পাঁচ বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
3: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট আর চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का चाहे आईटीबीपी हो चाहे एसएसबी हो चाहे असम राइफल हो चाहे बीएसएफ उसका कार्य संस्कृति बने इसके लिए हमने शुरुआत की है।
2: শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। শ্রী শাহ কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের এবং কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটিকে জাল মুদ্রার উপর একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও আগ্নেয়াস্ত্রের বিপদ মোকাবিলায় সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন করার উপর গুরুত্ব দিয়েছেন। এই শিবিরগুলিতে প্রহরী, স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত ১২ বছরে ভারতকে আত্মবিশ্বাসে ভরপুর একটি উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রে পরিণত করেছে, যেখানে উদ্ভাবনকে উৎসাহিত করা হয়। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর সিং বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়া এবং নাগরিক কেন্দ্রিক নীতি গ্রহণ করায় দেশবাসী ভবিষ্যতের নানা সম্ভাবনা এখন অন্যভাবে দেখছেন। ভারতের মহাকাশ অর্থনীতির বর্তমান মূল্য প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার, আগামী ৭ থেকে ৮ বছরে তা বৃদ্ধি পেয়ে প্রায় ৪,৫০০ কোটি ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সরকার আজ জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারতীয় পরিবারগুলি বিশ্বের অন্যতম দেশ যেখানে কম দামে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে উল্লেখ করেছে যে প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কম এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত অর্থনীতির দেশগুলির তুলনায় তা অনেক কম। এদিকে রান্নার গ্যাসের দাম ২৯ টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য ১৪ কিলো ২০০ গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে দাঁড়ালো ৯৪২ টাকা, কলকাতায় দর পৌঁছে গেছে ৯৬৮ টাকায়। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বরাককে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান মেজর বরাকের অননুকরণীয় সেবা এবং রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা প্রচেষ্টায় ভারতের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ। মেজর বরাকের এই সম্মান অগণিত তরুণ ভারতীয়, বিশেষ করে দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা বলেও তিনি উল্লেখ করেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিবাহিনী ইউএনআইএফআইএল এর অধীনে কমান্ডার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল চণ্ডীগড়ে হরিয়ানা বিধানসভায় দ্বিতীয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়া রিজিয়ন জোন ২ উত্তরাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং বিকশিত ভারত ২০৪৭ লক্ষ্য অর্জনে সচেতন সমাজ ও বিধায়কদের ভূমিকা। হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ সম্মেলনে সমাপ্তি ভাষণ দেবেন। উপভোক্তা বিষয়ক দপ্তরের ই আকৃতি প্ল্যাটফর্মটি ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স ২০২৬ ডিজিটাল রূপান্তরের জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি প্রক্রিয়া পুনর্গঠন ক্যাটাগরি ১ অধীনে রৌপ্য পুরস্কারে ভূষিত হয়েছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর এই পুরস্কারটি প্রদান করে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই স্বীকৃতি প্রযুক্তিচালিত নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদানের মাধ্যমে উপভোক্তা অভিযোগ নিষ্পত্তির রূপান্তরে ই জাগৃতির ভূমিকাকে পুনর্নিশ্চিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। দায়িত্ব গ্রহণের পর উত্তরবঙ্গে এটি তার প্রথম সরকারি সফর। বৈঠকে পৌর বিষয়ক কাজকর্ম, নারী ও শিশু উন্নয়ন, সমাজ কল্যাণ, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ নিয়ে আলোচনা করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে শীঘ্রই 5টি হিমালয়ান পার্বত্য শহর হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় আবাসন

0: নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল এই শহরগুলির উন্নয়নে তার সমর্থনের কথা জানিয়েছেন।
1: নতুন করে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোয়ারলাল জি বলেছেন, 5টা হিল সিটি ডেভেলপ করা হবে। হিমালয়ান হিল সিটি, এমনি হিল সিটি নয়। সেখানে দার্জিলিং, কার্সিয়ং, মিরিক, কালিম্পং এন্ড শিলিগুড়ি, এই 5টা সিটিকে হিমালয়ান হিল সিটি হিসেবে নতুন ভাবে ডেভেলপ করা হবে।
0: মন্ত্রী জানান, শহরের পরিকাঠামো পরিচ্ছন্নতার উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই গাড়ি পার্কিং এর অনুমতি দেওয়া হবে এবং বেআইনি পার্কিং এর জন্য জরিমানা করা হবে বলে তিনি ঘোষণা করেন। ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়েস্ট ব্যাংকে আজ একদল দুষ্কৃতী পরপর কয়েকটি হামলা চালালে একজন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, একজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হামলাকারীদের খোঁজে স্থল ও আকাশপথে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। আপৎকালীন পরিষেবা সংস্থার ম্যাগেন ডেভিড অ্যাডাম জানান, কোখাভ ইয়ার শহরের কাছে একটি গ্যাস স্টেশনে গোলাগুলির ঘটনার থেকে প্রথম খবর আসে। এর কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ পশ্চিম তীরের সুর নাতান, সুর ইজাক এবং ইসরায়েলি বসতি সাল ইতের কাছে আরও গোলাগুলির খবর পায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে আগামী 2 থেকে 3 দিন। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথানের আয়োজন করা হয়। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনে আর 4 পানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমন গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
2: আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আজ 7ই জুন 2026 রবিবার, আজ রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের বিষয় ব্রেন টিউমার। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে ফোন করুন এই নম্বরে 9434076705। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705। ঘোষণাটি শেষ হল। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন সুস্বাস্থ্য লাইভ ফোন ইন অনুষ্ঠান। 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী লোপামুদ্রা মিত্র। 9:15 শুনবেন গজল শিল্পী রুনা লায়লা। 9:30 শুনবেন শিক্ষাঙ্গন থেকে। 10টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এবারে জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন হাওয়া মহল। 9টায় শুনবেন আপকে লিয়ে। 9:30 শুনবেন আজকে ফানকার। 10টায় শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ছায়াগীত। 10:30 শুনবেন ঢলতি যায় রাত। শুনলেন আজকের বিবিধ ভারতী কেন্দ্রের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে আজ তিনি জানান, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লি যাচ্ছেন। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা খুনের ঘটনায় বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। কালিম্পংয়ের রামবি এলাকায় তিস্তা নদী থেকে গাড়ি সমেত একই পরিবারের নিখোঁজ চারজনের দেহ উদ্ধার। রাজ্যজুড়ে আগামী 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য থেকে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
1: সিএ রাওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি।
2: এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: তিনি আরও বলেন, অনুপ্রবেশ রুখতে এ রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে 556 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা হয়েছে। এবারের জনগণনার উল্লেখযোগ্য দিক হল সেলফ এনিউমারেশন, সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। আয়ুর্বেদিক চিকিৎসার প্রসারে এবং এ সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার একটি পৃথক দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের অনুকরণে রাজ্যে আলাদা আয়ুষ দপ্তর তৈরি করা হবে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে 527 কোটি টাকা দিয়েছে। এই প্রকল্পের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র আয়ুষ্মান মন্দির নামে চিহ্নিত হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ রাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি ব্লকে আয়োজিত এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিকশিত ভারত, জি রামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি তাদের নাম নথিভুক্ত করা হবে। ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নিউ টাউনে আজ তিনি জানান, 315 জন মৃতের পরিবারের একজন করে সদস্যের সরকারি চাকরি এবং 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি মাসেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে তিনি জানান। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ তিনি বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ভোটার তালিকায় নাম নেই এরকম 27 লক্ষ মানুষ অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। 3 লক্ষ পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে অনৈতিকভাবে টাকা ঢোকার তথ্য প্রকাশ্যে এসেছে। এদের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ টাকা পেয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিধবা ভাতা প্রকল্প নিয়েও দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের রন্ধ্রে রন্ধ্রে

0: রাজনীতি ও অপশাসন ছিল, অনিয়মের যা বহর তাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
1: 2 কোটি 20 লক্ষ লোককে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন, কেবলমাত্র সিএ এতে যারা অ্যাপ্লাই করেছেন আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার, তার মধ্যে শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ। ভয়ঙ্কর দুর্নীতি, ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোবে।
0: সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা। সেখানে এ রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর সংক্রান্ত একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে। এই প্রকল্প চালু হলে রাজ্যে 1,46,00,000 পরিবার উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাদে বাকি জেলায় জব কার্ডধারী মানুষদের সুবিধার্থে বিকশিত ভারত জি রামজি প্রকল্পে 125 দিনের কাজ শুরু করার বিষয়েও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন 35 জন মন্ত্রীর দপ্তর বণ্টন সহ বেশ কিছু বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। এদিকে ইন্ডি জোটের আগামীকালের বৈঠকে যোগ দিতে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দিল্লি গেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যজুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকেই নিয়মটি চালু হবে। পার্কিং জোনগুলিকে নির্দিষ্ট রং ও চিহ্নের মাধ্যমে পৃথক করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি চিনতে পারেন। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে একটি পরিবারের মহিলারা একটি ফর্মেই আবেদন জানাতে পারবেন, আলাদা আলাদা ফর্মের কোনো প্রয়োজন নেই।
2: একটা পরিবারে একটাই ফর্ম যাবে, এক একজন মহিলাকে এক একটি ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবেন, 4টে আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই, এবং একই সঙ্গে ফর্ম যাতে কম না পড়ে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এরাজ্যে আসছেন। 20 জুন তিনি হুগলির তারকেশ্বরে প্রস্তাবিত অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন 21 জুন কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তাবিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের খুনের ঘটনায় বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের নাম রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস। জানা গেছে, বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে অভিযুক্তরা দেবস্মিতা পালের ফ্ল্যাটে ঢুকে তাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা কেটে তাকে খুন করা হয়। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ বিভিন্ন সূত্র ধরে বর্ধমানে পৌঁছয়। বর্ধমান শহরে বাদামতলা এলাকায় দেবস্মিতা পালের দাদুর বাড়ি থেকেই ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ধৃত দম্পতি দীর্ঘদিন ধরে দেবস্মিতার দাদুর বাড়িতেই ভাড়া থাকত বলে জানা গেছে। কালিম্পংয়ের রামবি এলাকায় তিস্তা নদী থেকে গাড়ি সমেত একই পরিবারের নিখোঁজ 4 জনের দেহ আজ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে একটি 7 বছরের শিশুও রয়েছে। গ্যাংটক থেকে গত শুক্রবার গাড়ি করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই 4 জন। 10 নম্বর জাতীয় সড়ক ধরে রামবি এলাকায় পৌঁছানোর পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে পরিবারের দাবি। এরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ তিস্তায় তল্লাশি শুরু করে। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খোলা জায়গা বা রাস্তায় কাটা ফল এবং অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকার আবেদন জানিয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হচ্ছে। একটি প্রতিবেদন।
3: নিরাপদ খাদ্য সুস্বাস্থ্য ও সুস্থ জীবনের অন্যতম ভিত্তি। খাদ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও পরিবেশন, প্রতিটি ধাপেই খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বে প্রায় 60 কোটি মানুষ অপুষ্টির শিকার, এর মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই বিষয়ে বলেন, খাদ্য সুরক্ষার জন্য গৃহীত প্রকল্পগুলি যাতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছয় সেদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
4: খাদ্য দপ্তরের পক্ষ থেকে খাদ্য সাথী, মিড ডে মিল, খাদ্য সংরক্ষণ, সবগুলো সম্পর্কে সরকারি পরিকল্পনা এবং বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, সেগুলির ব্যবহার সুনিশ্চিত করে প্রত্যেকটা মানুষ যাতে সুষম খাদ্য গ্রহণ করতে পারেন সে বিষয়ে সতর্ক থাকা উচিত।
3: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ এবং সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ আরও শক্তি সঞ্চয় করে দেশের পূর্ব উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। রাজ্যজুড়ে আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজন করা হবে বলে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আশ্বাস দিয়েছেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীত প্রামাণিক আজ একথা জানিয়েছেন। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশে অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। স্থানীয় সংবাদ শেষ হলো।
5: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক লাইফ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য অনুষ্ঠানে আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা আজ কী বিষয় নিয়ে আলোচনা করছি, তবু বিষয়টি আরও একবার আপনাদের জানিয়ে দিই। ব্রেন টিউমার। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সপ্তর্ষি ঘোষ, MD FRCR। আমরা ডাক্তারবাবুকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। ডাক্তারবাবু নমস্কার।
1: নমস্কার
0: ডাক্তারবাবুকে আমরা পেয়েছি তার বিভিন্ন ব্যস্ততার মধ্যেও তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কারণ আগামীকাল ডাক্তারবাবু ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে, এবং স্বাভাবিকভাবেই তার ঠিক আগ মুহূর্তে আমাদের এই আজকের আলোচনাটা কিন্তু যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, তারা কিন্তু ভীষণ তাদের উপকারে লাগবে। তো প্রথমেই আমরা সমস্ত শ্রোতা বন্ধুদের একবার জানিয়ে দিই, যারা আজকের বিষয় নিয়ে আলোচনা শুনছেন বা আলোচনা আমরা শুরু করবো একটু বাদেই, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের ফোন নাম্বার 9434076705। ফোন নাম্বারটি আপনারা চটপট আরও একবার লিখে নিন যদি হাতের সামনে কাগজ পেন থাকে, 9434076705। এই ফোন নাম্বারে ফোন করুন। আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সপ্তর্ষি ঘোষ। ডাক্তারবাবু, প্রথমেই আমরা একটু জানার চেষ্টা করব যে যেহেতু আগামীকাল ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে এবং তার ঠিক আগ মুহূর্তে আমাদের এই আজকের আলোচনা, শ্রোতা বন্ধুদের কাছে এমন বার্তা যাবে যে আমাদের মনে একটা ভীষণ ভয় ভীতি, ব্রেন টিউমার হলেই ক্যান্সারের দিকে চলে যাওয়া, এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের মনে উকি ঝুঁকি মারে। তো আমরা প্রথমে একটু জানবার চেষ্টা করব যে এই যে ব্রেন টিউমার, এটা লক্ষণগুলো কী বা আমরা কীভাবে বুঝবো, একজন পেশেন্ট কীভাবে বুঝবে?
1: যেটা সবথেকে কমন সিমটম হয়ে থাকে সেটা হচ্ছিল একটা মাথা ব্যথা বা মাথা ধরে থাকা, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে।
0: আচ্ছা, এই সময়টা কখন বলছেন?
1: সকালবেলা ঘুম থেকে ওঠার পরে।
0: আচ্ছা,
1: সেই সময় একটা মাথাটা ধরে থাকা বা মাথা ব্যথা করা, এটা যদি কন্টিনিউয়াস হতে থাকছে তাহলে এটা একটা আর্লি সাইন অ্যান্ড সিমটম হতে পারে। এছাড়া আরও কিছু সাইনস অ্যান্ড সিমটমস হতে পারে, যেমন কি না বমি হওয়া বা ধরে নিন হাঁটতে গেলে একটু টালমাটাল খাওয়া।
0: আচ্ছা,
1: এই জিনিসগুলো কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে।
0: আচ্ছা,
1: এবং তার সঙ্গে সঙ্গে মেমোরি ল্যাপস হওয়া, এটাও একটা ব্রেন টিউমারের থাকে, সিমটম হয়ে থাকে।
0: আচ্ছা,
1: তো এগুলো সমস্তই ব্রেন টিউমারের সাইনস এন্ড সিমটমস হতে পারে।
0: আচ্ছা, তো এই যে আপনি বললেন না যে এই যে টালমাটাল ব্যাপারটা, এটা কি মানে সব সময়ের জন্যই হবে নাকি না এটা কোনো নির্দিষ্ট সময় আছে?
1: না, নির্দিষ্ট সময় না, এটা মেইনলি ব্রেনের একটা পার্টিকুলার পার্ট যেটা আমাদের এই হাঁটাচলাটাকে কন্ট্রোল করে, সেরিবেলাম বলা হয়। তো সেরিবেলামে যখন কোনো টিউমার ইনভলভ হবে তখন সেটা দেখা যায়। তো এছাড়া ধরে নিন কোনো মানে কাঁপুনি হওয়া, মানে যেটা কনভালশন বলে থাকি, সিজার হওয়া, তো সিজার হওয়াটাও কিন্তু একটা ব্রেন টিউমারের খুব ইম্পর্টেন্ট লক্ষণ হতে পারে।
0: আচ্ছা, তো আমরা লক্ষণগুলো সম্পর্কে ডাক্তারবাবুর কাছ থেকে জানলাম বা জানবার চেষ্টা করলাম। ঠিক এই বিষয় নিয়ে যদি শ্রোতা বন্ধুরা আপনারা ফোন করতে চান বা আমাদের, আপনারা সকলেই জানেন যে লাইভ ফোন ইন প্রোগ্রাম চলছে, আপনারা অবশ্যই 9434076705 এই ফোন নাম্বারে ফোন করে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আচ্ছা, আমরা এবারে আসি যে কিভাবে এই টিউমার, মানে আমরা যেহেতু আমাদের বিষয়টা ব্রেন টিউমার, এর নিরাময় সম্ভবটা কিভাবে, মানে কিভাবে আমরা যাব, মানে আমরা একটা পেশেন্ট যখন বুঝতে পারবে যে তার এই লক্ষণগুলো, তারপর আপনি যেহেতু মানে প্রথম থেকে বা প্রচুর মানে বহুদিন থেকে আপনি এই ক্যান্সারের একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের শিলিগুড়ি শহরে, তো সেক্ষেত্রে আপনি নিরাময়ের কী সাজেশন দেবেন?
1: তো মানে সবথেকে ইম্পর্টেন্টলি, যখন এই সাইনস অ্যান্ড সিমটমসগুলো হয় তখন জেনারেলি পেশেন্টরা কোনো নিউরোসার্জেন বা নিউরোলজিস্টকে,
0: তখন আপনারা পেশেন্টকে কী করতে বলেন?
1: প্রথম আমরা MRI করতে বলে থাকি, যে MRI করেই জিনিসটা বোঝা যায়,
0: মানে আপনারা লক্ষণটা বুঝতে পারেন MRI
1: করে। হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা,
1: MRI করে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি যে হ্যাঁ কোথায় মানে ব্রেন টিউমারের কোথায় লোকেশন আছে, কটা আছে, একটা আছে না মাল্টিপল আছে। কারণ অনেক সময় যদি বলা হয় যে ব্রেনে টিউমার, তো ব্রেনে টিউমার কিন্তু মোস্ট কমন কজ হচ্ছে হলো যে কোনো একটা অন্য ক্যান্সার থেকে ক্যান্সারটা ছড়িয়ে গেছে মাথায়, সেইটা কিন্তু কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কজ।
0: আচ্ছা,
1: তো সেক্ষেত্রে আবার মানে একটা লিজন নাও হতে পারে, অনেক মাল্টিপল লিজন্স হতে পারে, মাল্টিপল জায়গায় টিউমার থাকতে পারে।
0: আচ্ছা,
1: তো সেইটা অনেক সময় ফুসফুসের ক্যান্সারে বা ব্রেস্ট ক্যান্সারে, স্তনের ক্যান্সার,
0: এটা কি ব্রেন থেকে কি এগুলো চলে আসতে পারে?
1: এগুলো স্তন বা ব্রেস্টের ক্যান্সার থেকে ওখানে ব্রেনে যায়।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: সেটা মানে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে ওখানে ছড়ায়। তো সেইটা কিন্তু কিছু কিছু ক্যান্সার, যেমন কিনা লাং ক্যান্সার মানে ফুসফুসের ক্যান্সার এবং স্তনের ক্যান্সারে, এটা কিন্তু খুব কমনলি দেখা হয়ে থাকে।
0: আচ্ছা,
1: এবং তাছাড়া যেটা নেক্সট হচ্ছে হলো যে এমআরআই করে এটাও বোঝা যায় যে যখন সিঙ্গেল লিজন আছে বা সেই এমআরআই এর ফিচার আছে কিছু, যে মানে কতটা কন্ট্রাস্ট এনহ্যান্সড আছে, মানে কন্ট্রাস্টটা কতটা ওটা দেখা যাচ্ছে বা কীরকম কী দেখে, সেই অনুযায়ী আমরা মানে বুঝতে পারি যে এটা সিঙ্গেল লিজন হলে তাহলে একটা হয়তো প্রাইমারি ব্রেন টিউমার হতে পারে, আর না হলে এটা মেটাস্ট্যাটিক ব্রেন টিউমার হতে পারে।
0: তাহলে এই যে আপনি দুটো কারণ আপনি বলছেন এখন আমাদের, একটা আপনি বললেন সিঙ্গেল আর একটা বললেন
1: মাল্টিপল,
0: তো সেক্ষেত্রে কোনটা বেশি ডেঞ্জার?
1: ডেফিনেটলি যদি মাল্টিপল ব্রেন মেটাস্টাসিস হয় সেটা একটা মানে সেটা তার মানে হচ্ছিল একটা স্টেজ ফোর ক্যান্সার, কিন্তু এটা বুঝতে হবে যে মাল্টিপল ব্রেন মেটাস্টাসিস লাং মানে ফুসফুস বা ধরে নিন স্তন ক্যান্সারের ক্ষেত্রে যদি হয়েও থাকে, আজকের ডেটে কিন্তু অনেক রকম নতুন থেরাপি এসে গেছে যেটা কিন্তু এই রকম টাইপের পেশেন্টের ক্ষেত্রেও লঞ্জিভিটি কিন্তু অনেক বাড়িয়ে দেয়।
0: আচ্ছা আচ্ছা,
1: মানে কোনো পেশেন্টই আমি মানে আমি এখন এটাই বলি যে কোনো পেশেন্টই এখন উপেক্ষা করার মতো নয়, কারণ ধরে নিন আমি একটা পেশেন্ট দেখছি ফুসফুসের ক্যান্সারের যার মাথায় ছড়িয়ে গেছে, তার একটা ফুসফুসের ওখানটার থেকে বায়োপসি করে দেখা গেল যে ইজিএফআর বলে একটা মিউটেশন পজিটিভ যদি থাকে, তাহলে একটা ট্যাবলেট খাবেন উনি ওসিমারটিনিব, তো সেই ট্যাবলেট খেলে এই ব্রেন টিউমার মানে ব্রেনে যে মেটাস্টেসিসগুলো আছে, ব্রেনে যেটা স্প্রেড হওয়ার যেটা ছিল সেইগুলোও কিন্তু রেসপন্ড করবে।
0: আচ্ছা,
1: ঠিক আছে। তো এবং সেই সব পেশেন্টরা কিন্তু অনেকদিনই সুস্থ থাকবেন, মানে এটা কিন্তু নয় যে হ্যাঁ ব্রেনে স্প্রেড করে গেছে আর কিছু হবে না, যেটা আগেকার দিনে ছিল, আজ থেকে ধরে নিন 8 বছর বা 10 বছর আগে এই ধারণাটা ছিল, সেই ধারণা কিন্তু এখন আর নেই। ইভেন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও যদি ব্রেনে স্প্রেড করে থাকে, ধরে নিন HER2 বলে একটা জিনিস হয়, HER2 বলে একটা মার্কার থাকে, সেটা যদি HER2 যদি পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কাছে এত আধুনিক থেরাপি এখন সব আছে, ট্রাস্টুজুমাব ডেরুক্সটিক্যান থেকে শুরু করে টুকাটিনিপচুট থেকে শুরু করে এইসব মলিকিউলগুলো আছে যেটা ব্রেনে খুব ভালো পেনিট্রেশন দেখায় এবং ব্রেনে তাদের অ্যাক্টিভিটি এতটাই ভালো যে এইসব পেশেন্টরা কিন্তু অনেক বছর ভালো থাকতে পারে।
0: আচ্ছা,
1: তো এইটা কিন্তু এখন আর উপেক্ষা করার কোনো ব্যাপার নেই। আর যেটা প্রাইমারি ব্রেন টিউমার বললেন, প্রাইমারি ব্রেন টিউমারের
0: সিঙ্গেল যেটা বলছি
1: হ্যাঁ, সেটা মানে যেটা মেইনলি ব্রেনেই ব্রেনেরই টিউমার।
0: আচ্ছা,
1: সেইগুলো গ্রেডিং হয়, সেইগুলোর গ্রেডিংয়ে যদি গ্রেড 1-2 হয় তাহলে ডেফিনেটলি প্রগনোসিসটা খুব ভালো, বেশ কয়েক বছর ভালো থাকতে পারেন বা কিওরও হয়ে যেতে পারেন।
0: আচ্ছা, দেখি আমাদের একটা ফোন আছে, ডাক্তারবু দেখিনি কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, বোধহয় ফোনটা আমরা ঠিক নিতে পাচ্ছি না, যিনি ফোন করেছিলেন বন্ধু, আপনি আরও একবার চেষ্টা করুন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সপ্তর্ষি ঘোষ, এবং আমরা চাই যে উত্তরবঙ্গের যেখানে যেখানে যারা যারা শুনছেন আমাদের অনুষ্ঠান অথবা আমাদের এরিয়ার বাইরেও যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, আপনাদের কাছে একটি কিন্তু দারুণ সুযোগ, যেহেতু আমাদের স্টুডিওতে উপস্থিত ডাক্তার সপ্তর্ষি ঘোষ, তার কাছ থেকে আপনারা কিন্তু নানাভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং তার কাছ থেকে সেই উত্তরও আপনারা জানবার চেষ্টা করতে পারেন। আচ্ছা ডাক্তারবাবু, যে কথায় আমরা ছিলাম, আপনি বলছেন ফার্স্ট সিঙ্গেল
1: লিজন যদি থাকে যেটা প্রাইমারি ব্রেন টিউমার হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা গ্রেডিংটা খুব ইম্পর্টেন্ট, ওটা ওখানে গ্রেড দেওয়া হয়, গ্রেড 1-2-3-4 চারটে গ্রেড হতে পারে,
0: চারটে গ্রেড।
1: এবার সেইটা যদি গ্রেড 4 হয় তাহলে সেটাকে আমরা গ্লায়োব্লাস্টোমা বলে থাকি,
0: সেই টাইপের। ওটা কি খুব ডেঞ্জার?
1: ওটা খুব ডেঞ্জার, খুব বাজে টাইপের টিউমার, এবং সেইখানটাতে আমরা বলে থাকি যে অ্যাভারেজ সার্ভাইভাল ইজ অ্যারাউন্ড 14 মান্থস, 14 মাসের একটা অ্যাভারেজ সার্ভাইভাল থাকে ইভেন আফটার সার্জারি আর বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট। তো ডেফিনেটলি ওটা খুব বাজে টাইপের একটা ক্যান্সার, যেটা কিনা আমরা মানে যেটা কিনা আমাদের একটা নাইটমেয়ার বলতে পারেন।
0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনার নাম, বলুন কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, ডাক্তারবাবু কাছে কোনো প্রশ্ন আছে আপনার? আসলে আপনার কথাগুলো না কেটে কেটে যাচ্ছে, আপনি যদি একটু, আপনি কি রেডিওতেই শুনছেন না মোবাইলে শুনছেন অনুষ্ঠান?
2: মোবাইলে,
0: হ্যাঁ একটু, আচ্ছা মোবাইলে শুনছেন, আপনি আরো একবার বলুন তো প্রশ্নটা, আর একবার বলুন। আসলে আপনার কথা আমরা কিচ্ছু বুঝতে পারছি না, ডাক্তার বুঝতে পারছি কিছু,
1: মাথাতে কিছু একটা অসুবিধা,
0: মাথার কিছু একটা অসুবিধে আছে বলছিলেন।
1: মানে ডেফিনেটলি আমি এইটুকু সাজেস্ট করতে পারি, যদি আপনার মাথাতে অসুবিধা আছে যেটা কিনা বেশ কয়েক দিন ধরে হচ্ছে বা বেশ কয়েক মাস ধরে হচ্ছে, তাহলে ডেফিনেটলি কোনো নিউরোলজিস্টকে বা নিউরোসার্জনকে দেখান এবং দেখি একটা এমআরআই কমসে কম করান। যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছিল কন্ট্রাস্ট এনহ্যান্সড এমআরআই উইথ এমআর স্পেকট্রোস্কোপি। তো এই এমআরআইটা করলে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি যে এটা কী টাইপের ব্রেনের টিউমার বা কোনো কিছু যদি ব্রেনের যদি কোনো কিছু টিউমার থেকে থাকে সেই জিনিসটার ব্যাপারে আমরা আইডিয়া পাই। কিন্তু সব মাথা ব্যথা কিন্তু ব্রেন টিউমার নয়, নাও হতে পারে, অনেক রকম কারণে অনেক রকম মাথা ব্যথা হয়ে থাকে। তাই জন্যই আমি বললাম যে আপনি নিউরোলজিস্টকে দেখান বা নিউরোসার্জনকে দেখান, ওনারা প্রথমে দেখবেন যে কি আছে, সেই অনুযায়ী আমরা আমাদের কাছে রেফার
0: করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যতটুকু বুঝতে পারলেন ডাক্তারবাবু আপনার কথার আভাস শুনে, যদি সেটা সত্যি মিলে যায় তাহলে তো আপনি প্রশ্নের উত্তরটা পেয়েই গেলেন। আর যদি মনে হয় যে আপনি ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই 9434076705 এই ফোন নাম্বারে ফোন করে সরাসরি আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। আচ্ছা ডাক্তারবাবু, আমরা যে প্রশ্নে ছিলাম, ওই যে সিঙ্গেল যেটা আপনি চারটে স্টেজের কথা বললেন,
1: গ্রেড ফোর হলে মানে
0: খুবই ডেঞ্জার,
1: খুব খারাপ।
0: আচ্ছা, আপনারা কিভাবে এটা বুঝতে পারেন যে গ্রেড ওয়ান টু থ্রি ফোর? সেটা কি
1: ব্রেন টিউমার যখন প্রাইমারি হয় তখন বা সিঙ্গেল লিজন থাকে তখন জেনারেলি সার্জারি একটা খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট।
0: আচ্ছা,
1: তো নিউরোসার্জনরা ওটাকে অপারেট করেন। অপারেশনের যেটা নিয়ম সেটা হচ্ছিল যে ওরা যতটা পারবে ততটা বার করবে, এটা নয় যে ওটা পুরোটাই বার করতে পারে সব সময়। কারণ এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে ব্রেন আমাদের একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেখানটাতে অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো থাকে, যেমন কিনা আমাদের রেসপিরেটরি সেন্টার বা আমাদের চলাফেরা করার জন্য যে মানে যেটা ব্যালেন্সের ব্যালেন্স করে সেইটার সেন্টার বা আমাদের স্পিচ সেন্টার, এগুলো সবই ব্রেনে আছে।
0: আচ্ছা,
1: তো সেই মানে এরকম যদি কোনো টিউমার থাকে যেটা ওইগুলোর কাছাকাছি আছে তখন ওরা পুরোপুরি হয়তো নাও বার করতে পারে, তখন হয়তো সামান্য কিছু বার করে তারপরে বাকিটা ওখানটায় রেখে দিয়েই ওরা বেরিয়ে আসতে হয় ওদেরকে।
0: আচ্ছা,
1: তো সেক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি ম্যাক্সিমাল ডিবালকিং। তো ম্যাক্সিমাল ডিবালকিং করার পরে ওনারা জেনারেলি আমাদের কাছে পাঠিয়ে থাকে, এবং যেটা বার করা হচ্ছে সেটার যে হিস্টোপ্যাথোলজি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এখনকার দিনে মলিকুলার টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট। তো মানে যে কোনো ব্রেন টিউমার পেশেন্টের বাড়ির লোককে আমি এটা বলবো যে যদি কখনো আপনার মানে কারোর, আমি চাই না কারোর হোক, কিন্তু ডেফিনেটলি
0: সেটাই কাম্য,
1: যদি কখনো যদি হয় তাহলে ধরে নিন আপনার সার্জারি যেখানেই হোক না করাচ্ছেন, কিন্তু সার্জারির পরে মোমের টুকরো হয় ব্লকস, ওটাকে মানে বায়োপসির বায়োপসির থেকে ব্লক তৈরি হয়, ওই ব্লকগুলোকে অবশ্যই আপনাদের কাছে নিয়ে রাখবেন, কারণ সেই ব্লকের উপরে আমরা মলিকিউলার টেস্টিং করিয়ে থাকি, যেটাতে আমরা ডেফিনেটলি বুঝতে পারি যে এটা কী টাইপের ব্রেন টিউমার। কারণ এখনকার
0: ওটা কী বিষয়টা কী,
1: ওটা একটা NGS বলে একটা টেস্ট হয়, যেটাতে বেসিক্যালি এখন যত দিন যাচ্ছে প্রত্যেকটা ক্যান্সারই আমরা বুঝতে পারছি যে মানে এখন আর এই গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর সবসময় ওরকম গ্রেডিং দিয়ে সব কিছু এক হচ্ছে না, মলিকুলার টেস্টিং এ আমরা বুঝতে পারছি যে এটা কি টাইপের হচ্ছে। ধরে নিন IDH বলে একটা মিউটেশন হয়, তো IDH ওয়াইল্ড টাইপ আর IDH মানে মিউট্যান্ট,
0: এই ট্রামগুলোর বিশেষত্ব কি, মানে এটার কি বিশেষত্ব?
1: তার মানে হচ্ছে যদি IDH ওয়াইল্ড টাইপ হয় এটা খুব অ্যাগ্রেসিভ টাইপের ডিজিজ, তো সেটাকে আমরা গ্রেড ফোর বলে দেবো। ইভেন তো গ্রেড টু হলেও যদি IDH মিউট্যান্ট হয় সেক্ষেত্রে অনেক ইজিয়ার হবে ট্রিট করা, যেটা কিন্তু গ্রেড টু, কিন্তু IDH ওয়াইল্ড টাইপ হলে ওটা গ্রেড ফোর হয়ে যাবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই পরীক্ষাটার মাধ্যমে আপনারা এই ক্লাস মানে ক্লারিফিকেশনটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা,
1: এবং রিসেন্টলি মানে এটা এতটাই ইম্পর্টেন্ট এইসব জিনিসগুলো যে রিসেন্টলি একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা ট্রায়াল এসছে, যেটা কিনা ভোরাসিডেনিভ বলে একটা ট্যাবলেট আছে, যেটা কিনা গ্রেড টু গ্লায়োমা, যেগুলো IDH মিউট্যান্ট হয় দেখা যাচ্ছে, সেইখানটাতে সার্জারির পরে শুধু একটা ট্যাবলেট খেয়ে এটা ফিরে আসার চান্সটাকে একদম অনেকটাই কমিয়ে দিচ্ছে।
0: আচ্ছা, এটাকে একবার লেটেস্ট
1: একদম লেটেস্ট, হ্যাঁ হ্যাঁ, এবং এটা কিন্তু অ্যাভেলেবল
0: চিকিৎসা জগতে, এটা মানে আপনি বলছেন এটা
1: ব্রেন টিউমারের ক্ষেত্রে এটা একটা একদম আধুনিক একদম আধুনিক একটা ট্রিটমেন্ট।
0: আচ্ছা,
1: তো ভোরাসিডেনিভ
0: এটা কি আপনার আপনি চালু এখানে চালু
1: হয়েছে? এখানে চালু হয়েছে,
0: চালু হয়েছে, আচ্ছা,
1: ডেফিনেটলি হয়েছে।
0: এবং স্বাভাবিকভাবে আপনি দীর্ঘদিন ধরেই তো এই ডাক্তার ক্যান্সারের একজন বিশিষ্ট ডাক্তার হিসেবে আমাদের শিলিগুড়ি শহরে বা উত্তরবঙ্গে এবং আমাদের সারা বাংলায় আপনি পরিচিত, স্বাভাবিকভাবে আপনি বিভিন্ন টাইপের পেশেন্ট হ্যান্ডেলিং করছেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই প্রবণতা মানে এই ব্রেন ক্যান্সারের প্রবণতাটা কি আপনি বেশি লক্ষ্য করছেন?
1: ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার মানে অ্যাজ ইট ইজ ওরকম খুব কমন নয়, মানে মোর কমন যে হচ্ছে,
0: আমরা কি এটা বলতে পারি যে ব্রেন টিউমার হলেই কি ব্রেন ক্যান্সার হবে?
1: হ্যাঁ, মানে আমরা ব্রেন টিউমার আর ক্যান্সার আমার কাছে খুব একটা ওটা ডিফারেন্ট নয়।
0: আচ্ছা, এবার দেখি একটা ফোন বোধহয় আছে, দেখি কে আছেন। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? কলকাতা টালিগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন।
2: আমার নাম সমীর দে।
0: আচ্ছা সমীর বাবু, হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলুন ডাক্তারবাবু।
1: হ্যাঁ নমস্কার, নমস্কার সমীর বাবু। হ্যাঁ ডেফিনেটলি, আপনি তার মানে মানে যেটা আপনাকে আমি যতটা বুঝতে পারলাম যে আপনার মানে যখন ছাদে হাঁটতে যান তখন হয়তো হাত পা গুলো মাঝে মাঝে একটু ইমব্যালেন্স টাইপের হচ্ছে, তো আচ্ছা তো ডেফিনেটলি এটা একজন নিউরোলজিস্টকে দেখানোর দরকার আপনার, কারণ এটা ইমব্যালেন্সটা যেটা হচ্ছে সেটা খুব একটা নর্মাল জিনিস নয়, এটা অনেক কারণে হতে পারে, এটা মানেই যে ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার সেটা নয়। তো ডেফিনেটলি প্রথম জিনিস যেটা করবেন সেটা হচ্ছে একজন ডাক্তারকে দেখান যে নিউরোলজিস্ট, এবং তাকে এই সিমটমগুলো বলুন এবং সে সেই অনুযায়ী আপনাকে পরীক্ষা নিরীক্ষাগুলো দেবে, যার মধ্যে একটা এমআরআই করালেও করাতে পারেন, সেটা আপনাকে দেখে নিয়ে এক্সামিন করে তবেই সে বলতে পারবেন, তবে ডেফিনেটলি আপনার দেখানো উচিত।
0: আচ্ছা আপনার
1: না, আপনি আপনি সবার আগে ডাক্তারকে দেখান, নিউরোলজিস্ট যিনি আছেন উনি আপনাকে আগে দেখবেন, কারণ আমি আপনাকে দেখতে পাচ্ছি না বা আমি আপনাকে এক্সামিন করতে পারবো না। এমআরআই মে বি এ পার্ট অফ ইট, কিন্তু এমআরআইটাই যে আপনাকে সলিউশন দিয়ে দেবে সেটা নাও হতে পারে, আপনার হয়তো দেখা গেল যে ব্রেন রিলেটেড কোনো প্রবলেমই নয় বা অন্য কিছু সমস্যা হচ্ছে সেটাও হতে পারে, তো সেক্ষেত্রে আগে আপনি নিউরোলজিস্টকে দেখান, উনি দেখে আপনাকে বলবেন যে কী করাতে হবে। এমআরআই বলতে পারে কিন্তু নাও বলতে পারে, তো সেইটা কিন্তু নিউরোলজিস্টকে যতক্ষণ না দেখাবেন ততক্ষণ ওটা বলতে পারবেন না।
0: আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, টালিগঞ্জ থেকে ফোন করেছিল, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এই যে এইভাবে যে আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়টা অনেকের মধ্যে কিন্তু ডাক্তারবাবু একটা ভীতি থাকে, ভয় থাকে যে আমার ব্রেনটা মধ্যে একটু মানে টাটাচ্ছে বা আমার হাত মানে এই রকম একটা ভয় বা ভীতি ভাবনা কিন্তু আমাদের মধ্যে সকলের মধ্যেই কিন্তু আসে বা থাকে, তো সেক্ষেত্রে এটা কি সেই রকমভাবে খুব কি ডেঞ্জারাস কিছু ব্যাপার?
1: ডেফিনেটলি, মানে ব্রেন টিউমার মানেই খুব একটা, ব্রেনে যদি কোনো টিউমার হয় সেটা খুব ভালো জিনিস তো নয় ডেফিনেটলি, কারণ আমরা যেটা বুঝি সেটা আমি যেটা বললাম যে মোস্ট অফ দ্য যেটা ব্রেনের টিউমার যেটা দেখা যায় মোস্ট অফ দ্য টাইমস দেখা যায় যে ফুসফুস বা স্তন বা অন্য কোথাও থেকে একটা ছড়িয়ে গিয়ে হচ্ছে, তো সেটা হচ্ছিলো সব থেকে বাজেট জিনিস, যেটা তার মানেই হচ্ছিলো স্টেজ ফোর ক্যান্সার, যেটা কিনা আমরা খুবই ভয় পাই সেটাতে, যদিও এখন আধুনিক চিকিৎসাতে সেটা অনেকটাই মানে সলভেবল হয়েছে, কিছুটা হলেও সলভেবল হয়েছে, কিন্তু এখনও অনেকটা পথ যাওয়া বাকি হয়তো। আর তাছাড়া হচ্ছিলো যদি গ্রেড ফোর গ্লায়োমা যদি হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা আমি যেটা বললাম যে গ্রেড ফোর যদি হয় সেটা 14 মাসের একটা লাইফ স্প্যান, তো ডেফিনেটলি ব্রেন টিউমার হলে ভয় পাওয়ার বিষয় তো থাকেই,
0: একদম একদম।
1: কিন্তু এর মধ্যে ব্রেন টিউমার যেটা আপনি এর আগে প্রায় প্রসঙ্গে বলছিলেন যে ব্রেন টিউমার আর ব্রেন ক্যান্সার যদি একটু এইভাবে আমি নিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিছু বেনাইন ব্রেন টিউমার হয় যেটা মেনিনজিওমা হতে পারে বা ক্রেনিও ফ্যারিনজিওমা, এগুলো একটু বেনাইন, বা পিটুইটারি অ্যাডিনোমা, এগুলো একটু মানে লেস অ্যাগ্রেসিভ টিউমার্স, কিন্তু ডেফিনেটলি এটারও ট্রিটমেন্ট হচ্ছে এই সার্জারির দিকেই যায় বা সার্জারি করে তারপরে রেডিয়েশনের বিষয় থেকে থাকে অনেক সময়, তো এইগুলো হচ্ছিল একটু বেটার টাইপ অফ ব্রেন টিউমার্স বলা যেতে পারে।
0: আচ্ছা, তো আমি যে প্রশ্নে ছিলাম আপনার কাছে বা যে প্রশ্ন করেছিলাম যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বিশিষ্ট একজন ক্যান্সার চিকিৎসক হিসেবে কাজ করে চলেছেন, সেক্ষেত্রে আপনি কি এই প্রবণতা, এই রোগের প্রবণতা বা এই পেশেন্ট কেমন পাচ্ছেন এখন বা কেমন
1: করছেন? প্রথম দিকে যেরকম ছিল, মানে খুব যে ইনসিডেন্সটা বেড়ে যাচ্ছে সেরকম আমি খুব বেশি আমি দেখি না। ব্রেন টিউমারের প্রকোপটা যেরকম আজ থেকে 4-5 বছর আগে ছিল সেটা এখনো ওরকম জায়গাতেই আছে।
0: আচ্ছা,
1: এটা যে খুব বেড়ে চলেছে বা খুব তাড়াতাড়ি এখন দেখা যাচ্ছে সেইগুলো কিন্তু নয়।
0: আচ্ছা, একই রকম ভাবে একটা ফোন আছে বোধহয়, দেখি কে আছেন। হ্যালো, হ্যালো,
2: হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
2: হাঁটতে যাই একদিকে, চলি আরেকদিকে, এরকম ছিল। শ্রীগুরুজি নিয়ে গেল, ভর্তি করেছে, ওইখানটা কিছু রক্ত বের করেছে আর কি, কালো কালো রক্ত বের করেছে। ভালো হইলাম, একদিন খাইলাম, ভালো হইলাম, বাড়ি এসলাম, তারপরে আবার পড়ে গেছিলাম একদিন, তারপরে আবারও নিয়ে গেল শিলিগুড়িতে। নিয়ে গেলে একটা ছোট্ট নার্সিং হোমে দেখাইতো, ও ডাক্তারবাবু বললো, ওখানকার ডাক্তারবাবু বললো কি যে একবার যখন অপারেশন হয়ে গেছে আর করা যাবে না, এই ওষুধটা দিয়ে দিলাম, এই ওষুধটা খাবেন কন্টিনিউ, সেটা হলো লেভরো 500 mg, আর অন্য অন্য সুগারের শত্রু সব এগুলো খাইতে বললো নিয়মিত। এখন ডাক্তারবাবু, এখন আমার মাথাটা ঘুরে, খুব সবসময় মাথা ঘুরে, পড়ি যাই টলেট।
1: যেটাতে খিচুনি যাতে না হয় তার জন্য, খিচুনি না হওয়ার জন্য এই ওষুধটা কেবল, মানে ওষুধটা ছিল লেভেরা, সেটা অবশ্যই আপনার কন্টিনিউ করা উচিত যদি নিউরোলজিস্ট দিয়ে থাকেন। কিন্তু অবশ্যই আপনাকে নিউরোলজিস্টকেই এটা দেখাতে হবে, কারণ আপনার স্ট্রোকের প্রবলেম, এটা কিন্তু ব্রেন টিউমারের সঙ্গে রিলেশন নেই। ঠিক আছে, তো আপনি নিউরোলজিস্টকে দেখাবেন এবং তার সান্নিধ্যে তো আপনাকে একটা রেগুলার চেক আপের মধ্যে থাকতে হবে।
0: হ্যাঁ, মানে ওই যে আমরা আলোচনা এটা প্রথমে বলেছিলাম বা আপনি বলেছিলেন যে এই যে একটু টালমাটাল হয়ে যাওয়া, একটু ডিসব্যালেন্স হওয়া, সেটা কিন্তু ব্রেন টিউমারের একটা লক্ষণ
1: হতে পারে। কিন্তু এইটা থাকা মানেই নয় যে সবার ব্রেন টিউমার আছে।
0: একদম ঠিক, একদম ঠিক, আসলে এটাই, হ্যাঁ এটা ঠিক কথাই বলেছেন। কারণ এই বিষয়গুলো, লক্ষণগুলো স্যার বললেন, মানে ডাক্তারবাবু বললেন প্রথমেই, সেক্ষেত্রে আপনারা যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, আপনারা অবশ্যই ফোন করুন। কারণ আমরা চাই যে ফোন করে ডাক্তারবাবুর সঙ্গে আপনারা সরাসরি কথা বলুন এবং আপনার যে সমস্যাগুলো যতটুকু আমরা ফোনের মাধ্যমে পৌঁছে যাবে ডাক্তারবাবুর কাছে, তিনি চেষ্টা করবেন সেইভাবে উত্তর দেওয়ার জন্য। তো শ্রোতা বন্ধুরা, আমরা একটা ভীষণ ভালো একটা টপিকস নিয়ে আলোচনা করছি, যেহেতু আগামীকাল ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে, এবং স্বাভাবিকভাবেই তার ঠিক আগ মুহূর্তে এই আজকের আলোচনা থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারছেন। এবং যেহেতু ব্রেন টিউমারের সঙ্গে ক্যান্সারের একটা যোগ আছে, সেহেতুই কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট ক্যান্সারের চিকিৎসক, আমাদের সকলের পরিচিত, আপনারা জানেন ডাক্তার সপ্তর্ষি ঘোষ। আমরা তার কাছ থেকে অনেক কিছু জানবার চেষ্টা করছি এবং আপনারা যারা শুনছেন অনুষ্ঠান মোবাইলে বা বাড়িতে বসে, আপনারা অনেক কিছু শুনতে পাচ্ছেন। আচ্ছা ডাক্তারবাবু, আমরা ওই যে প্রশ্নটা ছিলাম সেই প্রশ্নটি আমি আরও একবার করতে চাই, যে উত্তরবঙ্গে আপনি বললেন যে আগে যে প্রবণতাটা ছিল সেক্ষেত্রে এখন কি এই প্রবণতাটা একই জায়গায় আছে, মানে সেরকমভাবে কি আপনার
1: বৃদ্ধি পাওয়া ওরকম নয়, এটা ওরকমভাবে বৃদ্ধি পাচ্ছে না? যেমন স্তনের ক্যান্সার যেমন আমরা দেখছি যে অনেক বেশি হচ্ছে, সেইটা কিন্তু এই ব্রেন টিউমারের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে ওটা কিন্তু একই জায়গায় আছে,
0: একই জায়গায়
1: ওরকম বাড়ার কিন্তু আমি খুব একটা প্রকোপ আমি দেখছি না।
0: আচ্ছা,
1: এবার যেটা নেক্সট জিনিস যেটা আমি খুব হাইলাইট করতে চাই, সেটা হচ্ছিল যে কিছু ব্রেন টিউমারের ব্যাপারে কিছু মিথ আছে, সেটা হচ্ছিল যেটা, মানে আমাদের ভুল ভ্রান্তি, মানে আমরা যেটা ভাবি যে এটার জন্য হয়তো ব্রেন টিউমার হতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়। তো সেক্ষেত্রে একটা খুব, মানে অন্যতম হচ্ছিল যে মোবাইল ফোন ইউজ করা।
0: হ্যাঁ, আমরা, হ্যাঁ এটা একটু আলোচনায় এটা অবশ্যই দরকার যে মোবাইল ফোন ব্যবহারটা আমাদের ব্রেন টিউমার বা ক্যান্সারের পক্ষে কতটা
1: মোবাইল ফোনের ব্যবহার বেশি করাতে যে ব্রেন টিউমার হয়ে গেল বা কিছু, এটা কিন্তু পুরোপুরি ভুল, এটা অবশ্যই এটা মাথায় রাখতে হবে।
0: আচ্ছা, আর আপনি কি লক্ষ্য করেছেন বা লক্ষ্য করছেন কি যে আমাদের এই উত্তরবঙ্গে সারাউন্ডিং এই আমাদের এখানে প্রচুর চা বাগান আছে, প্রচুর মানুষ দিনমজুরি কাজ করছেন, সেক্ষেত্রে সারাদিন কাজের পরে তাদের যে একটা অলসতা এবং তার মধ্য দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করি যে ক্যান্সার বিভিন্ন রকম নেশাগ্রস্তর মধ্যে তারা পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি এই বিষয়টা কি আপনি লক্ষ্য করছেন যে রোগের প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে? একটা ফোন আছে, ফোনে দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো
3: হ্যালো
0: হ্যালো হ্যালো আচ্ছা, বোধ হয় যিনি ফোন করেছিলেন আপনি আরেকবার চেষ্টা করুন। তো সেই প্রবণতাটা কি আপনি আচ্ছা বোধ হয় রয়েছেন আমাদের সঙ্গে, দেখিনি কে আছেন। হ্যালো হ্যালো আমরা ঠিক যোগাযোগ করতে পারছি না, বন্ধু যিনি ফোন করছেন বারবার করে, আপনাকে বলবো যে আপনি একটু চেষ্টা করুন, হয়তো কোথাও একটু লাইনে হয়তো অসুবিধা থাকতে পারে। তা ডাক্তারবাবু, সেই বিষয়টা নিয়ে একটু আমাদের সচেতনতাও দরকার যে আগামীকাল যেহেতু ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে, স্বাভাবিকভাবে আপনি কি বার্তা দেবেন আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি? হ্যালো
3: হ্যালো
0: হ্যালো হ্যালো
3: হ্যালো
0: ফোনটা ঠিক নিতে পাচ্ছি না, আসলে হয়তো কোথাও একটু গণ্ডগোল আছে, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ ডাক্তার, সেই বিষয়টা একটু যদি আলোকপাত করেন।
1: তো ডেফিনেটলি মানে আমাদের যদি ব্রেন টিউমার ছাড়াও অন্যান্য যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই তামাক জাতীয় যে কোনো প্রোডাক্ট বা ধরে নিন মানে যেটা আমরা
0: ধূমপান বলছি,
1: হ্যাঁ ধূম্রপান বা ধরে নিন খৈনি বা যে কোনো ফর্মের, অনেক সময় গ্রামের লোকেরা আবার দাঁত মাজার সময়ও আবার ইউজ করে থাকেন।
0: হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ বলুন।
2: হ্যালো
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার নমস্কার।
2: আমার মানে আতুল বিজয় স্যার ভ্যারাইটি আমার খুব অসুবিধা হয়। হ্যাঁ
0: আপনি আপনার অসুবিধাটা
2: কোথায়
0: বুঝতে পারছেন?
1: সমস্যাটা কি বলুন তো একবার, সাইকেল থেকে পড়ে গেলেন কি মাথা ঘুরছিল বা কিছু এরকম? আচ্ছা, এবার মাথা ঘোরার কিন্তু অনেক রকম মানে রিজন হতে পারে। মাথা ঘোরা কিন্তু সুগার ফল হলেও কিন্তু মাথা ঘুরে পড়ে যেতে পারেন। তো মানে এটা কিন্তু ডেফিনেটলি এই প্রথমেই এমআরআই করার কিন্তু দরকার নেই।
0: হ্যাঁ
1: তো ডেফিনেটলি সবার আগে আপনি কোনো নিউরো ফিজিশিয়ানকে দেখান বা কোনো এমনি জেনারেল ফিজিশিয়ানকে দেখান, দেখিয়ে আগে দেখুন যে সুগার টুগারগুলো সব ঠিক আছে কি না বা কীরকম অবস্থাতে আপনার মাথা ঘুরছে। কখনো কখনো পোস্টুরাল হাইপোটেনশন হতে পারে, এসব নানা রকম কারণে কিন্তু মাথা ঘোরার প্রবলেম আগে হতে পারে। তো প্রথম জিনিস যেটা আমাদের মানে রুল আউট করা দরকার যে এটা কোনো মানে ব্রেন টিউমার ছাড়া অন্যান্য নর্মাল কজের জন্য কি না, হ্যাঁ বা আপনার প্রেশার সুগার এগুলো সব ঠিক থাকছে কি না, সেইটা যদি সব ঠিক থাকে তারপরে হয়তো নিউরোলজিস্টকে দেখালে সে তখন বলবে হয়তো যে হ্যাঁ আপনার একটা এমআরআই করুন, সে করাতেও পারে। কিন্তু সবার আগে আপনি একজন ভালো ডাক্তারকে দেখান যেখানটাতে মানে যে আর কি এই জিনিসগুলো রুল আউট করতে পারবে বা যে বলতে পারবে যে হ্যাঁ আপনার এমআরআই আদৌ লাগবে কি না।
0: ঠিক আছে, ঠিক বন্ধুরা, আমাদের হাতে সময়ও কিন্তু অনেকটা কমে আসছে। যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, যারা ফোন করতে চান বা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান, আপনারা ফোন নম্বরে ফোন করুন। ফোন নম্বরটি আরও একবার জানিয়ে দিই, 9434076705। আর একটু আসতে বলছি, 9434076705। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ব্রেন টিউমার, আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সপ্তর্ষি ঘোষ। আপনারা সকলেই তাকে চেনেন বা জানেন, এবং তার মানে ক্যান্সারের বিষয় হলে মানে ব্রেন টিউমারের সঙ্গে যেহেতু আমরা একটু আলোচনার মধ্যে এসে গেছি যে ক্যান্সারের একটা প্রবণতা থাকে, স্বাভাবিকভাবেই ডাক্তারবাবু সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পরিষ্কার করছে আপনাদের সামনে। আপনারা ঘাবড়াবেন না, ঘাবড়ানোর কিছু ব্যাপারও নেই, যে মাথা ঘোরালেই, পড়ে গেলেই বা হাত পা একটু টালবাটাল হলেই যে আমার ব্রেন টিউমার হবে বা ক্যান্সার হবে, এরকম কিছু ভাবনা কিন্তু না রাখাই ভালো, কি ডাক্তারবাবু?
1: একদম, মানে এটা ব্রেন টিউমারের আর্লি সাইন্স এন্ড সিমটমস হতে পারে, কিন্তু ওটা হওয়া মানেই যে ব্রেন টিউমার সেটা নয়, ওটা অনেক রকম কারণেই হতে পারে।
0: একদম ঠিক, একদম ঠিক। আর যে বিষয়টা আমরা প্রথম আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই যে তামাকজাত দ্রব্য সেবন এবং সেটা আমাদের ক্যান্সারের ক্ষেত্রে বা ব্রেন ক্যান্সার
1: অ্যালকোহল
0: ব্রেন টিউমারের ক্ষেত্রে,
1: হ্যাঁ হ্যাঁ, সমস্ত ক্যান্সারের মতো এটাতেও কোনো ইয়ে নেই, মানে যদিও ডিরেক্ট লিঙ্ক এরকম পাওয়া যায়নি, যদি আমাকে বলা হয় যে ব্রেন টিউমারের বা ব্রেন ক্যান্সারের মানে রিস্ক ফ্যাক্টর কী কী আছে, তো সেক্ষেত্রে যেটা সব থেকে অন্যতম সেটা হচ্ছিল যে ছোটোবেলায় রেডিয়েশন এক্সপোজার। রেডিয়েশন কী কী এক্সপোজার, যে এক্স রে করলে কী হবে বা সিটি স্ক্যান করলে কী হবে, না এই রেডিয়েশন মানে হচ্ছিলো যে অনেক সময় দেখবেন যে বাচ্চাদের যখন কোনো ব্রেন টিউমার থাকে তার জন্য রেডিয়েশন দেওয়া হলো, কিন্তু সেই রেডিয়েশনের জন্য আবার 20 বছর পরে বা 25 বছর পরে দেখা যাচ্ছে একটা সেকেন্ড ব্রেন টিউমারের একটা অ্যাপিয়ারেন্স হতে পারে।
0: আচ্ছা, এটা কি হয় ডাক্তারবাবু যে একবার অপারেশন করার পরে আবার সেই জায়গা থেকে বা সেখান থেকে আরও একবার সেকেন্ড টাইম ক্যান্সারের প্রবণতা থাকতে হতে পারে পেশেন্টদের ক্ষেত্রে?
1: মানে বেসিক্যালি হচ্ছিল যে না, এটা মানে সার্জারির সঙ্গে কোনো রিলেশন নেই, এটা মেইনলি যেটা রিলেশন আছে সেটা হচ্ছিল যে রেডিয়েশনের সঙ্গে, যে ছোটবেলায় একটা কোনো মানে হয়তো মাথায় কোনোভাবে কোনো রেডিয়েশন দেওয়া হয়েছে। অনেক কেসে যেমন কিনা পিটুইটারি অ্যাডিনোমা বলছিলাম বা ক্রেনিওফ্যারিঞ্জিওমা, এরকম যখন কোনো মানে একটু বেনাইন ডিজিজ আছে যেটা যেটা ঠিক ক্যান্সার
0: হয়
1: না, এক্স রেতে এটা নয়, এক্স রে সিটি স্ক্যানের সঙ্গে এটা লিঙ্ক নেই, কিন্তু রেডিয়েশন যখন রেডিয়েশন ট্রিটমেন্ট যখন দেওয়া হয় যেটা আমাদের রেডিয়েশন মেশিন বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে কারণটা হচ্ছিল এটা যে সেকেন্ড ক্যান্সার রেডিয়েশন রিলেটেড সেকেন্ড ম্যালিগনেন্সি যেটা ডেভেলপ করার টাইম থাকে সেটা মানে মোটামুটি 20 বছর 25 বছর এরকম টাইপের পরে হয়ে থাকে। তো জেনারেলি একটা 60-year-old আপনি ওটা যদি রেডিয়েশন দেন সেটা আপনি পাবেন না, কারণ সে হয়তো 80-85 অবধি থাকছেন না, তো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা খুব ইম্পর্টেন্ট।
0: আচ্ছা,
1: সেক্ষেত্রে
0: আপনারা কি বলবেন?
1: ডেফিনেটলি আমি যখন বাচ্চা কোনো পেশেন্ট দেখি যার রেডিয়েশন লাগবে, আমি তখন ফার্স্টেই বলি, কারণ আমাদের দেশে এখন প্রোটন থেরাপি আছে, তো অ্যাপোলো চেন্নাই আর টাটা মুম্বাই এই দুটো জায়গাতে এখন অ্যাপোলো মানে প্রোটন থেরাপি আছেন এবং AIG হায়দ্রাবাদও বোধ হয় আনছে। তো এখন এই প্রোটন থেরাপিটা হচ্ছিল খুব সেফ যেটা বাচ্চাদের ক্ষেত্রে।
0: কি প্রসেসটা, কি এটা কিরকম ভাবে এটা দিতে হয়?
1: প্রসেসটা একই রকম জিনিস যেটা রেডিয়েশন দেওয়া হয়, কিন্তু প্রোটন বিমের যেটা সব থেকে বিশিষ্টতা সেটা হচ্ছিল যে ওই ডোজ ডিস্ট্রিবিউশনটা খুব হাই ডোজে, মানে ওটার কোনো স্ক্যাটার নেই, মানে আশপাশের পারিপার্শ্বিক টিস্যুতে ওটার কোনো মানে ইয়ে নেই, ওটা ওটা ওটা কোথাও যাই না, ওটা একদম লিমিটেড টু দ্য মানে ব্রেন টিউমার, ওইটাতেই শুধু দেবে,
0: নির্দিষ্ট জায়গাতেই ওটা যাচ্ছে,
1: না জায়গাতেই গিয়ে ওখানেই ডোজ ডিপোজিশন করে ছেড়ে দিচ্ছে, মানে কোনো এক্সিট ডোজ থাকছে না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: তো সেইটা আবার প্রোটন বিমে থাকে, মানে ফোটন বিমে থাকে।
0: আচ্ছা, আগে ফোনে আছেন বোধহয় কেউ। হ্যালো, হ্যালো,
2: আমি বলছি ডাক্তার, আমার তো টিউমার মানে জানি কোন টিস্যু মানে এক্সপ্যানশন মানে হঠাৎ কোন জায়গা
1: মানে প্রলিফারেশন, আনরেগুলেটেড প্রলিফারেশন। হ্যাঁ, না সেইটা তো এরকম বলা যাবে না, কারণ সেটা আপনাকে দেখতে হবে। প্রথম জিনিস হচ্ছিল যে ধরেন হাতে যদি টিংলিং সেন্সেশন হতে হচ্ছে সেটা কিন্তু এটার জন্য হতে পারে যে আপনার ধরে নিন সার্ভাইকাল স্পাইনে যদি স্পন্ডাইলোসিস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হতে পারে, তো সেইটাই মানে সেটা আপনাকে না দেখলে যদি প্রথম জিনিস হচ্ছিল আপনাকে নিউরোলজিস্টকে দেখাতে হবে, নিউরোলজিস্ট আপনাকে দেখবে, আপনার সিমটমগুলো শুনে আপনাকে এক্সামিন করবে, এক্সামিন করে সে বলতে পারবে যে হ্যাঁ কী করলে আপনার ভালো হয়, আপনার মাথার MRI করতে হবে নাকি স্পাইনের MRI করতে হবে, সেই জিনিসটা সে তখন বলবেন আপনাকে, এবং সেই অনুযায়ী তারপরে আপনি অ্যাকশন নিন। স্পাইনে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে হতে পারে বা স্পাইনের কোনো প্রবলেমের ক্ষেত্রেও এটা হতে পারে। সার্ভাইকাল স্পাইনে যদি আপনার কোনো ইনজুরি থাকে বা কোনো স্পন্ডাইলোসিস যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু হাতে পায়ে একটু টিংলিং সেন্সেশন থাকতে পারে। তো সেইটা যতক্ষণ না উনি এক্সামিন করছেন ততক্ষণ উনি বলতে পারবেন না।
2: ঠিক আছে, বলতে পারি প্লিজ? আমি কিন্তু সকালে কিন্তু ভোর পাঁচটায় উঠি, আমি কিন্তু নিজে আসন টাসন বা এগুলো করি, তখন স্পাইনে উল্টো দিকে শুয়ে বা উল্টো পুরো থায়াতে শুয়ে পিছন হাত মতো আনতে পারি, তখন স্পাইনে কোনো প্রবলেম হয় না। এনিওয়ে আমি ধর নিউরোলজিস্টকে দেখালেই উনি
1: নিউরোলজিস্ট নিউরোলজিস্টকে আগে দেখান
2: তাহলে স্যার।
1: নিউরোলজিস্ট মানে নিউরো ফিজিশিয়ান যে।
0: আচ্ছা, আমাদের টালিগঞ্জের বন্ধু ফোন করেছিলেন আরেকবার, দ্বিতীয়বার। ভালো লাগছে আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান মনোযোগ সহকারে, কারণ এটা কিন্তু সত্যি এমন একটি বিষয়, কারণ আমাদের সকলের মধ্যে একটা ভয় ভীতি ভাবনা থাকে যে ব্রেন টিউমারের সঙ্গে ক্যান্সারের একটা সম্পর্ক কতটা আছে, আবার সম্পর্ক নাও থাকতে পারে। এই স্বাভাবিকভাবে নানান প্রশ্ন আমাদের মনে কিন্তু ঘুরতে থাকে। আমরা সেই জন্যই আজকে স্টুডিওতে এমন একজন চিকিৎসককে পেয়েছি যিনি এর বিস্তারিত আলোচনা করছেন। ভয় পাবারও কিছু নেই, আবার হলেও যে কোনো ক্ষতি হবে এমন নয়। সঠিক সময়ে যদি এই রোগ ধরা পড়ে তাহলে আমার তো মনে হয় ডাক্তারবাবু আপনি তো একজন অভিজ্ঞ ডাক্তার, কী বলবেন আপনি এই ব্যাপারে?
1: ডেফিনেটলি সঠিক সময়ে যদি ধরা পড়ে এবং আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাহলে কিন্তু এটা পুরোপুরি নির্মূল করা সম্ভব
0: একদম।
1: তো মানে ডেফিনেটলি মানে এই সিমটমগুলোকে আগে মানে জানা বা এইগুলোকে উপেক্ষা না করাটাই হচ্ছিল সব থেকে ইম্পর্টেন্ট।
0: একদম একদম,
1: কোনো মাথা ব্যথা হলেই যে মানে অঙ্কোলজিস্টের কাছে
0: আসতে। হ্যালো, কে আছেন? হ্যালো,
2: হ্যাঁ হরে কৃষ্ণ।
0: হ্যাঁ বলুন বলুন।
2: বললাম কি আমি কিছুদিন আগে না অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার মাথার মধ্যে একটু লেগেছিল, এমআরআই করেছি, ওষুধ খেয়েছিলাম, তারপরে
1: সেটা কিন্তু রিলেটেড নাও হতে পারে। তো ডেফিনেটলি আপনাকে একবার নিউরোকে দেখাতে হবে, নিউরোলজিস্ট কাউকে দেখাতে হবে, দেখিয়ে তারপরে আপনি দেখুন যে ওনারা কি বলেন, এমআরআই কিছু করতে বলেন কিনা। কিন্তু ওইটার জন্য
0: করেছিলেন
1: সেই সময় কিছু সেরকম ছিল না, তো ওইটার সঙ্গে এটা রিলেটেড নাও হতে পারে। তো ডেফিনেটলি এখন আবার হয়তো এমআরআই করতে হতে পারে, কিন্তু আগে আপনি নিউরোলজিস্টকে দেখান যিনি কিনা দেখে আপনাকে বলতে পারবে যে কি করতে হবে এক্স্যাক্টলি।
0: বুঝতে পেরেছেন?
2: ঠিক আছে,
0: হ্যাঁ
1: ঠিক।
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনারা ফোন করছেন ডাক্তারবাবুকে, অনেক কিছু জানাবার চেষ্টা করছেন, আমাদের ভালো লাগছে। কারণ আমাদের অনুষ্ঠান তো এই কারণেই লাইভ ফোন ইন প্রোগ্রামে বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকরা তারা উপস্থিত হন, বিভিন্ন বিষয়ের উপরে তারা আলোকপাত করছেন, সেগুলো আপনারা শুনছেন বাড়িতে বসে, অনেকটাই কিন্তু আপনাদের উপকারে লাগছে। এবং সরাসরি আপনারা কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছেন। দেখি আরও একজন ফোনে আছেন, কে আছেন দেখিনি। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: স্ট্রোক হলে আবার সম্ভাবনা ডেফিনেটলি থাকে, তো এটা নিউরোলজিস্টকেই আপনাকে দেখাতে হবে। এটার সঙ্গে আবার ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সারের কোনো রিলেশন নেই, তো সেটাই। স্ট্রোক যদি থাকে তাহলে আপনাকে সবসময় নিউরোলজিস্টের একটা পরামর্শে থাকতে হবে, রেগুলারলি ওনাদেরকে দেখা করতে হবে, ওনারা বলে দেবেন কত মাস পর পর আসতে হবে, কিন্তু ডেফিনেটলি আপনাকে নিউরোলজিস্টের একটা চেক আপে থাকতে হবে।
0: ঠিক আছে ডাক্তারবাবু, আমরা কিন্তু ঠিক এই ধরনের প্রশ্নগুলি পাচ্ছি যে মানে মানুষের মনে একটা ভয় ভীতি ভাবনা তো থাকেই, আপনিও লক্ষ্য করছেন যারা প্রশ্ন করছেন বা ফোন করছেন তারা কিন্তু ঠিক এই বিষয়টাই ভাবছেন যে আমার কি ব্রেন একটু হাত মানে ব্রেনে একটু মাথায় একটু টাটাচ্ছে, তার মানে আমার মাথায় কিছু হলো কি না, বা আমার আমি একটু টালমাটাল হয়ে পড়ে যাচ্ছি, আমার কিছু হলো কি না, এই ভাবনাগুলো কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই পেশেন্টে থাকে। তো আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, বোধ হয় আমিও ঠিক গুলিয়ে ফেললাম কি প্রশ্ন করেছিলাম, যে এই যে ব্রেন টিউমারের বা ক্যান্সারের সঙ্গে সম্পর্ক কতটা,
1: মানে মেইনলি হচ্ছিল যেটা আমি বলছিলাম চাইল্ডহুড ক্যান্সারের ক্ষেত্রে একটা, যেখানে রেডিয়েশন হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে আবার আসতে পারে, তাই জন্য প্রোটন থেরাপির বিষয়টা আসে। প্রোটন থেরাপিতে ওই ডোজটা মানে এদিক ওদিক ছড়ায় না, তার জন্য নর্মাল টিস্যুতে কোনো ডোজ ডিপোজিশন হয় না বলে সেই ক্ষেত্রে ওই রিস্কটা একদমই কম। এছাড়া বেশ কিছু জেনেটিক সিনড্রোমস আছে যেটাতে এটা হতে পারে, যেমন কি না টিউবারাস স্ক্লেরোসিস, নিউরোফাইব্রোমেটোসিস বা লিফ রোমানি সিনড্রোম, এরকম কিছু মানে সিনড্রোমস আছে যেখানটাতে ব্রেন টিউমারের রিস্কটা বেড়ে থাকে। এছাড়া একটা ডেফিনেটলি এজ, মানে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ব্রেন টিউমারের চান্সটা একটু বেশি দেখা যায়।
0: আচ্ছা,
1: তো এইগুলোই হচ্ছিল মেইন রিস্ক ফ্যাক্টর। তাছাড়া কিন্তু মানে ডিরেক্টলি কিন্তু যদিও স্মোকিং এবং ড্রিঙ্কিংয়ের সঙ্গে মানে অন্যান্য অনেক ক্যান্সারের অনেক লিঙ্ক পাওয়া গেছে, কিন্তু ব্রেন টিউমারের ডিরেক্ট লিঙ্ক এখনও অবধি এস্টাবলিশড হয়নি।
0: আচ্ছা আচ্ছা,
1: তো সেটা ডেফিনিট।
0: আচ্ছা ডাক্তারবাবু, আমাদের হাতে আর খুব অল্প সময় রয়েছে, আমি সবশেষে আপনাকে আপনার কাছ থেকে এটাই জানবার চেষ্টা করবো যে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আপনি কী বার্তা দেবেন?
1: তো ডেফিনেটলি মানে এক নম্বর হচ্ছিল যে যদি কারোর ব্রেন টিউমার হয় বা ব্রেন ক্যান্সার হয়, তো সেক্ষেত্রে সার্জারি একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। সার্জারির পরে মোমের টুকরো যেটা ব্লক বলা হয় সেটা অবশ্যই আপনারা আপনাদের কাছে রাখবেন, কারণ সেটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় অনেক ডাক্তারবাবুরাও বলতে ভুলে যান বা আপনারা হয়তো নেন না, তখন হয়তো আপনারা যদি কোনো অপারেশন বাইরে করিয়ে আসেন তখন আমাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব মানে খুবই খুবই দুর্বিষহ হয়ে যায় যে ফার্দার জেনেটিক মেকআপটা জানার। তো সেক্ষেত্রে ওই ব্লকের উপরে আমরা NGS টেস্টটা করে আমরা বুঝতে পারি যে মলিকুলার সাব টাইপটা কী। এই ব্লকগুলোকে অবশ্যই কালেক্ট করবেন, এবং ব্রেন টিউমার কিন্তু ছোঁয়াচে নয়, এটা এটা সর্বোপরি আমি বলতে চাই। তো যে কোনো ব্রেন টিউমার পেশেন্ট বা ব্রেন ক্যান্সার পেশেন্ট হলে তার তাকে দেখভাল করতে পারেন আপনারা, তার এঁঠো খেলে কোনো কিছু ক্যান্সার ছড়ায় না। তো আমি এটাই বলতে চাই যে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং মানে ভয় পাবেন না, কোনো কিছু হলে ডাক্তারকে দেখান।
0: একদম একদম, খুব ভালো কথা বলেছেন ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক অভিনন্দন জানাই যে এতক্ষণ আপনি আমাদের স্টুডিওতে ছিলেন এবং আজকে খুব ভালো একটি বিষয় ব্রেন টিউমার সেই বিষয়ে আলোকপাত করলেন। এবং যেহেতু আগামীকাল ওয়ার্ল্ড টিউমার ডে, ব্রেন টিউমার ডে, স্বাভাবিকভাবেই তার আগে এই বিষয়টা কিন্তু খুবই একটা জরুরি ছিল এবং সেটা কিন্তু আমরা করতে পারলাম। এবং শ্রোতা বন্ধুরা যারা অনুষ্ঠান শুনলেন আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সপ্তর্ষি ঘোষ, তাকে আরও একবার নমস্কার জানাই এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান, সুস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজ শুনলেন ব্রেন টিউমার নিয়ে। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন সপ্তর্ষি ঘোষ এবং উপস্থাপনায় ছিলেন শান্তনু আচার্য। কারিগরি সহায়তায় ছিলেন বিভূতি কুমার যাদব এবং খগেন ছেত্রী। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি পরে ইংরেজি সংবাদ।

0: শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের সুস্বাগত জানাই। এই অনুষ্ঠানে আজ আমরা পৌঁছে গেছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, কাছে পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের। আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর ভাস্কর বিশ্বাস, তাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: ইট উইল গিভ আস দ্য প্ল্যাটফর্ম, দ্য স্কিলফুল অফ দ্য স্টুডেন্টস, দ্য লিডারশিপস, দ্য ক্রিয়েটিভিটি, দ্য সোশ্যাল কনসিডারেশনস, ওভারঅল উই ক্যান আন্ডারস্ট্যান্ড অর অ্যাসেস দ্য স্টুডেন্টস এবিলিটি ফর সার্ভিং দিস নেশন ফর দ্য সাস্টেনেবল ফিউচার্স। হোপফুলি দিস 1 week প্রোগ্রাম ইউ উইল এনজয়, ইউ উইল কাম আউট ফ্রম ইউর ওল্ড শেল অ্যান্ড you will put your new directives for the development of this university and also show the pathway for the upcoming futures for the youths. Thank you all for giving this opportunity.
0: এতক্ষণ আমরা শুনছিলাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর ভাস্কর বিশ্বাসের আলোচনা। এবারে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠানের যে মুখ্য আকর্ষণ, তার মধ্যে অন্যতম কুইজ প্রতিযোগিতা।
2: প্রশ্নোত্তর প্রতিযোগিতা বা কুইজ প্রতিযোগিতা, তার যে বাছাই পর্ব, সেই বাছাই পর্বের ফলাফল আমি এখন ঘোষণা করছি। এরপর মূল পর্ব শুরু হবে। 6টি দল এই মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছে। প্রথমেই 25-এর মধ্যে 21 পেয়েছে দেবজ্যোতি রায় বাসুনিয়া এবং জ্যোতি প্রকাশ ঘোষ, জোরে হাতের। 25-এর মধ্যে 20 পেয়ে দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে লাকি ইয়াসমিন সৌরভ দে। অন্যদিকে একই রকমভাবে রয়েছেন অর্পণ দত্ত এবং মোহাম্মদ রেজাতুল্লাহ। সৌরভ সিংহ, বর্ণালী রায়, স্বপন বর্মন, মিলন বর্মন, আবু জাফর শেখ এবং রিজবান আলম। মূল পর্বে এই 6টি দল নির্বাচিত হয়েছে। আমরা কুইজ প্রতিযোগিতার মূল পর্বে যাব। আমরা সবার প্রথমে একটু সকলের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেব। যারা যারা মূল পর্বে বাছাই হয়ে এসেছে, আমরা প্রত্যেকের সঙ্গে একটু পরিচয় পর্ব সেরে নেব। সকলে নিজেদের নাম বলবে এবং কোন ডিপার্টমেন্ট থেকে এসছে এবং কোন সেমিস্টারের সেটা তারা জানাবে। প্রথমে টিম এ।
3: আমার নাম রিজবান আলম আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট আর আমি 3rd সেমিস্টারের স্টুডেন্ট।
4: আমার নাম আবু জাফর শেখ, আমি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি 3rd সেমিস্টার।
2: ওকে, টিম বি।
5: আমি জ্যোতিপ্রকাশ ঘোষ, আইন বিভাগের 4th ইয়ারের ছাত্র।
2: আচ্ছা,
6: দেবজ্যোতি রায় বসুনিয়া, ডিপার্টমেন্ট অফ ল, 7th সেমিস্টার।
2: টিম সি।
7: নাম সৌরভ দে, রুরাল ডেভেলপমেন্ট 3rd সেম।
8: আমি লাকি ইয়াসমিন, রুরাল ডেভেলপমেন্ট থেকে 3rd সেমিস্টার।
2: টিম ডি।
9: অর্পণ দত্ত, ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি সায়েন্স, BLIS 1st সেমিস্টার।
10: এম ডি রেজাতুল্লাহ, ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি সায়েন্স, 1st সেমিস্টার।
2: টিম ই।
11: আমার নাম সৌরভ সিংহ, বাংলা বিভাগ থেকে 3rd সেমিস্টার ছাত্র।
12: আমার নাম বর্ণালী রায়, বাংলা বিভাগ 3rd সেমিস্টার।
2: টিম এফ।
13: আমার নাম মিলন বর্মন, বাংলা বিভাগ 1st সেমিস্টার।
14: আমার নাম স্বপন বর্মন, বাংলা বিভাগ, সেমিস্টার 1।
2: যেহেতু আমাদের সময় খুব অল্প, আমরা কুইজ প্রতিযোগিতায় 2 রাউন্ড করব। নিয়মাবলী একটু ভালো করে শুনে নাও। ডিরেক্ট প্রশ্নের ক্ষেত্রে তোমরা 10 সেকেন্ড সময় পাবে, পাস যদি করো সেক্ষেত্রে 5 সেকেন্ড সময় পাবে। ডিরেক্ট প্রশ্নে ঠিক উত্তর দিতে পারলে +10, ডিরেক্ট প্রশ্নের ভুল উত্তর দিলে -10। পাস প্রশ্নে যারা থাকবে তারা যদি ঠিক উত্তর দেয় সেক্ষেত্রে তাদের +5, যদি ভুল উত্তর দেয় -5। ঠিক আছে, একবার ক্লক ওয়াইজ ঘুরবে, একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে, অর্থাৎ তোমরা প্রত্যেকটা রাউন্ডে 2 করে ডিরেক্ট প্রশ্ন পাবে। ঠিক আছে, প্রথম রাউন্ড যেটা ক্লক ওয়াইজ ঘুরবে, টিম এ থেকে টিম এফ, এটার বিষয় হলো ইতিহাস, ভারতের ইতিহাস। এ বিষয়ে আমাদের প্রথম রাউন্ড হবে। প্রথম প্রশ্ন টিম এর জন্য। টিম এর জন্য প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসে কুনিক কাকে বলা হয়? ভারতের ইতিহাসে কুনিক কোন রাজাকে বলা হয়? টিম এর জন্য ডিরেক্ট প্রশ্ন। পাস। টিম বি।
15: পাস।
2: টিম সি।
7: অজাতশত্রু।
2: সঠিক উত্তর অজাতশত্রু। সঠিক উত্তর

0: টিম সি পেয়ে গেল প্লাস ৫। এবারে টিম বি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি?
1: মৌলানা আবুল কালাম
0: আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ প্লাস ৩। টিম সি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ কত সালে শুরু হয়েছিল, কত হয়েছিল রেলপথ?
2: ১৮৫৩।
0: সঠিক উত্তর ১৮৫৩। প্লাস ৩ টিম সি, প্লাস ৩ টিম সি। এবারে টিম ডি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, পূর্ণ স্বরাজের প্রস্তাব কংগ্রেসের কোথাকার অধিবেশনে প্রথম গৃহীত হয়? পূর্ণ স্বরাজের প্রস্তাব জাতীয় কংগ্রেসের কোথাকার অধিবেশনে প্রথম গৃহীত হয়?
1: লাহোর।
0: সঠিক উত্তর লাহোর। টিম ডি পেয়ে গেল প্লাস ১০। এবারে টিম ই, টিম ই এর জন্য ডিরেক্ট প্রশ্ন, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন?
1: মাইকেল মধুসূদন দত্ত।
0: সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। প্লাস ১০। টিম এফ এর জন্য ডিরেক্ট প্রশ্ন, লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে?
1: অরবিন্দ ঘোষ।
0: সঠিক উত্তর অরবিন্দ ঘোষ। কুইজের আমাদের যে প্রথম রাউন্ডের যে ক্লকওয়াইজ, সেই ক্লকওয়াইজ রাউন্ডে সকলে খুব ভালো খেলছে। এবারে অ্যান্টি ক্লকওয়াইজের বিষয় ভূগোল। টিম এফ এর জন্য ডিরেক্ট প্রশ্ন, সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
1: ৮.৩ মিনিট মনে হয়,
0: অনেকটা কাছাকাছি। ঠিক আছে, আমরা ১০ নম্বরই দেবো ওদেরকে সঠিক উত্তরের জন্য। এবারে টিম ই এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ওজোন স্তর সুরক্ষিত রাখার আন্তর্জাতিক দিন কোনটি?
2: ১৬ সেপ্টেম্বর।
0: সঠিক উত্তর ১৬ সেপ্টেম্বর। টিম সি পেয়ে গেল প্লাস ৫। এবারে টিম ডি এর জন্য প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি?
1: ইন্দিরা ক্যানেল।
0: ইন্দিরা গান্ধী খাল। সঠিক উত্তর ইন্দিরা গান্ধী খাল। টিম ডি পেয়ে গেল ১০ নম্বর। টিম সি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সময় শেষ। আচ্ছা টিম বি,
1: ব্ল্যাক সি।
0: একদমই ভুল, মাইনাস ৫। টিম বি, টিম এ,
1: কাস্পিয়ান সাগর।
0: সঠিক উত্তর কাস্পিয়ান সাগর, প্লাস ৫। এবারে টিম বি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, আমাদের যে ছায়াপথ, এই ছায়াপথের নাম কি?
1: মিল্কি ওয়ে।
0: সঠিক উত্তর মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা, ইংরেজিতে মিল্কি ওয়ে, বাংলায় আকাশগঙ্গা। পেয়ে গেল টিম বি প্লাস ১০। এবারে টিম এর জন্য ডিরেক্ট প্রশ্ন, অক্ষাংশ যে যন্ত্র দ্বারা নির্ণয় করা হয় সেই যন্ত্রকে কি বলা হয়? পাস টিম এফ, অক্ষাংশ মাপক যন্ত্রকে কি বলা হয়? সঠিক উত্তর কে বলতে পারবে? সেক্সটেন। সঠিক উত্তর হচ্ছে আসলে সেক্সটেন। তাহলে আমাদের প্রথম রাউন্ড শেষ, প্রথম রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আমাদের যে স্কোরার তিনি জানাবেন।
3: টিম এ ৫, টিম বি ১৫, টিম সি ২০, টিম ডি ২০, টিম ই ১০, টিম এফ ২০।
0: তাহলে সব থেকে এগিয়ে কে রয়েছে? সিবি। আমরা শুরু করতে চলেছি রাউন্ড ২।

0: যে ক্লকওয়াইজ যেটা যাবে সেটার বিষয় হলো বিজ্ঞান, বিজ্ঞান এবং এর বিভিন্ন আবিষ্কার, এ বিষয়ে আমরা যাব। নিয়ম একই, ডিরেক্ট প্রশ্নে +10, বোনাস +5, ভুল উত্তর দিলে -10, না হলে -5। ঠিক আছে, আমরা শুরু করছি একই নিয়মে রাউন্ড 2। টিম এর জন্য প্রথম প্রশ্ন, উদ্ভিদবিদ্যা বোটানি, উদ্ভিদবিদ্যার জনক কে?
1: ক্যারোলাস লিনিয়াস।
0: না, ভুল। টিম এ পাবে -10, টিম বি
2: পাস।
0: উদ্ভিদবিদ্যার জনক কে?
1: অ্যান্টনি ভন লিভেন।
0: ভুল উত্তর, ভুল উত্তর, -10। কে বলতে পারবে? না, একদমই না। সঠিক উত্তর থিওফ্রাস্টাস। টিম বি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ফিনাডেমা, ফিনাডেমা একটা রোগ, কোন ভিটামিনের অভাবে ফিনাডেমা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে ফিনাডেমা রোগ হয়? টিম সি, টিম ডি, ই, এফ, এ। কে বলতে পারবে দর্শকদের মধ্যে যারা রয়েছেন? সঠিক উত্তর ভিটামিন ডি। এবারে টিম সি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, শালক সংশ্লেষ, শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম কি? যেই প্রাণী শালক সংশ্লেষ করতে পারে। টিম ডি, সময় শেষ। টিম ই, টিম এফ,
3: প্যারামোসোডিয়াম, প্যারামোসোডিয়াম।
0: ভুল উত্তর, ভুল উত্তর, -5। অডিয়েন্সের মধ্যে থেকে কেউ পারবেন? সঠিক উত্তর ক্রাইসোব্যাবিবা। কাদের জন্য ডিরেক্ট প্রশ্ন? তোমাদের জন্য একদম সহজ প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে?
1: সাইটোকাইনিন।
0: সঠিক উত্তর সাইটোকাইনিন, সাইটোকাইনিন সঠিক উত্তর। টিম ডি পেয়ে গেল +10। এবারে টিম ই, টিম ই এর জন্য ডিরেক্ট প্রশ্ন, পেসমেকার যেটা হৃদযন্ত্রে বসানো হয়, এই পেসমেকার কে তৈরি করে, পেসমেকার কে আবিষ্কার করেন? সেই নামেই একটা ভালো মেডিকেল কোম্পানি আছে। টিম এফ, এ, বি, সি, ডি। কে বলতে পারবে? না, সঠিক উত্তর জন হোপস, হোপস কোম্পানি ওনার নামেই। টিম এফ এর জন্য ডিরেক্ট প্রশ্ন, মোবাইল ফোন, মোবাইল ফোন কে আবিষ্কার করেন? মোবাইল ফোন কে আবিষ্কার করেন? সময় কিন্তু প্রায় শেষের দিকে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে, সময় শেষ। টিম এ,
1: আলেকজান্ডার গ্রাহাম বেল।
0: না, ভুল উত্তর, -5। গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিল, মোবাইল নয়। বি, সি, ডি, কে বলতে পারবে? হ্যাঁ, এমনি বলতে পারবে, মার্টিন কুপার। সঠিক উত্তর মার্টিন কুপার। আমরা এবার উল্টো দিক থেকে যাব। এবারে যে বিষয় সেটি হলো সাম্প্রতিক ঘটনাগুলি, সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে থেকে এটা এই রাউন্ডটা ঘুরবে হচ্ছে অপোজিট, অর্থাৎ টিম এফ থেকে টিম এ, এই হিসাবে যাবে। ঠিক আছে, টিম এফ এর জন্য ডিরেক্ট প্রশ্ন, বিশ্বের প্রথম ক্যাশলেস কান্ট্রি, ক্যাশলেস দেশ হিসেবে কোন দেশ স্বীকৃতি পেয়েছে? টিম ই, টিম ডি, ক্যাশ বলে আর কিছু নেই সেখানে, সব অনলাইন। টিম বি, টিম এ। সঠিক উত্তর কেউ বলতে পারবে? না, না চলছে, সুইডেন। সঠিক উত্তর সুইডেন। টিম ই এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ভারতবর্ষে কিছুদিন আগে একটি নির্দিষ্ট দিনে ভারতের সংবিধান দিবস উদযাপিত হলো, কারণ ভারতবর্ষের সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে এই দিনটি উদযাপিত হলো, দিনটি কবে?
1: 26 নভেম্বর।
0: সঠিক উত্তর 26 নভেম্বর, সঠিক উত্তর 26 নভেম্বর। এবারে প্রশ্ন টিম বিয়ের জন্য, ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
3: ব্রাসেলস।
0: ভুল, -10। টিম সি, টিম সি,
3: নেদারল্যান্ড।
0: সঠিক উত্তর নেদারল্যান্ড, +5। সঠিক উত্তর নেদারল্যান্ড, +5। এবারে টিম সি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ভারতের প্রথম এটিএম ট্রেন, যেখান থেকে আমরা টাকা তুলতে পারবো, এটিএম ট্রেন কোনটি? টিম বি, এফ, ই, কে বলতে পারবে?
2: পঞ্চবটি এক্সপ্রেস।
0: পঞ্চবটি এক্সপ্রেস সঠিক উত্তর, পঞ্চবটি এক্সপ্রেস। এবারে টিম বি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, যেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা উপজাতিদের মধ্যে যারা স্বাধীনতা সংগ্রাম করেছিলেন তাদের জন্য একটা সংগ্রহশালা হয়েছে অতি সম্প্রতি, সেটা কোথায় হয়েছে, মানে কোন স্টেট, স্টেটটা বলতে পারলেই হবে, অতি সম্প্রতি তার উদ্বোধন হয়েছে, কোন রাজ্যে হয়েছে?
3: ছত্তিশগড়।
0: সঠিক উত্তর ছত্তিশগড়। ছত্তিশগড় রায়পুরে হয়েছে। টিম বি পেয়ে গেল প্লাস টেন। আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার শেষ প্রশ্ন টিম এ এর জন্য। টিম এ এর জন্য প্রশ্ন, জাতীয় শিক্ষা দিবস 2025 কত তারিখে উদযাপিত হল? জাতীয় শিক্ষা দিবস 2025 কত তারিখে উদযাপিত হল? পাঁচ। টিম এ, ই, ডি, সি?
4: 12 জানুয়ারি।
0: ভুল উত্তর, 12 জানুয়ারি কোনো জিনিস, 12 জানুয়ারি যুব দিবস, 12 জানুয়ারি শিক্ষা দিবস নয়। এবং সব থেকে মজার বিষয় হলো সাধারণত শিক্ষা দিবস বা শিক্ষক দিবস আমরা 5ই সেপ্টেম্বর বলি, কিন্তু এটা সেটা নয়। -5 সঠিক উত্তর কে বলতে পারবে? 11ই নভেম্বর। সঠিক উত্তর 11ই নভেম্বর। এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের কুইজ প্রতিযোগিতা। আমরা ফলাফল দেখে নেব কে কোথায় দাঁড়িয়ে।
5: টিম এ -15, টিম বি 25, টিম সি 20, টিম ডি 15, টিম ই 20, টিম এফ 20, সো চ্যাম্পিয়ন টিম বি।
0: টিম বি, টিম বি ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর টাই হয়েছে টিম সি, টিম ই এবং টিম এফ এর মধ্যে টাই হয়েছে। তাদের সেই টাই ব্রেক করতে হবে, প্রশ্ন করা হবে, প্রশ্ন করার ফলে যে আগে হাত তুলবে আমরা তাদের কাছে আমাদের মাইক্রোফোন নিয়ে যাব, ঠিক আছে? কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরীক্ষা করা হয়? টিম সি, ইয়েস,
4: ব্যারোমিটার।
0: সঠিক উত্তর ব্যারোমিটার, সঠিক উত্তর ব্যারোমিটার। আজকে কুইজ প্রতিযোগিতার রানার্স হয়ে গেল টিম সি। দলের সাথে আমরা পরিচয় করে নিচ্ছি।
6: দেবজ্যোতি রায় বসুনিয়া, ডিপার্টমেন্ট অফ ল, ডিপার্টমেন্ট অফ ল।
7: আমি জ্যোতিপ্রকাশ ঘোষ, আইন বিভাগ।
0: এবারে রানার্স টিম সি,
4: লাকি ইয়াসমিন, রুরাল ডেভেলপমেন্ট।
8: সৌরভ দে, রুরাল ডেভেলপমেন্ট।
0: ঠিক আছে, আমরা আজকে আমাদের যে কুইজ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন দল টিম বি এবং রানার্স দল টিম সি। আপনাদের আপনাদের দুটো দলের জন্যই রয়েছে আকাশবাণী শিলিগুড়িতে অনুষ্ঠান করার সুবর্ণ সুযোগ এবং তার সঙ্গে কিছু আর্থিক মূল্য। আপনারা আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন, আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকে যে কুইজ প্রতিযোগিতা এখানেই শেষ হবে।
9: কুইজ প্রতিযোগিতা আজ এখানেই শেষ হলো। কুইজ প্রতিযোগিতার পর এবারে আমরা শুরু করব তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা।
10: হ্যালো, মেরা নাম হ্যাঁ আফরাজ আলম, মেরা টপিক হ্যাঁ ইফ আই ওয়াজ আ টিচার। তো আগর মে টিচার হতা তো ক্যা হতা, তো শায়দ মেরে জেসে অর লোক হতে হ্যাঁ না, ক্যুকি ফির মেরে বিচার সিফ মেরে নেই রহতে, মে উন বিচারো কো বাঁটতা। আগর মে টিচার হতা তো ফির ক্যা হতা, মে ও জো মেনে আপনে টিচার সে সিখা মে ও সিখানে কি কোশিশ করতা, অর মে এক চিজ জো রহতা জো মে বদলনে কি কোশিশ করতা কি জব মে বচপন মে গলতি করতা থা না তো মুঝে বড়া মার মিলতা থা, ঠিক হ্যাঁ, জো মুঝে লাগতা হ্যায় সবকোই কো মিলা হুয়া হ্যায়, হাম এক হি জেনারেশন সে হ্যায় হ্যায় না, আভি কে তরহ নেই কি টিচার্স মার নেই রহে, তো শায়দ মে মারতা নেই, মে বহুত জোর সে মারতা তাকি ও গলতি করনে কে বাদ ও দুবারা উস গলতি কো দোহরায় নেই, বেসে মজাক থা আর বহুত জোর সে নেই মারতা, বিলকুল নেই মারতা, মে সমঝাতা কি জো গলতি কর রহে হো উস গলতি কো জানো আর উস গলতি কো দুবারা মত করো। এক টিচার থে মেরে বহুত প্যারি বাত কহি থি উনহোনে कि गलती तुम अगर एक बार या पहली बार कर रहे हो ना वो ठीक है, एडजस्टेबल है, अगर सेम गलती तुमने दोबारा किया ना बहुत पीटूंगा। ये बात बड़ा प्यारा था। अब ऐसा क्योंकि, और एक और बात है पता, अगर मैं टीचर होता ना तो सच कहूँ तो मैं उतना अच्छा टीचर नहीं बन पाता, क्योंकि मैं अच्छा इंसान नहीं हूँ तो टीचर क्या ही अच्छा बनूंगा ना। आई नो हम सब अच्छे इंसान नहीं है, राइट, हम कोई नहीं है, बट हाँ एक है जो हम सब कर सकते हैं, कोशिश करना। हम एक अच्छा स्टूडेंट या एक अच्छा टीचर बनने की कोशिश कर सकते हैं। मैं फ़िलहाल स्टूडेंट और एक अच्छा स्टूडेंट बनने की कोशिश कर रहा हूँ, बट हाँ एक चीज़ ज़रूर है जो मैं करना चाहूँगा, यहाँ बैठे हम सब में ना एक कॉमनैलिटी है, हम सब ने एक सोचा था

0: things for us, because to have a safe and safe drinking water, it's very important to have the quality water. And as you all know that in Siliguri also we have SMC, Siliguri Municipal Corporation, which provide us free water. And I can see that there is a scarcity in this Matigada area, that they don't have much kind of facilities of the safe drinking water. But I believe that the panchayat system of the panchayat of this Matigada will also provide safe drinking water, so the people of this area will be less infected by the disease which are the waterborne disease. Thank you.
1: Good afternoon everyone. আমি লাকি ইয়াসমিন, রুরাল ডেভেলপমেন্ট থেকে। আমার আজকের টপিক পরিবেশ সংরক্ষণ, আজকে না হলে কখন। আমরা যদি আমাদের আশেপাশে দেখি পলিউশন দেখতে পাই, লাস্ট আমি বন্যার কথা দিয়ে শুরু করি, যেহেতু আমরা নর্থ বেঙ্গলে আছি, ভীষণ পরিমাণে বৃষ্টিপাত। কেন হলো প্রশ্ন? এত পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল না, শীতের সামনে বন্যা ভেঙে গেল। কারণ আমরা যদি দেখি এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে আমাদের পরিবেশ দূষণ। যদি আমরা পরিবেশ দূষণের সাথে আমরা গাছ খুব খুবভাবে রিলেটেড আশেপাশে যদি আমরা দেখি, আমাদের যে রোড ছিল, রোডের সাইডে বড় বড় গাছ ছিল, সেই গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। অবশ্যই দরকার আমাদের ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু সেই গাছগুলো কি সংরক্ষণ করা পসিবল ছিল না? কোয়েশ্চেন মার্ক আমার কাছে অনেক বড়। যদি পসিবল হয় একটি গাছ কাটার পরে আমরা যদি 10টি গাছ লাগাই, 10টির মধ্যে অ্যাটলিস্ট 5টি গাছ হয়, কিঞ্চিত মাত্রা ক্ষতি আমাদের পূরণ হতে পারে। পরিবেশ সংরক্ষণ যদি আমরা এখন না করি, পরিবেশের মধ্যে কী পড়ে? গাছ সবথেকে, আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট গাছ, তার সাথে সাথে আমাদের বন্যজন্তু। আমরা যদি দেখি চোরা শিকারের জন্য বন্যজন্তুকে মেরে ফেলা হয়, হাতির দাঁতের জন্য হাতিকে মেরে ফেলা হয়। রিসেন্ট কিছুদিন আগে আসামে একটি হাতির মাথা পাওয়া গেছিলো, যেটা কি কেটে রাখা হয়েছিল দাঁত নিয়ে। এটা কি আদৌ ঠিক? আমার অনেক বড় প্রশ্ন। আমরা যদি এখন জেগে না উঠি প্রত্যেকে যে না, সংরক্ষণ করতে হবে পরিবেশ। পরিবেশ বলতে আমরা শুধু জঙ্গল বা ফরেস্ট বা বন্যপ্রাণীকেই না, আমাদের আশেপাশে ক্যাম্পাসের আশেপাশেকেও আমরা বলতে পারি। আমরা সবুজে ঘেরা একটা ক্যাম্পাসে বসবাস করি, কিন্তু ক্যাম্পাসের মধ্যে আমরা যখন একটি প্লাস্টিক নিয়ে, মানে প্লাস্টিকের জিনিসে খাওয়া খাই, লাইক ড্রিঙ্ক করলাম কোনো কিছু, জলের বোতল, সেই জলের বোতলটাকে আমরা ডাস্টবিনে না দিয়ে রাস্তায় ফেলে দিই, এটা কোন ধরনের কথা? আমরা তো ব্যাগ ক্যারি সকলেই করি, ব্যাগের সাইডে একটা ছোট করে ওয়াটার বোতল। থ্যাংক ইউ।
2: নমস্কার, আমি অর্পণ দত্ত, আমি বিএলআইএসের ছাত্র। আমার টপিক হচ্ছে ছাত্র জীবনে শৃঙ্খলের প্রয়োজনীয়তা। তো ছাত্র জীবনে আমাদের মূল উদ্দেশ্যই যে পড়াশোনা করে একটা ভালো মানুষ হওয়া। তো ভালো মানুষ হতে গেলে সবার আগে আমাদের প্রয়োজন যে জীবনের শৃঙ্খলাপরণতা বজায় রাখা। তো একটা সুন্দর সুশৃঙ্খল জীবন ছাড়া, জীবনযাত্রার মান ছাড়া আমরা কেউই একটা ভালো মানুষ হতে পারি না। তো ভালো ছাত্র হতে গেলে সবার আগে আমাদেরকে ভালো মানুষ হতে হবে, আর তারপরেই ছাত্র জীবনের পরের স্টেজে আমাদের আসবে যে সাফল্যের বিষয়টা। তো সাফল্যের পাওয়ার ক্ষেত্রে গেলে আমাদেরকে শৃঙ্খলাটা অবশ্যই বজায় রাখতে হবে, সেটা জীবনে রোজকার কাজকর্ম হোক, পড়াশোনা হোক, বা আদার্স যে কোনো কিছুই হোক, আমাদের পরবর্তীতে কর্মজীবন হোক, শৃঙ্খলাটা আমাদেরকে সবসময় বজায় রাখতে হবে। তার জন্য সকালে উঠে একটা ডেইলি রুটিন সেট করা, মানে ডেইলি রুটিন সেট করা, নিজের চারিত্রিক বৈশিষ্ট্য সঠিক করা, নিজেদের মন মানসিকতাকে সঠিক মতভাবে বজায় রাখা, সবগুলোই আমাদেরকে একসাথে মেনটেন করে চলতে হবে। আর শৃঙ্খলাপরায়ণতা বজায় রাখলে আমাদের এটাই আমাদেরকে শেখাবে যে সঠিক মানুষ হয়ে কী করে আমরা এগোতে পারি। মানে পড়াশোনা করে, শুধুমাত্র লেখাপড়া করে আমরা চাকরি পেয়ে গেলাম, তাতে আমরা মানুষের মতো মানুষ হতে পারি না। শৃঙ্খলাপরায়ণতা বজায় রেখে সমাজে বাঁচতে হলে, সমাজে সামাজিক হতে হলে আমাদেরকে প্রত্যেককেই শৃঙ্খলতা বজায় রাখতে হবে। আর যেহেতু আমরা সমাজে বাস করি, আমাদের সমাজবদ্ধ জীব, তাই সমাজে থাকতে গেলে, সমাজে বাঁচতে গেলে আমাদেরকে প্রত্যেককেই, সেটা সামাজিক হোক বা পারিবারিক হোক, শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে চলাফেরা করতে হবে। তাতে আমি নিজের তো অবশ্যই জীবনকে সুন্দর করতে পারবো, আর তার সাথে সাথে আমি আমার নিজের বাড়ি এবং আশেপাশের পরিবেশকেও সঠিকভাবে, সুন্দরভাবে সেটাকে বজায় রাখতে পারবো। থ্যাংক ইউ।
3: গুড আফটারনুন। সো আমি সালাউদ্দিন শেখ। টপিক দেওয়া হয়েছে
0: যে

0: প্রাপ্ত মার্কস আর বনাম যে নলেজ। তো আমি প্রথমেই তোমাদেরকে নিয়ে যেতে চাই যে সভ্যতার উষালগ্ন। সভ্যতার উষালগ্নে মানুষ যা যা করছিল, ক্রমান্বয়ে মানুষ তার বুদ্ধি বৃত্তি জ্ঞান চর্চাকে কাজে লাগিয়ে আজকে গড়ে তুলেছে এই যে বর্তমান সময়ের যে তিলোত্তমা মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে গড়ে তুলেছে। তো তখন কিন্তু যে এই প্রাপ্ত নাম্বার এর ধারণা কিন্তু ছিল না, মানুষ তার বুদ্ধি এবং বৃত্তিকে কাজে লাগিয়েছে। এই যে প্রাপ্ত নাম্বারের যে ধারণা আসার পর থেকে আর নলেজের এই যে ডিফারেন্স, এই বোঝাটা, নলেজ কিন্তু আমরা এমনি নর্মাল সাম কাইন্ড অফ ইনফরমেশান যদি আমরা গ্যাদার করে নিই তার মানেই নয় যে আমরা ওটা নলেজ। কালেক্টিং ইনফরমেশান দ্যাট ডাজন্ট কল নলেজ। নলেজ হচ্ছে কি, আমরা এই প্রতিনিয়ত চলতে চলতে সকাল থেকে, একটা শিশু যখন জন্ম নেয় যে হাঁটতে শিখলো সেটাকে ওই যে শিক্ষা সেটাও নলেজ হয়ে যায়। এবার ওই প্রকৃত শিক্ষা যে প্রাপ্ত নাম্বারের দ্বারা আমরা ডিফাইন করতে পারি এটা না। তো নম্বর এবং জ্ঞান এই দুটো ডিফারেন্ট থিং থাকে। কেউ যদি একটা ছেলে পরীক্ষায় খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে এবং অনেক নাম্বার পেয়েছে, এটা তার হতে পারে যে তার মুখস্থ বিদ্যা, কিছুদিন পর সে এটা ভুলে যেতে পারে। কিন্তু একটা ছেলে যদি প্রকৃতই নলেজেবল হয় এবং সব কিছু সম্বন্ধে জ্ঞান রাখে, তো সে যদি পরীক্ষা দেয় সে কিছু বছর পরেও যদি তাকে সেই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়, কারণ সে জিনিসগুলো ওরকমভাবে প্রাপ্ত করেনি, একেবারে করেনি, সে পরে সেই জিনিসগুলো সেমই উত্তর দিতে পারবে, কারণ সে নিজে শিখেছে এবং ওই শিখনের মাধ্যম দিয়ে সে তার নলেজের গেইন করেছে। আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমাদের এখানে নলেজ গেইন করাতে গেলে আমাদের একটা মেশিনকে শেখাতে হয়, তার প্রি ডিফাইন্ড ডেটা দিতে হয়।
1: A very good afternoon to all present here. I am Srijana Ruchal from Rural Development. As the topic of this extempore is my life first and livelihood later. As we know, हिंदी में बात करना चाहती हूँ, इफ जीवन ही नहीं रहा तो जीने का कारण क्या रहा। तो पहले बार हम लोग को जीवन एकदम जरूरी है सबको, लेकिन हर किसी को ये जीने का जरिया नहीं मिल रहा है। जीवन तो मिल रहा है, जो बाद में आता है जीने का जरिया सभी को नहीं मिल रहा है। हम लोग जहाँ जो यहाँ पे है, हमको एक अच्छा एडुकेशन मिल रहा है, अच्छा फैमिली है, सब कुछ है, लेकिन बहुत सारा का लाइफ तो है लेकिन लाइवलीहुड नहीं है। हम लोग देख सकते हैं रोड में कितना जन है, उन लोग का लाइवलीहुड मैटर नहीं कर रहा है, वो लोग जीने का जरिया अच्छा नहीं हो रहा है। तो एज मैं यहाँ पे खड़ा होकर क्या बोलना चाहती हूँ कि जीवन जिसका भी है, जीने का जरिया अच्छे से गवर्नमेंट प्रोवाइड कर रहा है, हर जो भी इनिशिएटिव है उन लोग को, हर जो भी फैसिलिटीज़ है हर एक को अच्छे तरह से मिलना चाहिए। सो टुडे आज मेरा वो जो टॉपिक है लाइफ फर्स्ट एंड लाइवलीहुड लेटर, आई वुड लाइक टू कॉल कि जिंदगी है लेकिन जीने का जरिया जो गवर्नमेंट से आ रहा है हर किसी को अच्छी तरीके से मिलना चाहिए। ओके, थैंक यू।
2: আমাদের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা চলছে, এখনও বহু প্রতিযোগী রয়েছেন। যে সমস্ত প্রতিযোগীরা আমাদের আজকের পর্বে অংশগ্রহণ করতে পারল না, আমরা তাঁদের নিয়ে ফিরব আমাদের শিক্ষাঙ্গনের আগামী পর্বে।
3: শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা।

0: This is Akashvani, the news read by Nobanita Adhikari Srivastav. The 8th India-Indonesia Joint Commission meeting was held in New Delhi today. External Affairs Minister Dr. S. Jaishankar and his Indonesian counterpart Sugiono co-chaired the meeting. During the meeting, India and Indonesia discussed avenues for further strengthening cooperation in various fields including political, defense and security, maritime trade and investment, pharma and healthcare, digital energy, connectivity, space, education, consular and culture domain, and people-to-people exchanges. Both leaders also exchanged views on regional and global developments of mutual interest. In his opening remarks, Dr. Jaishankar said that the joint commission between both nations is convening after a gap of 4 years, and it is essential to acknowledge that significant advancements in bilateral relations have been made during this time. West Bengal Women and Child Development and Social Welfare Minister Agnimitra Paul today chaired a high-level administrative review meeting in Siliguri. Discussions focused on municipal affairs, women and child development, social welfare, disaster management, sanitation, drainage, waste management, traffic regulation and the implementation of various government schemes. Later addressing the media, Ms. Paul said Darjeeling, Mirik, Karsiang, Kalimpong and Siliguri will soon be developed as 5 Himalayan cities. She said Union Housing and Urban Affairs Minister Manohar Lal has expressed support for developing these towns, which is expected to boost tourism, trade, the tea industry and the regional economy as well as generate employment opportunity. West Bengal is set to become the 36th state to implement Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana, which is the world's largest publicly funded health assurance scheme. The National Health Authority and Government of West Bengal will sign a memorandum of understanding tomorrow for the implementation of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana in the state. The MOU will be signed in New Delhi in presence of Union Minister for Health and Family Welfare J.P. Nadda and West Bengal Chief Minister Suvendu Adhikari. Lok Sabha Speaker Om Birla asserted that the vision of Viksit Bharat 2047 can only be realized through public participation, innovation, entrepreneurship and collective resolve. Addressing a conclave in New Delhi today, Mr. Birla emphasized that entrepreneurship and nation building must progress hand in hand to ensure that the benefits of development reach every section of society. He noted that India's journey towards becoming a developed nation must be guided by inclusive growth, social responsibility and active citizen engagement. The southwest monsoon has further advanced into some more parts of west central and entire northeast bay of Bengal today. According to the Indian Meteorological Department, southwest monsoon also advanced into some more parts of northwest bay of Bengal, entire Nagaland, Manipur, Mizoram and some parts of Tripura, Assam and Arunachal Pradesh today. It predicted heavy to very heavy rainfall with isolated places over coastal Karnataka, interior Karnataka, Kerala, Mahi, Sub-Himalayan West Bengal and Sikkim tomorrow. Delhi Chief Minister Rekha Gupta and Union Minister of State for Road Transport and Highways Harsh Malhotra today laid the foundation stone for 138 crore rupees sewer development project in Delhi's Karwal Nagar Assembly constituency. Addressing the gathering, the Delhi Chief Minister said over the past year, development projects worth more than 300 crore rupees have been approved in Karwal Nagar Assembly constituency through the Chief Minister Development Fund, the MLA Fund and the Yamuna Par Development Board. Union Home Minister Amit Shah today inaugurated the newly constructed Savarisam building at the Ayappa Temple Complex in Arkipuram, New Delhi. In a social media post, Mr. Shah said that Lord Ayappa is the bestower of bliss and the embodiment of the sacred values that unites the nation. The minister added that he prayed to the deity for the well-being and prosperity of all. Indian wrestlers continued their impressive run at the Ulaanbaatar Open in Mongolia today, winning 2 gold and 2 bronze medals in the men's freestyle category. Deepak clinched the gold medal in the 61 kg category, defeating Kazakhstan Asil Akkan 6-0 in the final. And that is the end of this news bulletin.
1: Akashvani Siliguri. আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত
2: ये आकाशवाणी दिल्ली का इंद्रप्रस्थ चैनल है। मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज, डीआरएम 810 किलोहर्ट्ज पर। आइए श्रोताओं, चलते हैं अगले कार्यक्रम की ओर। कार्यक्रम का नाम आपकी फरमाइश। मैं रचना अग्निहोत्री आप सभी का तहे दिल से स्वागत करती हूँ, अभिवादन करती हूँ, अभिनंदन करती हूँ आपके पसंदीदा कार्यक्रम
1: आबहवा पूर्वाभास।
2: इसमें हम शामिल करते हैं
1: এখন জানিয়ে দিই আগামী কাল 8 জুন 2026 সোমবারের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী, পরে বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এবং শুনবেন চাষবাসের টুকিটাকি। স্বাস্থ্য বিষয়ক আরোগ্য অনুষ্ঠান শুনবেন 6:30, 6:35 লোকগীতি শিল্পী ইপ্সিতা চৌধুরী। রবীন্দ্রসঙ্গীত শুনবেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে 6:45, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুলগীতি শিল্পী সুপ্রভা সরকার। হ্যালো আকাশবাণী লাইভ ফোনের অনুষ্ঠান শুনবেন 8:30, আধুনিক গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে 9:30 ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ভাষা শিক্ষার আসর শুনবেন 9:45, শ্যামাসঙ্গীত শুনবেন কুমার শানুর কণ্ঠে বেলা 10:00, 10:20 রজনীকান্তের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিজ্ঞাপনদাতা আয়োজিত এনসিআরটির উমাং শুনবেন 10:30, কিছু কথায় কিছু গানে লাইভ ফোনের অনুষ্ঠান শুনবেন বেলা 11:00, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দশম শ্রেণীর বাংলা বিষয়ে কথা সুরে দুপুর 12:00, দুপুর 1:00 শুনবেন মহিলা মজলিশ, 1:45 শুনবেন লোকগীতিশিল্পী ইপ্সিতা চৌধুরী, 2:30 কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি অনুষ্ঠান, 3:00 শুনবেন গান পরম্পরায় খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, যুব অনুষ্ঠান মুডস অ্যান্ড মেলোডি শুনবেন 3:30, গ্রামেগঞ্জে শুনবেন 4:00, জীবন ও জীবিকা 4:30, 5:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ব্রডকাস্ট অব ডিফেন্স ইনভেস্টেচার সেরেমনি আনন্দধারা 5:30, 6:05 বিশেষ অনুষ্ঠান সাক্ষাৎকার, 8:00 শুনবেন আরও একটি সাক্ষাৎকার অনুষ্ঠান, রাত 9:30 লাইভ ফোনের অনুষ্ঠান গানে গানে, রাত 10:30 শুনবেন মনির জানরা লাইভ ফোনের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই আগামীকালের বিবিধ ভারতী কেন্দ্রের অনুষ্ঠান সম্পর্কে। 6:05 বন্দনবার, 7:00 ভুলে বিস্তে গীত বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 9:00 শুনবেন ইন্দ্রধনু, 10:00 উজালে উনকি ইয়াদও কি, 11:00 শুনবেন চয়নিকা, রাত 8:00 শুনবেন হাওয়া মহল, রাত 10:00 শুনবেন ছায়াগীত বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। স্টুডিওর ঘড়িতে সময় রাত 11:13। এতক্ষণ অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে। আমাদের আজকের অধিবেশন এখানে সমাপ্ত হল। শুভরাত্রি, জয় হিন্দ।